আকাশবাণী শিলচর, আজ 28 জুন 2026 খ্রিস্টাব্দ রবিবার শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান এ যুগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 362.32 মিটারে অর্থাৎ 888 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে।

0: থাকো, দৃঢ় বিশ্বাস রাখো, তবে মায়ের সাহায্য গ্রহণ করবে। কোনো কারণে তাঁর দয়া থেকে দূরে সরে যেও না। আমি পারব না, মায়ের ডাকে সাড়া দিতে পারব না, এরকম চিন্তাকে মনে স্থান দিও না। তোমার ত্রুটি ও বিফলতার কথা কেবলই চিন্তা করে বেদনায় ও লজ্জায় মনকে বিচলিত করো না। এসব ধারণা অনুভব শেষে সত্যিই তোমাকে দুর্বল করে দেবে। বাধা বিপত্তি যদি থাকে, যদি হেরে যাও, তবে এগুলো স্থিরভাবে দেখে যাবে, যাতে তারা দূর হয়। তাই ভগবানকে সাহায্যের জন্য শান্ত মনে সবসময় ডাকবে। তোমার স্বভাবের সকল রকমের পরিবর্তন কঠিন এবং একদিনে করতে পারবে না, তবু স্থিরতা বজায় রেখো। অনেক সময় চেতনাকে একটা পাত্রের সাথে তুলনা করা যেতে পারে। পাত্রটি থেকে ভেজাল বা যেসব জিনিসের প্রয়োজন নেই, সেগুলি সব ঠেলে ফেলে তাকে খালি করতে হয়, কিছুদিন খালি রাখতে হয়, যতদিন তোমার পছন্দ মতো জিনিস দিয়ে তাকে ভরা না যায়। কিন্তু একটি বিষয়ে সাবধান থেকো, পাত্রটি যেন আবার সেই পুরনো জঞ্জাল দিয়ে ভরে না দাও। ততদিন ধৈর্য ধরে থাকো, উপরের দিকে নিজেকে খুলে দাও, দেখো অতিরিক্ত উৎকণ্ঠা যেন এসে না পড়ে। তাতে যতটুকু শান্তি ও স্থিরতা লাভ করেছ তা নষ্ট হয়ে যাবে। তোমার আশেপাশের ঘটনাগুলো তোমার মন মতো না হলে বিরক্ত হবে না। এসব অবস্থা অনেক সময় তোমাকে পরীক্ষার জন্য এসে থাকে। এমন অবস্থার মধ্যেও যদি তুমি অশান্ত না হয়ে স্থির হয়ে তোমার সাধনা করে যেতে পারো, তবে তুমি বেশ শক্তি পাবে। কারণ সাধনার পথ সবসময় বাহিরের ও ভিতরের বাধায় পূর্ণ। তুমি আসলে যে কে তা যদি জানতে চাও, তবে তোমাকে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, তোমার সকল কাজের পেছনে এমন কেউ আছেন যিনি তোমাকে রক্ষা করবেন। কোনো সাহায্য না নিয়ে কেবল নিজের ইচ্ছার জোরে সব বাধা বিপত্তি জয় করতে পারে এমন শক্তি খুব কম লোকেরই আছে। সাধনার প্রধান কথা হল গতিপথে ভগবানের করুণায় আস্থা রেখে নিজেকে সঁপে দেওয়া। যতদিন আধারের মধ্যে মায়ের শক্তি যে কাজ করছে তা অনুভব হবে না, ততদিনই তার দিকে তোমার সকল ভাবনাকে সর্বদা পরিচালিত করো।
1: পণ্ডিতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন অরবিন্দের রচনা থেকে পাঠ, আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে এবারের শিল্পী মঞ্জুলা গুহ ঠাকুরতা।

ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠানের শেষ গানটি শুনলেন দিনকর ও বাণু জয়রামের দ্বৈত কণ্ঠে। আকাশবাণী শিলচর, খেতে খামারে।

কৃষক বন্ধুরা, এই রাজ্যের প্রায় সব জায়গাতেই মিষ্টি কুমড়ো জন্মায়। বর্তমানে আমাদের রাজ্যের অনেক স্থানেই ব্যবসায়িক ভিত্তিতে মিষ্টি কুমড়ো চাষ ও বাজারজাত করা হচ্ছে। মিষ্টি কুমড়োতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। আমাদের দেশের অধিকাংশ মানুষ পুষ্টির চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের শাকসবজির ওপর নির্ভর করেন, এর মধ্যে মিষ্টি কুমড়ো অন্যতম। খাদ্যতালিকায় যদি নিয়মিত মিষ্টি কুমড়ো রাখা যায় তাহলে এটা আমাদেরকে অনেক অসুখ থেকে দূরে রাখতে পারে, কারণ এর রয়েছে নানাবিধ পুষ্টিগুণ। এই সবজিতে থাকা ভিটামিন এ চোখের কর্নিয়াকে সুরক্ষিত রাখে। পাশাপাশি এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ম্যাগনেসিয়াম সহ আরও উপাদান যা মানবদেহের টিস্যুকে রক্ষা করে। এতে ক্যালোরির পরিমাণ অনেক কম থাকায় ওজন কমাতে সাহায্য করে। এতে থাকা উচ্চ পটাশিয়াম ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এছাড়া এর বীজে থাকা প্রোটিন ও অন্যান্য উপাদান আমাদের প্রস্রাবের সমস্যা ও কিডনিতে পাথর হতে বাধা প্রদান করে। কৃষক বন্ধুরা, মিষ্টি কুমড়ো চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করাও সম্ভব। মিষ্টি কুমড়ো চাষে জমি তৈরি একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ভালো ফলন পেতে হলে জমি গভীরভাবে চাষ করতে হবে। মাটি ও জমির প্রকারভেদে 5 থেকে 6টি চাষ ও মাচা দিয়ে জমি তৈরি করে নিতে হবে। চাষের সময় জমিতে রসের পরিমাণ কম থাকলে প্রয়োজনে জমি চাষের আগে সেচ দিয়ে নিতে হবে। মিষ্টি কুমড়োর বীজ সরাসরি জমিতে রোপণ করে

করা যায়, তবে ছোট আকারের পলিথিন ব্যাগে চারা উৎপাদন করে তা জমিতে রোপণ করলে ভালো হয়। চারা রোপণের মাসখানেক আগে জমিতে 1.5 ফুট বাই 1.5 ফুট মাপের গর্ত তৈরি করে নিতে হবে। সারি তৈরি করে তাতে গর্ত খুললে তা চাষের জন্য ভালো। এক সারি থেকে অপর সারির দূরত্ব 6 ফুট রাখতে হবে এবং এক গর্ত থেকে অপর গর্তের দূরত্ব 6 ফুট রাখতে হবে। চারা রোপণের 10 থেকে 12 দিন আগে গর্তের মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে রাখতে হবে। কৃষক বন্ধুরা, গুণগত মানসম্পন্ন ভালো ফলন পেতে হলে মিষ্টি কুমড়ো চাষের জমিতে যতটুকু সম্ভব জৈব সার প্রয়োগ করা দরকার। মাটি পরীক্ষা করে মাটির ধরন অনুযায়ী সার প্রয়োগ করতে হবে। তবে জৈব সার ব্যবহার করলে মাটির গুণাগুণ ও পরিবেশ উভয়ই ভালো থাকবে। বাড়িতে যদি গবাদি পশু না থাকে তাহলে পাড়া প্রতিবেশী যারা গবাদি পশু পালন করেন তাদের থেকে গোবর সংগ্রহ করে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও ভালো ফলন পেতে হলে জমিতে আবর্জনাযুক্ত পচা সার ব্যবহার করা যেতে পারে। বাড়ির আশেপাশে গর্ত করে সেখানে আবর্জনা, ঝোড়া পাতা ইত্যাদি স্তূপ করে রেখে আবর্জনাযুক্ত পচা সার তৈরি করা সম্ভব। সার দেওয়ার পর হালকা সেচ দিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে। এই চাষের সময় জমিতে জল বেশি সময় জমতে দেওয়া যাবে না, তাই জল নিকাশি ব্যবস্থা ভালো থাকা প্রয়োজন। মিষ্টি কুমড়োর ক্ষেতে মাছির আক্রমণ প্রায়ই হয়। মাছির আক্রমণ থেকে ফসলকে রক্ষা করার জন্য বিষ টোপ ব্যবহার করা যায়। এছাড়াও ফসলে পোকার আক্রমণ হলে স্থানীয়ভাবে উৎপাদিত জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে। এতে পোকা দমন না হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার।

ক্ষেতে খামারে শুনলেন। আকাশবাণী শিলচর, এখন লোকগীতি শুনবেন যুগলকৃষ্ণ বণিকের পরিবেশনায়।

আকাশবাণী শিলচর, আজ সাতই আষাঢ় ১৯৪৮ শকাব্দ, ১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার। এখন শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। সকাল ৭:০৫ সুপ্রভাত। দেশবন্দনা সকাল ৭:২০। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল ৭:৪০। এছাড়া দুপুর ১টায় রবীন্দ্রসঙ্গীতের শিল্পী পঙ্কজ মল্লিক। সকাল ৮:৪০ নজরুলগীতির শিল্পী অনিন্দিতা চক্রবর্তী। বাংলা ছবির গান সকাল ৮:৫০ ও বেলা

12:30। হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30, বেলা 12 ও সন্ধ্যে 6:15। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9 খেয়াল শুনবেন বেলা চৌধুরীর কণ্ঠে। সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সৌমেন পাল চৌধুরীর বাঁশিবাদন শুনবেন। সকাল 10 প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন, এতে প্রয়াত বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও শিক্ষিকা আনন্দময়ী ভট্টাচার্যের সাথে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনবেন। সকাল 11 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানটি প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। বেলা 11:30 ও রাত 8 অনুষ্ঠানটির বাংলা রূপান্তর শুনবেন কলকাতা কেন্দ্র থেকে। দুপুর 12 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্য। এর অব্যবহিত পরেই শুনবেন হিন্দি ছবির গান। দুপুর 1:15 আধুনিক গান শুনবেন ঝুমা চক্রবর্তীর পরিবেশনায়। দুপুর 1:40 প্রচারিত হবে নাটক স্বপ্নের দেশের জন্যে, রচনা বুদ্ধদেব গুহ, প্রযোজনা অমিত শিকিদার। কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষ আবাদের কথা দুপুর 2:30, এতে রেটিনাজনিত চোখের সমস্যা, এ নিয়ে ডক্টর হিমাদ্রি চৌধুরীর সাথে একটি সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার গ্রহণে মিতা শর্মা। মণিপুরি অনুষ্ঠান বিকেল 5:35, ডিমাসা অনুষ্ঠান। লন্ডনে আয়োজিত আইসিসি টি-20 মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলার ধারা বিবরণী শুনবেন সন্ধ্যে 6:30 থেকে খেলার সমাপ্তি পর্যন্ত, প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

আকাশবাণী শিলচর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে সংবাদ।

এবং চীনা প্রধানমন্ত্রী চুং লাইয়ের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়। ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি শুনলেন। এবারে আজকের প্রসঙ্গ। রাশিবিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহলানবিশ তার নিজের হাতে দুটি যন্ত্র তৈরি করেছিলেন, একটি কোঅর্ডিনেটোগ্রাফ যা দরকার হতো শস্য সম্পর্কিত সমীক্ষার প্রয়োজনে, অন্য যন্ত্রটি ফটোগ্রাফিক প্রোফাইলোস্কোপ যা নৃতাত্ত্বিক গবেষণায় নির্ভুল প্রোফাইল পিকচার যা পার্শ্ব চিত্র পরিমাপের জন্য প্রয়োজনীয়। মহলানবিশের পদার্থবিদ্যার শিক্ষাই এই উদ্ভাবনী প্রয়াসে সাহায্য করে। প্রশান্তচন্দ্র মহলানবিশই প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিদ্যায় অনার্স পাশ করে পড়তে গিয়েছিলেন কেমব্রিজে, ফিরে এলেন যুগস্রষ্টা রাশিবিজ্ঞানী হয়ে। তিনি রাশিবিজ্ঞান বিষয়টাকে হাতে ধরে এদেশে নিয়ে এসেছেন সাতসাগরের ওপার থেকে, গড়ে তুলেছেন দেশের প্রয়োজনের সঙ্গে মিলিয়ে মিশিয়ে। তিনি এদেশে সূচনা করলেন এক নতুন ধরনের বিজ্ঞান চর্চার ধারা। উড়িষ্যায় ১৯২৬ সালে বন্যা প্রসঙ্গে তার ৬০ বছরের তথ্যের বিশ্লেষণ ভিত্তিক সুপারিশের নির্ভুল যুক্তিতেই মহানদীতে হীরাকুদ বাঁধ তৈরি করা হয়। ১৯৫০ এনএসএস, ১৯৫১ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন স্থাপনের পিছনেও প্রশান্তচন্দ্র মহলানবিশ। তার উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় স্টেট স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো। প্রেসিডেন্সি কলেজে মহলানবিশ প্রতিষ্ঠা করেন স্ট্যাটিস্টিক্যাল ল্যাবরেটরি। এর গণ্ডির মধ্যেই ১৯৩১ সালে রেজিস্টার্ড সোসাইটি হিসেবে যাত্রা শুরু হয় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশনের। ১৯৪১ কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাশিবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হলে মহলানবিশ তার বিভাগীয় প্রধানের দায়িত্ব সামলান। ভারতে রাশিবিজ্ঞানের গবেষণার জন্য জার্নালের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন প্রশান্তচন্দ্র। ১৯৩৩ তিনি শুরু করলেন রাশিবিজ্ঞানের ভারতীয় জার্নাল সংখ্যা। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশনের প্রফেসর মহলানবিশকে বলা হয় ভারতের রাশিবিজ্ঞানের ভগীরথ। তিনি নিজের হাতে রাশিবিজ্ঞানের বিস্তীর্ণ ক্ষেত্র খনন করেছেন, সে পথে বীজ বপন করেছেন, যত্ন করেছেন, ক্রমে তা মহিরুহ হয়েছে তার হাত ধরেই। বহুজন বিজ্ঞানী জ্ঞানী মানুষের দীর্ঘমেয়াদী মেধা অনুশীলনে যতটা অগ্রসর হওয়া সম্ভব হত, তিনি নিজের জীবনব্যাপী কর্মকাণ্ডের মাধ্যমে এককভাবে তাই করেছেন। আজ স্বপ্নদর্শী নেতা মহলানবিশের ৫৫তম মৃত্যু দিবস। আগামীকাল ২৯ জুন তার ১৩৩তম জন্মবার্ষিকী। এই সন্ধিক্ষণে আমরা বিজ্ঞান সাধক মহলানবিশের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করি।

0: গানটি শুনলেন রূপঙ্করের কণ্ঠে। এবারে গল্পপাঠের আসরে রবীন্দ্রনাথ ঠাকুরের মাল্যদান গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: কোড়ানি চুল বাঁধিতে বাঁধিতে অসম্পূর্ণ বেনি পিঠের উপরে দোলাইয়া হরকুমার বাবুর ঘরে আসে উপস্থিত হইল। তাহার হরিণের মতো চোখ দুটি দুজনের উপর রাখিয়া সে চাহিয়া রহিল। যতীন ইতস্তত করিতেছি দেখিয়া হরকুমার তাহাকে কহিলেন, বৃথা সংকোচ করিতেছ যতীন, উহাকে দেখিতে মস্ত ডাগর, কিন্তু কচি ডাবের মতো উহার ভিতরে কেবল জল ছলছল করিতেছে, এখনো শ্বাসের রেখামাত্র দেখা দেয় নাই। ও কিছুই বোঝে না, উহাকে তুমি নারী বলিয়া ভ্রম করিও না, ও বনের হরিণী। যতীন তাহার ডাক্তারি কর্তব্য সাধন করিতে লাগিল। কুড়ানি কিছুমাত্র কণ্ঠা প্রকাশ করিল না। যতীন কহিল, শরীর যন্ত্রের কোনো বিকার তো বোঝা গেল না। পটল ফস করিয়া ঘরে ঢুকিয়া বলিল, হৃদয় যন্ত্রেরও কোনো বিকার ঘটে নাই, তার পরীক্ষা দেখিতে চাও? বলিয়া কুড়ানির কাছে গিয়া তাহার চিবুক স্পর্শ করিয়া কহিল, ও কুড়ানি, আমার এই ভাইটিকে তোর পছন্দ হইয়াছে? কুড়ানি মাথা খেলাইয়া কহিল, হাঁ। পটল কহিল, আমার ভাইকে তুই বিয়ে করবি? সে আবার মাথা খেলাইয়া কহিল, হাঁ। পটল এবং হরকুমার বাবু হাসিয়া উঠিলেন। কুড়ানি কৌতুকের মর্ম না বুঝিয়া তাহাদের অনুকরণে মুখখানি হাসিতে ভরিয়া চাহিয়া রহিল। যতীন লাল হইয়া উঠিয়া ব্যস্ত হইয়া কহিল, আহ পটল, তুমি বাড়াবাড়ি করিতেছ, ভারী অন্যায়। হরকুমার বাবু, আপনি পটলকে বড় বেশি প্রশ্রয় দিয়া থাকেন। হরকুমার কহিলেন, নহিলে আমিও যে উহার কাছে প্রশ্রয় প্রত্যাশা করিতে পারি না? কিন্তু যতীন, কুড়ানিকে তুমি জানো না বলিয়াই অত ব্যস্ত হইতেছ। তুমি লজ্জা করিয়া কুড়ানিকে শুদ্ধ লজ্জা করিতে শিখাইবে দেখিতেছি। উহাকে জ্ঞান বৃক্ষের ফল তুমি খাওয়াইও না, সকলে উহাকে লইয়া কৌতুক করিয়াছে। তুমি যদি মাঝের থেকে গাম্ভীর্য দেখাও, তবে সেটা উহার পক্ষে একটা অসঙ্গত ব্যাপার হইবে। পটল, এই জন্যই তো যতীনের সঙ্গে আমার কোনো কালেই বনিল না। ছেলেবেলা থেকে কেবলই ঝগড়া চলিতেছে, ও বড় গম্ভীর। হরকুমার, ঝগড়া করাটা বুঝি এমনি করিয়া একেবারে অভ্যাস হইয়া গেছে? ভাই সরিয়ে পড়িয়াছেন এখন। পটল, ফের

0: মিথ্যে কথা। তোমার সঙ্গে ঝগড়া করিয়ে সুখ নাই, আমি চেষ্টাও করি না। হরকুমার, আমি গোড়াতেই হার মানিয়া যাই। পটল, বড় কর্মই করো, গোড়ায় হার না মানিয়া শেষে হার মানিলে কত খুশি হইতাম। রাত্রে শোবার ঘরের জানালা দরজা খুলিয়া দিয়া যতীন অনেক কথা ভাবিল। যে মেয়ে আপনার বাপ মাকে না খাইতে পাইয়া মরিতে দেখিয়াছে, তাহার জীবনের উপর কি ভীষণ ছায়া পড়িয়াছে। এই নিদারুণ ব্যাপারে সে কত বড় হইয়া উঠিয়াছে, তাহাকে লইয়া কি কৌতুক করা যায়? বিধাতা দয়া করিয়া তাহার বুদ্ধিবৃত্তির উপরে একটা আবরণ ফেলিয়া দিয়াছেন। এই আবরণ যদি উঠিয়া যায়, তবে অদৃষ্টির রুদ্রলীলার কি ভীষণ চিহ্ন প্রকাশ হইয়া পড়ে। আজ মধ্যাহ্নে গাছের ফাঁক দিয়া যতীন যখন ফাল্গুনের আকাশ দেখিতেছিল, দূর হইতে কাঁঠাল মুকুলের গন্ধ মৃদুতর হইয়া তাহার ঘ্রাণকে আবিষ্ট করিয়া ধরিতেছিল, তখন তাহার মনটা মাধুর্যের কুহিলিকায় সমস্ত জগৎটাকে আচ্ছন্ন করিয়া দেখিয়াছিল। ওই বুদ্ধিহীন বালিকা তাহার হরিণের মতো চোখ দুটি লইয়া সেই সোনালী কুহিলিকা অপসারিত করিয়া দিয়াছে। ফাল্গুনের এই কুজন গুঞ্জন মর্মরের পশ্চাতে যে সংসার ক্ষুধা তৃষ্ণাতুর দুঃখ কঠিন দেহ লইয়া বিরাট মূর্তিতে দাঁড়াইয়া আছে, উদ্ঘাটিত যবনিকার শিল্প মাধুর্যের অন্তরালে সে দেখা দিল।
1: শ্রোতা বন্ধুরা, এবারে আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। অনুপ্রবেশের পর এবার মাদকের বিরুদ্ধে থ্রিডি অভিযানে কেন্দ্র, মাদক চক্রের শিকড় উপড়ে ফেলার পরিকল্পনা, রাজ্যে রাজ্যে কড়া বার্তা অমিত শাহের, যুবসংঘ আজ এই খবরেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে। সাময়িক প্রসঙ্গ আজ সবচেয়ে গুরুত্ব দিয়েছে আসছেন রাঘব চাড্ডা, বাদ পড়ছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তরুণমন্ত্রী হরদীপ সিং পুরী, আগামী মাসের শুরুতেই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল। নতুন দিশায় অসম ক্রিকেট, দিশপুরে হিমন্ত, গাভিস্কারের বৈঠক, গুয়াহাটিতে আন্তর্জাতিক ম্যারাথনের প্রস্তাব, লিড নিউজ নববার্তা প্রসঙ্গের। মন্ত্রী কৌশিক রায় গতকালও শিলচরের নির্মীয়মান তিনটি ড্রিম প্রজেক্টের কাজ কেমন এগোচ্ছে তা সরজমিনে দেখলেন। মূল খবর গতি ও বার্তালিপির। গতি লিখেছে, নির্ধারিত সময়ে কাজ, উন্নত জনসেবায় গুরুত্ব আরোপ। বার্তালিপিতে ছাপা হয়েছে, ঘুঙ্গুরে নতুন সার্কিট হাউস মার্চে, ডিসি অফিস 27 ডিসেম্বরে, জানিয়েছেন কৌশিক। জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহের নির্মাণ কাজ 88% সম্পূর্ণ। অযোধ্যার রাম মন্দিরের অনুদান আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া 8 অভিযুক্তকে সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে বিশেষ আদালতে। কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগের মধ্যে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে এ পর্যন্ত মাত্র 80 লক্ষ টাকা উদ্ধার হওয়ার তদন্ত ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, জানিয়েছে যুগসংঘ ও গতি। নববার্তা প্রসঙ্গের শিরোনাম, অনাকাঙ্ক্ষিত ঘটনার দুঃখ প্রকাশ রাম মন্দির ট্রাস্টের কোষাধ্যক্ষের। বার্তালিপির প্রতিবেদন, প্রণামীর সোনা রূপা সুরক্ষিত, আশ্বস্ত সরল ট্রাস্ট। যোগী সরকারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার।

সাময়িক প্রসঙ্গ আরও জানিয়েছে, প্রাক্তন ডিআইজি প্রশান্ত দত্তের 53.28 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইউডির। গতি জানিয়েছে, রাজ্য এবং কেন্দ্র সরকারের সমন্বয়ের অভাবে জাপানের প্রধানমন্ত্রী অসম সফর বাতিল, গৌরব। বার্তালিপি প্রথম পৃষ্ঠায় বড় বড় হরফে লিখেছে, পুষব্যাগ ঘিরে উত্তপ্ত শ্রীভূমির বিলবাড়ি। যুবসংখ্যের লিড নিউজ, 70% পলিয়েস্টারের ইউনিফর্ম, পুরো সুতির কাপড়ের টাকা।

জানি শিক্ষামন্ত্রী। অরুণাচলে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টিপাত জারি, রেড অ্যালার্ট। এবারে আসুন দেখে নেওয়া যাক আজকের স্থানীয় পত্রিকাগুলির সম্পাদকীয় শিরোনাম। বার্তালিপি, আঞ্চলিক দলের বিপন্নতা। যুবসংঘের সম্পাদকীয় শিরোনাম, হাঁটার অধিকার। সাময়িক প্রসঙ্গ তার সম্পাদকীয় শিরোনামে জানিয়েছে, শিশু স্বাস্থ্যে গুরুত্ব দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। নববার্তা প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম, জাপানের প্রধানমন্ত্রীর সফর বাতিল। সবশেষে গতির সম্পাদকীয় শিরোনাম, রাজ্যের বাজেট বরাদ্দের 100% ব্যয় করতে হলে প্রশাসনের আরও গতিশীল হওয়া দরকার। শ্রোতা বন্ধুদের আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল একই সময়ে অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আকাশবাণী শিলচর, দেশ বন্দনা।

দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সন্ধ্যা গোস্বামীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24:45। কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে বাংলায় জাতীয় সংবাদ ও তারপর শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সে দেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 62 কোটি মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা 1400 ছাড়িয়ে গেছে। পাকিস্তানের করাচিতে জঙ্গি হামলার সময় নিরাপত্তা বাহিনী 6 সন্ত্রাসবাদীকে হত্যা করেছে, বাহিনীর 4 জওয়ানও প্রাণ হারিয়েছেন। ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড

0: পানামাকে দু গোলে এবং ক্রোয়েশিয়া 2-1 গোলে ঘানাকে হারিয়ে দিয়েছে। আর সে বিস্তারিত খবরে, সেসেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ সেসেলসের জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। এরপর প্রধানমন্ত্রী রোস কাইম্যানে জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজের পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দলও অংশ নেবে। আগেই জানানো হয়েছে, সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী সেসেলসের 3 দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন। এই সফর ভারত ও সেদেশের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস রাজ্যের শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেটের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠনের নির্দেশ দিয়েছেন। থানের যুগ্ম পুলিশ কমিশনার পাঞ্জাব রাও উগলে এসআইটির নেতৃত্ব দেবেন। পরীক্ষার নির্ধারিত দিনের ঠিক একদিন আগে ভিওয়ান্দি পুলিশ প্রশ্নপত্র ফাঁসের একটি বড় চক্রান্তের সন্ধান পায়। এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করার পরই এই পদক্ষেপ নেওয়া হল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পরিষদ আজ টেট পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে ঘোষণা করা হবে। কৈলাস মানস সরোবরে যেসব ভারতীয় নাগরিক বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে গেছেন তাদের জন্য বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক জানিয়েছে, বেশ কয়েকজন ভারতীয় নাগরিক তাদের সহায়তা করার জন্য আবেদন জানিয়েছেন। এরা প্রয়োজনীয় নথিপত্র এবং চীনের ভিসা ছাড়াই কৈলাস মানস সরোবর যাত্রায় বেরিয়ে নেপালে আটকা পড়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, সম্পূর্ণ যাত্রার জন্য প্রয়োজনীয় সমস্ত ভ্রমণ সংক্রান্ত নথিপত্র হাতে না পাওয়া পর্যন্ত নাগরিকরা যেন কোনোভাবেই ভারত থেকে যাত্রা শুরু না করেন। নিশ্চিত নথিপত্র ছাড়া অথবা প্রয়োজনীয় নথিপত্র পরে পাওয়া যাবে এমন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলে মাঝপথে আটকা পড়ার ঝুঁকি বেড়ে যায়। বিবৃতিতে তীর্থযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন নিশ্চিত হয়ে নেন যে তাদের ট্যুর অপারেটরের সংস্থা যথাযথভাবে নিবন্ধিত ও অনুমোদিত কিনা। কৈলাস মানসরোবরগামী প্রায় 52 জন ভারতীয় নাগরিক বর্তমানে নেপালের কাঠমান্ডুতে আটকা পড়েছেন এবং তারা পরবর্তী যাত্রার জন্য জরুরি সহায়তা চাইছেন। গত 20 জুন কৈলাস মানসরোবর যাত্রা অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের প্রথম দলটি নাথুলা পাসের ভারত চীন সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, গত 12 বছরে ভারত স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য, ব্যয় সাশ্রয়ী ও যথাযথ গুণমান সম্পন্ন স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার বৃহত্তর লক্ষ্য অর্জনে তার মন্ত্রক উদ্যোগী হয়েছে। একটি বেসরকারি সংবাদ মাধ্যম আয়োজিত নবম ডক্টর্স ডে কনক্লেভে তিনি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাকে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি হিসেবে উল্লেখ করেন। প্রায় 62 কোটি মানুষ এই কর্মসূচির মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেয়েছেন।
1: There are several schemes that government of India has rolled out in these 12 years and one of the most transformative one is our flagship initiative of Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana. It's lauded as the world's biggest health assurance program which brings in its ambit as many as 62 crore individuals.
0: জম্মু কাশ্মীরে 57 দিনের বার্ষিক অমরনাথ যাত্রা 3রা জুলাই থেকে শুরু হবে। এই কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা সংস্থাগুলি যখন বহুস্তরীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করছে, জম্মুর পুরানি মান্ডিতে শ্রী রাম মন্দির অমরনাথ যাত্রী বেস ক্যাম্পে তখনই সাধুরা আসতে শুরু করেছেন। সাধুদের প্রথম দলের আসার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা পরিস্থিতির পর্যালোচনার পাশাপাশি অ্যান্টি ড্রোন মহড়া এবং সামরিক প্রস্তুতির মূল্যায়ন করেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রজেক্ট হক আই এর আওতায় প্রযুক্তি চালিত নজরদারি ব্যবস্থা শুরু করেছে। পুলিশের বিশেষ মহাপরিচালক ভগবতীনগর যাত্রী বেস ক্যাম্প এবং তাওই নদীর তীরবর্তী অঞ্চল পরিদর্শন করেন এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও লজিস্টিক

প্রস্তুতির পর্যালোচনা করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1430। বুধবার দক্ষিণ আমেরিকার এই দেশটিতে জোড়া ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা যখন জীবিতদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এই সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। পরিবারগুলির দেওয়া তথ্য অনুযায়ী অন্তত 68,900 মানুষ এখনও নিখোঁজ। ভেনেজুয়েলার সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির একটি লা গুয়াইরাতে নিখোঁজ স্বজন এবং প্রতিবেশীদের সন্ধানে স্থানীয়রা বেলচা, ভারী যন্ত্রপাতি, দড়ি এমনকি খালি হাত ব্যবহার করে ধসে পড়া কংক্রিটের স্তূপের ওপর তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। পাকিস্তানের করাচিতে গতরাতে সিন্ধ রেঞ্জার্সের একটি ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তা বাহিনী 6 জঙ্গিকে হত্যা করেছে এবং একজনকে আটক করেছে। এই হামলায় আধা সামরিক বাহিনীর 4 সদস্য প্রাণ হারায়। উল্লেখ্য, 2024 সালের অক্টোবরের পর করাচি শহরে এটি বড় ধরনের আরেকটি জঙ্গি হামলা। তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপির একটি জঙ্গি শাখা নিষিদ্ধ ঘোষিত জামাত উল আহরারের সদস্যরা গতরাতে 8:30 সময় করাচির ঘনবসতিপূর্ণ এলাকা গুলিস্তান এ জওহারের সিন্ধ রেঞ্জার্সের ভিত্তাই উইংস সদর দফতরে হামলা চালায়। স্পেশাল সিকিউরিটি ইউনিটের কমান্ডো এবং অ্যান্টি টেরোরিস্ট ফোর্স রেঞ্জার্স জওয়ানরা 6 জঙ্গিকে হত্যা করে এবং একজন হামলাকারীকে আটক করার পর প্রায় 90 মিনিট ধরে চলা এই বন্দুকযুদ্ধের শেষ হয়। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর।

ফুটবল বিশ্বকাপ জমে উঠেছে। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্লিংটন স্টেডিয়ামে জর্ডন আর্জেন্টিনার ও ক্যানসাস সিটি স্টেডিয়ামে অ্যালজেরিয়া অস্ট্রিয়ার মুখোমুখি। শেষ পাওয়া খবরে দুটি খেলাই গোলশূন্য। এই খেলা দিয়েই বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হবে। এদিকে গ্রুপ কের খেলায় ম্যাম স্টেডিয়ামে কলম্বিয়া পর্তুগালের মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে অমীমাংসিত হয়ে শেষ হয়েছে। অন্য খেলায় কঙ্গো 3-1 গোলে উজবেকিস্তানকে হারিয়ে দিয়েছে। উজবেকিস্তানের হয়ে 10 মিনিটে প্রথম গোল করেন এলডান সোমরদভ, এরপর ইয়োহানে উইলসার দুটি ও ফিস্টেন মাইলের একটি গোলে কঙ্গো জিতে যায়। এর ফলে গ্রুপ থেকে কলম্বিয়া ও পর্তুগাল রাউন্ড অফ 32 খেলার যোগ্যতা অর্জন করল। তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে কঙ্গো পরের রাউন্ডে খেলবে। প্রথমবার নক আউটে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল এই দেশ। এই নিয়ে 30 দল নক আউট পর্বে পৌঁছাল। এছাড়াও গত রাতের ম্যাচে ইংল্যান্ড প্যানামাকে 2-0 গোলে এবং ক্রোয়েশিয়া ঘানাকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। জাপানের ইয়াতসুরিওতে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপের গ্রুপ সিতে কাজাখস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে ভারত কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে। মেয়েদের ডাবলস জুটি দুর্গা এশা কান্দ্রাপু ও কীর্তি মানচালা আলিসা কুলেশোভা ও ডায়না নেমোনোভাকে 11-5 ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করার পর পুনিত সুরেশ ও দীপ্তি রাজ অদিতি 11-10 ব্যবধানে মোস্তাফা মালিকজান ও আলিসা কুলেশোভাকে পরাজিত করে ভারতের ব্যবধান আরও বাড়িয়ে দেন। শেষে বিশেষ খবর আরো একবার। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সেদেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মনের ভাব ব্যক্ত করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। এই অনুষ্ঠান আকাশবাণী ও দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক সহ আকাশবাণীর ওয়েবসাইট এবং নিউজ অন এআই এর মোবাইল অ্যাপের মাধ্যমে শোনা যাবে। প্রধানমন্ত্রী কার্যালয় তথ্য

প্রচার মন্ত্রক, আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলের মাধ্যমে মন কি বাতের অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের অব্যবহিত পরেই আঞ্চলিক ভাষায় এর অনুবাদ প্রচার করবে। রাজ্যের বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের ইউনিফর্মের কাপড়ে 100% পলিয়েস্টার সুতার ব্যবহার হতে পারবে না এবং বিদ্যালয়ের পোশাকের কত শতাংশ পলিয়েস্টার ও কত শতাংশ কার্পাস সুতা ব্যবহার করতে হবে সে সম্পর্কে নির্দেশনা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ও স্বশাসিত মহাবিদ্যালয়গুলিতে বৃত্তিমুখী পাঠ্যক্রমের জন্য অর্থের ব্যবস্থা নিজেদেরই করতে হবে বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু জানিয়েছেন। গতকাল শিক্ষামন্ত্রী ডক্টর পেগু শিবসাগর মহাবিদ্যালয় পরিদর্শন করে একথা জানান। শিক্ষামন্ত্রী আরও জানান যে মহাবিদ্যালয়গুলিতে বিনামূল্যে ভর্তি বাবদ সরকারের প্রদান করা অবশিষ্ট 10% অর্থ বাজেট অধিবেশনের পর দেওয়া হবে। রাজ্যের খাদ্য, গণবণ্টন ও গ্রাহক পরিক্রমা এবং নগর উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় গতকাল লক্ষ্মীপুর সমজেলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নের স্থিতি পর্যালোচনা করেন। লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত

জানান যে মহাবিদ্যালয়গুলিতে বিনামূল্যে ভর্তি বাবদ সরকারের প্রদান করা অবশিষ্ট 10% অর্থ বাজেট অধিবেশনের পর দেওয়া হবে। রাজ্যের খাদ্য গণবণ্ডন ও গ্রাহক পরিক্রমা এবং নগর উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় গতকাল লক্ষ্মীপুর সমজেলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নের স্থিতি পর্যালোচনা করেন। লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে মন্ত্রী শ্রী রায় বিভিন্ন বিভাগের অন্তর্গত চলতি প্রকল্পগুলির অগ্রগতির পর্যালোচনার উদ্দেশ্যে জেলা প্রশাসনের আধিকারিক ও সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। লক্ষ্মীপুর সমজেলার আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক, কাছাড় জেলার উন্নয়ন আধিকারিক রাজীব রায় সহ সংশ্লিষ্ট বিভাগের জেলা পর্যায়ের আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। লোকনির্মাণ সড়ক বিভাগের কাজের পর্যালোচনা করতে গিয়ে মন্ত্রী শ্রী রায় আসামমালা, মুখ্যমন্ত্রী উন্নত পাকা সড়ক, চাবাগান সড়ক প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক সংযোগ প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখেন। এছাড়া লক্ষ্মীপুরের সমন্বিত সমজেলা আয়ুক্তের কার্যালয়, 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, মিনি স্টেডিয়াম, বিদ্যালয় ভবন, আইন কলেজ এবং অন্যান্য সরকারি পরিকাঠামো প্রকল্পের কাজেরও পর্যালোচনা করা হয়। শ্রীভূমি জেলা শিশু কল্যাণ সমিতির সভাপতি সদস্য ও জুবিনাইল জাস্টিস বোর্ডের সদস্য পদে নিয়োগের জন্য আসাম রাজ্য শিশু সুরক্ষা সমিতি থেকে এক বিজ্ঞপ্তি জারি করে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। বিশদ বিবরণের জন্য জেলা শিশু কল্যাণ আধিকারিকের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ জেলাজুড়ে জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে পালস পোলিও কর্মসূচি পালন করা হবে। আজ জেলা 0-5 বছরের কম বয়সী সব শিশুকে পোলিও প্রতিরোধে 2 ফোঁটা অরাল পোলিও ভ্যাকসিন খাওয়ানো হবে। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে যে চলতি পর্যায়ে জেলার 2,08,064 শিশুকে টিকাকরণে আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যেসব শিশু আজ টিকা নিতে পারবে না তাদের আগামীকাল ও আগামী মঙ্গলবার ঘরে গিয়ে পোলিও ড্রপ খাওয়ানো হবে। হাইলাকান্দি জেলার খাদ্য গণবণ্ডন ও গ্রাহক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নতুন রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে না। বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে কোন নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত অনলাইনে কোন ধরনের আবেদন গ্রহণ করা হবে না। জেলার খাদ্য গণবণ্ডন ও গ্রাহক পরিক্রমা বিভাগ থেকে নতুন রেশন কার্ড বা পুরনো রেশন কার্ডের নতুন সদস্যদের নাম অন্তর্ভুক্তির জন্য অনলাইনে আবেদন না করতে অনুরোধ করা হয়েছে। শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াসির সহযোগিতায় আজ মালুগ্রাম গার্লস হাইস্কুলে বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল 10টায় শুরু হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

আকাশবাণী শিলচর। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী উর্মি গুহ।

রবীন্দ্রসঙ্গীতের শিল্পী কবীর সুমন। অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: আকাশবাণী শিলচর। এবারে আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 নজরুলগীতি শুনবেন অনিন্দিতা চক্রবর্তীর পরিবেশনায়। বাংলা ছবির গান সকাল 8:50 ও বেলা 12:30। হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30, বেলা 12:00 ও সন্ধ্যে 6:15। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়ালের শিল্পী বেলা চৌধুরী। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সৌমেন পাল চৌধুরীর বাঁশিবাদন শুনবেন সকাল 9:30। সকাল 10:00 প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। এতে প্রয়াত বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও শিক্ষিকা

আনন্দময়ী ভট্টাচার্যের সাথে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনবেন সকাল ১১টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। অনুষ্ঠানটির বাংলা অনুবাদ শুনতে পাবেন বেলা ১১:৩০ ও রাত ৮টায়, প্রচারিত হবে কলকাতা কেন্দ্র থেকে। দুপুর ১২টায় আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্য। এর অব্যবহিত পরেই শুনবেন হিন্দি ছবির গান। দুপুর ১:১৫ আধুনিক গান শুনবেন ঝুমা চক্রবর্তীর পরিবেশনায়। দুপুর ১:৪০ প্রচারিত হবে নাটক স্বপ্নের দেশের জন্যে, রচনা বুদ্ধদেব গুহ, প্রযোজনা অমিত শেকেদার। কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষ আবাদের কথা দুপুর ২:৩০। এতে রেটিনাজনিত চোখের সমস্যা, এ নিয়ে ডক্টর হিমাদ্রি চৌধুরীর সাথে একটি সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার গ্রহণে মিতা শর্মা। মণিপুরী অনুষ্ঠান বিকেল ৫:০৫। বিকেল ৫:৩৫ ডিমাসা অনুষ্ঠান। লন্ডনে আয়োজিত আইসিসি টি-২০ মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলার ধারা বিবরণী শুনবেন সন্ধে ৬:৩০ থেকে খেলার সমাপ্তি পর্যন্ত, প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে আপনাদেরকে আবারও জানিয়ে দিলাম।

আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে প্রভাতী সংবাদ ও তারপর শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ।

0: পরপর দুখানি নজরুলগীতি শুনলেন অনিন্দিতা চক্রবর্তীর পরিবেশনায়।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। এতে আজ প্রথম গানটি শুনবেন ভূপিন্দর সিং এর কণ্ঠে, ছবির নাম ত্রয়ী।

শঙ্খমেলা ছবি থেকে গানটি শুনলেন মান্না দে ও লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। বাংলা ছবি গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন মান্না দের কণ্ঠে, ছবির নাম নিশি ভোর।

এতক্ষণ শুনলেন বাংলা ছবির গান আকাশবাণী শিলচর। এবারে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আলাহিয়া বিলাবল রাগে খেয়াল শুনবেন বেলা চৌধুরীর কণ্ঠে।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ আলাহিয়া বিলাবল রাগে খেয়াল শুনলেন বেলা চৌধুরীর কণ্ঠে।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: আকাশবাণী শিলচর। এবারে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সৌমন পাল চৌধুরীর বাঁশিবাদন শুনবেন।

0: শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ সৌমিন পাল চৌধুরীর বাঁশিবাদন শুনলেন।
1: পুলিশ
2: মিস সীমা,
1: বলুন,
2: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
1: কিন্তু কেন? মানে
2: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
1: ডিজিটাল অ্যারেস্ট?
2: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: এতগুলো টাকা?
2: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
1: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
2: আরে,
1: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
3: হ্যালো মাম্মা।
1: হাই।
3: আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান।

0: না না রোগীর দিন।
1: আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নানা।

0: শিলচর স্বদেশী স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা এবং এই অঞ্চলের বিশিষ্ট সঙ্গীত শিল্পী আনন্দময়ী ভট্টাচার্যের কাছ থেকে গত রবিবার আমরা এই অনুষ্ঠানে তার শিক্ষক জীবনের নানান কথা, শহর শিলচরের সাংস্কৃতিক পরিমণ্ডলের নানা প্রসঙ্গ সহ ভাষা আন্দোলনের দিনগুলোর স্মৃতিচারণ শুনেছি। আসুন এই সাক্ষাৎকারের পরবর্তী অংশ এখন আমরা শুনি।
1: স্বদেশী নামটা হলো যে তখন ওই যে উকিলপট্টিতে হেমদত্ত উকিল ছিলেন, সুনামধন্য উকিল ছিলেন। হেমদত্তের স্ত্রী হলেন অরুণচন্দ্রের বোন, হ্যাঁ, কামিলচন্দ্রের মেয়ে। তারা একটু স্বদেশী ভাবধারায় চলতেন। তাদের মেয়ে জ্যোতিকা দত্ত গভর্নমেন্ট স্কুলে পড়তেন। একদিন আমরা শুনেছি, একটু জ্যোতিকাদির কাছ থেকে শুনেছি, একদিন তিনি জ্যোতিকাদিকে না করেছেন যে তুমি এই এই পোশাক পরে আসবে না, শাড়ি পরে গেছিলে, এই পোশাক পরে আসবে না, এটা বিদেশি মিশনারি স্কুল, মিশনারি পোশাক পরে আসবেন। এ ধরনের কিছু একটু মন্তব্য করেছিলেন, যার জন্য তিনি এসে কেঁদে কেটে বাবাকে বলেছেন, হেমদত্তকে বলেছেন যে আমি আর ওই স্কুলে যাব না। তখন সবাই ছিলেন, তারা তখন এই যে এরকম মানে ভারতীয়কে, ভারতবর্ষে আছে এত সব ভারতীয়কে নিয়ে এরকম নিগ্রহ করছে, তখন তারা ঠিক করলেন যে একটা স্বদেশীদের মেয়েদের জন্য একটা স্কুল হবে। তখন অরুণচন্দ্র মশাই বাড়ির কিনারে এই জায়গাটা, জমিটা ছিল তাদেরই জমি, সেই জমিটা তারা দিলেন। তারপরে এদিক থেকে কিছু জমি দিলেন ইস্ট ইন্ডিয়া ওই যে জয়স্টং কোম্পানি, তারপরে দীননাথ দত্ত, নবকিশোর সেন, তারা সাহায্য করলেন। এবং সেই হেমদত্ত এবং অরুণচন্দ্র তারা তাদের প্রচেষ্টা, এবং কামিনীচন্দ্র তখনও জীবিত ছিলেন, তার প্রচেষ্টাতেই তিনি যে জমিটা দিয়েছিলেন তার প্রচেষ্টাতেই এই স্কুলটা হলো। এবং স্কুলটা গড়তে গেলে, বানাতে গেলে একজন শিক্ষকের দরকার। সেই শিক্ষক ছিলেন শ্যামাচরণ দেব, ইনি হচ্ছেন সতীন্দ্রমোহন দেবের ভগ্নীপতি। উনি অত্যন্ত গান্ধীবন্ধী এবং তিনি ঠিক গান্ধীজির মতন ছিলেন, গায়ে কোনো জামা পরতেন না, আট পরে একটা ধুতি, আর হাতে বাঁশের ছাতা ছিল, বাঁশের ছাতা থাকতো, এই এই তার আর কিছু না। এবং তিনি এই স্কুলটাকে নাম দিলেন স্বদেশী স্কুল,
2: শ্যামাচরণ দেব।
1: হ্যাঁ, শ্যামাচরণ দেব, এবং তিনি শিক্ষকতা করতেন, ওনার স্ত্রীও শিক্ষকতা করতেন। আর এই সেখানে সবাই ভর্তি হতে লাগলো। তারপরে দেখতে দেখতে আর ওই বিলেতি স্কুলে সবাই যেতে চাইতো না, কারণ
2: যেটা আপনি বলছেন সরকারি এডেড বিদ্যালয়,
1: হ্যাঁ, এডেড যেটা, সেটা বিলেতি স্কুলই বলতো তখন, মেমের স্কুল। আচ্ছা, আমরা শুনেছি মারা বলতেন মেমের স্কুল, মেম, তখন তো সাহেব, মেম, এই শব্দগুলো তো, মেমের স্কুলে কেউ যাবে না। এবং স্বদেশী স্কুল হওয়ার পরে, এবং আমরাও ছোটবেলায় স্বদেশী স্কুলে পড়েছি, ডিএনএনকে নামটা পরে হয়েছে জয়স্ট কোম্পানি থেকে দীননাথ
2: নবকিশোর।
0: খুব ছোটবেলা থেকেই তিনি গান গাইতেন, মা বাবা দাদা দিদিরা গান করতেন, তাদের গান শুনে শুনেই তিনি গান গাইতে শুরু করেন। পারিবারিক একটা ঐতিহ্য তো ছিলই, তাই খুব সহজেই তার গলাতেও উঠে আসে গান। প্রথাগত সঙ্গীত শিক্ষাটা তার অনেক পরে শুরু হয়।
1: গানটা কখন কিভাবে শিখেছে সেটা বলতে পারবো না, আমার পরিবারে জন্মেছি থেকেই দেখে আসছি, আমার বাবা গান করছেন, মা গান করছেন, আমাদের বাড়িতে পুজো পার্বণ লেগেই থাকতো, সব পুজোতেই গান, গানের একটা আসর। তারপরে আমার দাদারা দিদিরা গান করতেন, হ্যাঁ, তো সে সুতরাং আমি ঠিক গান শিখেছি বলে মনে হয় না, শুনে শুনেই গান করতাম। গান করতে করতে এটা একটা মানে আমাদের যেমন ভাত খাওয়া, স্নান করা একটা অভ্যেস, গানটা, গান গাওয়াটা এরকম অভ্যেস, সেভাবেই গান করে করে করে করে যাচ্ছি আর কি, গলাও শুনে।

0: নিয়েছি সবার কাছে, ভালো গলা ছিল। কোনোখানে মা কি পিসিমার সঙ্গে বেড়াতে গেলাম কোথাও, এই একটা গান করো, তোমার তো গলা খুব ভালো, বেশ গান করে দিতাম। এইভাবে এই গানটা কারণ আমাদের এদিকে গানের বিশেষ শিক্ষক যারা ছিলেন তারা সবাই নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত কিংবা এই একটা ভজন, শ্যামাসঙ্গীত এরকমই শেখাতেন, প্রথাগত শিক্ষা ছিল না। আমরা 62 ইংরাজিতে আমার দাদা ইয়ে করলেন, ওই ভাতখণ্ডের থেকে একটা অ্যাফিলিয়েশন আনার চেষ্টা করলেন সঙ্গীত বিদ্যালয়ে। তখন আমি সঙ্গীত বিদ্যালয়ে শেখাতাম যেতাম এরকম আর কি, কোনো প্রথাগত কোনো শিক্ষা ছিল না। কিন্তু তখন ভাতখণ্ডের থেকে একটা অ্যাফিলিয়েশন আনলেন। আর আমাদের এখানে ছিলেন মতিলাল সিংহ, একজন মস্ত বড় আছেন এখনো, উনি গভর্নমেন্ট স্কুলের সঙ্গীত শিক্ষক ছিলেন, গভর্নমেন্ট গার্লস স্কুলে, এবং এখনো তিনি আছেন। আমাদের সঙ্গীত বিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন অনেক বছর। তিনি তখন লখনৌতে গান শিখতে যান, তখন আমি ম্যাট্রিকুলেশন পাশ করি। উনি যখন সেই বছর 89-এ, তা তিনি যখন যান তখন আমাকে বললেন চলুন চলুন গান শিখে। আমার খুব ইচ্ছে ছিল, বাবা যেতে দিলেন না, অর্থোডক্স ছিলেন, যেতে দিলেন না। তো উনি তখন বললেন যে ঠিক আছে, আমি লখনৌ থেকে শিখে এসে আপনাকে শেখাবো। তো উনি লখনৌ থেকে শিখে এলেন 61 ইংরেজিতে, এসে আমাকে ঘরে বসে শেখাতে আরম্ভ করলেন। ইতিমধ্যে আমার দাদা বলল যে না ঠিক আছে, আমরা একটা স্কুলেই এটা চালু করি। তখন ওই ভাতখণ্ডের থেকে একটা অ্যাফিলিয়েশন আনার জোগাড় হয়ে গেল। তখন ভাতখণ্ডের থেকে যখন অ্যাফিলিয়েশনটা আনার জোগাড় হয়ে গেল, তখন তারা ইন্সপেকশনের জন্য পাঠালো এক ভদ্রলোককে কলকাতার, ননিগোপাল বন্দ্যোপাধ্যায়, বেঙ্গল মিউজিক কলেজের প্রতিষ্ঠাতা, খুব বড় গায়ক ইস্তান, উনি এলেন শিলচরে। তখন মতিবাবু ওরকম শেখাতেন, মতিলাল সিংহ শেখাতেন আমাদের 3-4 জনকে। তখন আমি অলরেডি গানের টিচার হয়ে গেছি। তারপরে উনি খুব খুশি হলেন, আমাদের সমস্ত কাগজপত্র দেখে টেকে অ্যাফিলিয়েশন হয়ে গেল। এই প্রথম প্রথাগতভাবে 62-তে তখন মধ্যমা পরীক্ষা দিই মতিবাবুর সেখানেতেই। তখন আমি, সুজলা, আরও অনেক ছাত্রছাত্রী ছিল, হারান সেনগুপ্ত, সবাই মিলে আমরা টিচাররা আমরা তখন পরীক্ষা দিলাম মধ্যমা, যেটা হচ্ছে আপনার আইএ স্ট্যান্ডার্ড। তারপরে 2 বছর পরে বিশারদ। আমরা বিশারদ পাস করার পরে তখন ফুল প্লেজেড, আমরা তো টিচার আছি, আমরা তখন ব্যাচ বাই ব্যাচ করতে লাগলাম। এই এটা হলো আমার প্রথাগত শিক্ষা।
1: তো এমনিতে আপনার পছন্দ কি ধরনের গান পছন্দ করেন আপনি গাইতে?
0: আমি ছোটবেলা থেকে বেশি গাইতে হতো আমাদের এই মাতৃসঙ্গীতটা, বাড়িতে পুজো পার্বণ তো লেগেই থাকতো, মাতৃসঙ্গীত কিংবা ভজন এগুলো হতো। কিন্তু আমার ভালো লাগতো রবীন্দ্রসঙ্গীতটা। আমি ক্লাসিক্যালও তো করেছি, ক্লাসিক্যালও খুব ভালো লাগে, এবং রবীন্দ্রসঙ্গীতটা আমার বেশি ভালো লাগতো আর কি, গাইতাম বেশি, শিখেছিলাম সেটা। শান্তিনিকেতন থেকে পাশ করে এসেছিলেন তখন 55 ইংরেজি, নীলমাধব সিং আমাদের এই কাছাড়ির ভগতপুর গ্রামের এক ভদ্রলোক গিয়েছিলেন, এবং তিনি রবীন্দ্রনাথের হাতের থেকে ডিপ্লোমা নিয়েছিলেন, খুব ভালো শেখাতেন, বোঝাই যেত না ওনার উচ্চারণে যে উনি মণিপুরি, এত ভালো, এবং খুব ভালো পাশ। উনি তখন শিলচরে এসে অনেক বছর ছিলেন, ওনার কাছে রবীন্দ্রসঙ্গীত প্রথাগত ভাবে
1: শিখেছেন।
0: হ্যাঁ, উনি সঙ্গীত বিদ্যালয়ে ছিলেন, আমাকে বাড়িতেও শেখাতেন, এবং তখনই ভালো করে শিখেছি। আর তারপরে ইয়েতে যখন 67-এ যখন কলকাতায় গেলাম, তখনও অরবিন্দ বিশ্বাস, প্রসাদ সেন এদের কাছে রবীন্দ্রসঙ্গীতটা শিখেছি।

0: লোকসঙ্গীত ভীষণ ভালোবাসেন। মাটির কাছে থেকে, মানুষের খুব কাছে থেকে যারা লোকসঙ্গীত গান, তাদেরকে তিনি শ্রদ্ধা করেন। কিন্তু নিজে লোকসঙ্গীত গাইতে ভীষণ ভয় করেন। নিজের গলায় এই গান খুব কৃত্রিম বলে মনে হয় তার। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে লোকসঙ্গীত তো হারিয়ে যাচ্ছে, তাই দেখে তিনি দুঃখ বোধ করেন, অসহায় বোধ করেন।
1: হারিয়ে যাচ্ছে বলে নিজেকেও দায়ী মনে করি, কিন্তু আমার কিছু করার নেই। আমার আবার একটা জিনিস কি, আমি ছোটবেলা থেকে লোকসঙ্গীতটা আমি গান করতে যেমন আমার একটু ভয় লাগতো। কেন ভয় লাগতো আমি বলি, যে ঠিক যারা গান করে ধর বাউল ফকির, এরা যখন আমাদের বাড়িতে আসতো আগে আগে, খুব এখন নেই, এখন এগুলো দেখা যায় না, কেউ ছোটরা দেখেই না। আমরা দেখতাম বাউল ফকির দরবেশ এরা বাড়িতে আসতো গান করতো, এদের গলায় যে কাজটা হতো, যে দরদি কাজটা হতো, সেটা আমার গলায় আসে না। সেই কারণে আমি ব্যক্তিগতভাবে আমি লোকসঙ্গীতকে খুব শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু আমি গাইতে গেলে খুব ভয় করে আমার, খুব ভয় করে, তাই আমি সন্তর্পণে এড়িয়ে
2: যেতাম।
1: হ্যাঁ হ্যাঁ, আমার হবে না। তারপরে আমাদের বাড়িতে তো বিয়ে হোক, পুজো পার্বণে মেয়েলি গীত এগুলো হতো, এগুলি করতাম। যেমন সূর্যের মতো একটা আছে অনুষ্ঠান, সেটা সকাল থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত বাতি দেখাতে হতো, তার সঙ্গে বতীকে অন্তত শুয়ে রাখার জন্য আর কি গান হতো সূর্যের সঙ্গীত, এটা ধামাইল টামাইল এগুলি দিয়ে, এগুলি আমি করতাম। কিন্তু ঠিক ঠিক করতাম আমি ঠিকই, বা করি ধামাইল গানের সঙ্গে এখনো করি, কিন্তু আমি তাকে একটু সমীহ করতাম। কিন্তু আমার ভাইরা সত্যি তারা এটা নিয়েছে, এবং আমার অন্তত গানের দিকটা নিয়েছে, আর মুকুন্দদা তো নাচের দিকটা নিয়েছিলেন, এবং তাদের ঐতিহ্যটা আমি রাখতে পারিনি। তবে আমার ভাইপো কলকাতায় একটা প্রতিষ্ঠান করেছে দোহার নাম দিয়ে, সে একদম অরিজিনাল করে লোকসঙ্গীত গাইছে, কোনো মানে অন্য বাদ্যযন্ত্র ঢোকায় না, শুধু লোকসঙ্গীতের যে যন্ত্রগুলো সেগুলো সে ঢোকায়, এবং সেগুলি নিয়ে সেই চর্চা করে। আর আমি লোকসঙ্গীতকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, যদিও আমি ক্যাসেট করেছি খুব সন্তর্পণে আর কি। কিন্তু ওই যে বললাম, ওদের মতো করে গাইতে পারি না, সেই জন্য আমার গলায় ক্লাসিক্যালের টান এসে যায়, রবীন্দ্রসঙ্গীতের টান এসে যায়। সেই জন্য আমি গান করিনি, কিন্তু এখন আমি খুব দুঃখিত কেন গানগুলোকে আরো আঁকড়ে রাখলাম না। আমাদের পরবর্তীতে আমি পর্যন্ত যা করেছি, আমার পরবর্তী এরা তো কিছু করতে পারবে না। যেমন আমাদের সিলেটের গান, সিলেটের গানগুলো

গীতের উচ্চারণে হলেই ভালো লাগে, কিন্তু না, এই উচ্চারণগুলো হবে কলকাতার উচ্চারণ। সেটা শুনলে কষ্ট পাই, কিন্তু কিছু করার নেই, আমি কিছু করতে পারছি না। যেমন আমাদের সোহাগ চাঁদবদনে ধ্বনি খুব আপনারা নিশ্চয়ই রেডিওতে মানে ক্যাসেট হয়েছে শুনে, সেই বৌ নাচ, সে বৌ নাচ এটা যে কি সুন্দর জিনিস, কি সুন্দর গানটা, কিন্তু এটাকে অপভ্রংশ করা হয়ে গেছে ক্যাসেট করে, রেকর্ড করে। হ্যাঁ, সোহাগ চাঁদবদনে ধ্বনি, আমরা সিলেটি মানুষ, আমরা ধ্বনি বলতে ধকে ধকে দ ধকে ধ, আমরা একটা সিলেটি যে আমরা বলি সোহাগ চাঁদবদনে ধ্বনি, হ্যাঁ, নাচত দেখি বালা, নাচত দেখি বালা, বালা নাচত দেখি ভালা না, কিন্তু এইভাবে, কিন্তু এটা যখন হয়ে যায়, আমি দু একবার কলকাতা গিয়ে বলেছি বা শিলচরেও কোনো অনুষ্ঠানে গিয়েছি, আমি বলেছি যে অন্তত এটা বিখ্যাত নাচ, এটাকে যেমন আপনাদের নির্মল চৌধুরী রেকর্ড করেছিলেন নাচন বালা সুন্দর দিয়ে বাদন বালো চুল হেলিয়া দুলিয়া পরে নাগকেশরীর ফুল, হ্যাঁ, নাগকেশরের ফুল সেটা হচ্ছে স্টেডি, ভীষণ স্টেডি, স্টেডি না, আপনারা তো দেখেছেন নাগকেশরের ফুল, নাগেশ্বর, নাগেশ্বর ফুল সেটা স্টেডি। এদিকে বলছে হেলি এক দুলিয়া পড়ে, নাগকেশরের ফুল হলে হেলে দুলে পড়বো কি করে? আসল কথাটা হলো নাচনবালা সুন্দরী পিণ্ডমবালা নেত, নেত মানে কাপড়, ঢাকাই মুসলিন হাতে মুঠো এসে যেত তখনকার দিনে, ঢাকাই মুসলিন এটাকে নেত বলা হতো। হ্যাঁ, নাচনবালা সুন্দরী পিণ্ডমবালা নেত হেলিয়া দুলিয়া পড়ে সুন্দর জ্বালিয়ে।

0: নতুন বন্ধু, সে এই নেটটা পড়েছে এবং সে এমন গায়ে লেপটে আছে, আর সে যে নাচ করছে মনে হচ্ছে হেলে দুলে পড়ে যাচ্ছে। কিসের সঙ্গে কিসের তুলনা, না কিসের ফুল হতে পারে, কিন্তু বলেছে আমি কলকাতাতে অনেক ফাংশনে আমাকে ডেকেছিল এই সম্বন্ধে আমি বলেছি, শিলচরও বলেছি, কিন্তু ওই এই রেকর্ডটাই চালু হচ্ছে বেশি, এটা কিছু করার নেই আর।
1: আমাদের এই অঞ্চল তো লোকসঙ্গীতের একটা মানে সমৃদ্ধ অঞ্চল। আপনাদের বাড়িতে আপনাদের দাদা ছিলেন মুকুন্দ দাস ভট্টাচার্য, যারা সংগ্রহ করেছেন এবং পারফরমেন্স করেছেন, তো এদের মৃত্যুর সঙ্গে সঙ্গে মনে কি বলেন যে এগুলো শেষ হয়ে যাচ্ছে,
0: মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে,
1: এই শেষ হয়ে যাওয়ার কারণটা কি, এটা হারিয়ে যাচ্ছে কেন?
0: আমি তো আগেই বললাম একটা কথা, তো দায়িত্ব আছে কিন্তু পারছি না। একটা আপনারা একটা জিনিস তো মানবেন নিশ্চয়ই, যুগের পরিবর্তন, যুগের যে পরিবর্তন, যে ঢেউটা এসছে এখন, সেটাতে এখন যে ভারতীয় মার্গ সঙ্গীত, যেটা ধ্রুপদী সঙ্গীত, সেটা কি কিছু অনুশীলন আছে? খুব কম, সেটা নেই বলতে গেলে।

0: কেউ এখন কোনো ছেলে মেয়ে ভালো করে গান শিখতে চায় না। এখন এখনকার ছেলে মেয়েদের একটা জিনিস হচ্ছে কি, পারফরমেন্সে গাইবো, আসর জমাবো, হেলে দুলে নাচ হবে, ওই যে টিভিতে দেখায় হেলে দুলে নানা রকমের বাংলা গান, এগুলোকে নাকি বলা হয় বাংলা গান, হিন্দি গান, এই সমস্ত গাইবে। এদের মাঝে ঠিক এরা লোকসঙ্গীতকে কেন ভালোবাসবে? কারণ সবাই চায় নিজেকে তুলে ধরতে, লোকসঙ্গীত গেয়ে আজকে নিজেকে তুলে ধরা অসম্ভব, অসম্ভব ব্যাপার। সেই লোকসঙ্গীতকে যারা ভালোবাসে, পীর দরবেশ, এরাই ভালোবাসে।
1: আমাদের গ্রামাঞ্চলে খুব ছোট করে হলেও গ্রামাঞ্চলে এখনো অনেক জায়গাতে এই গানগুলো আপনি বললেন, এই গানগুলো তো এখনো হয়,
0: এখনো হয়,
1: তো সেইগুলো যদি বেঁচে থাকে তাহলে আমাদের অঞ্চলের
0: গ্রামেই থাকবে, শহরে থাকবে না। যেমন আমি বলছি, আমরা আমাদের ছোটবেলাতে আমাদের বাড়িতে পদ্ম পুরাণ গান দেখেছি, হ্যাঁ, ওঝা নাচতো, হ্যাঁ, গুরমা বলতো ওঝা নাচ, সাত দিন দিন রাত সব সময় গান চলেছে। সেটা আমরা যে আমরা তো ছোট ছিলাম, আমরা বসে থাকতাম, মন্ত্র মুগ্ধ হয়ে শুনতাম। আজকের কোনো বাচ্চাকে আপনি বসাতে পারবেন? কিছুতে পারবেন না। সুতরাং ওঝা নাচ উঠে গেছে, ওঝা গান উঠে গেছে, সাত দিন একটা না, সেই লক্ষ্মীধরকে মেরে লক্ষ্মীধরকে আবার পুনর্জীবন দিয়ে তবে শেষ হতো গান, সেটা দুপুর বারোটাই হোক আর বিকেল তিনটেই হোক আর রাত বারোটা হোক। আমি যেদিন অবসর হলাম সেদিনও বুঝতে পারিনি আমি অবসর হয়েছি, কারণ আমার একটা অন্য জীবন ছিল, বড় পরিবার, পরিবারের একটা দায়বদ্ধতা কিছুটা আছে। আর সঙ্গীত বিদ্যালয়টা আমার, আমি যখন ক্লাস এইটে পড়ে তখন থেকেই একটু একটু করে গান শেখাতে হতো। আমার দিদি অসুস্থ হলে গেলে যে আমার মাঝে মধ্যে গিয়ে ক্লাস দিদির ক্লাসটা নিতে হতো, এবং পাক্কাভাবে আমি পঞ্চাশ ইংরেজির থেকে টিচার হয়ে গেছি। ম্যাট্রিক পাস করার পর সঙ্গে সঙ্গে আমি মোটামুটিভাবে পঞ্চাশ ইংরেজির থেকে আমি সঙ্গীত বিদ্যালয়ে গান শেখাচ্ছি। এবং সুতরাং এইটা আমার একটা আলাদা জীবন, প্রতিদিনই আমাকে সঙ্গীত বিদ্যালয়ে যেতে হয়। সুতরাং চাকরি যখন করেছি তখনও সঙ্গীত বিদ্যালয়ে ক্লাস করেছি। তো সুতরাং আমি ঠিক অবসর নেওয়াটাকে আমি খুব একটা, আর আমি যখন অবসর নেই তখন আমি আমার টিচারদের বলেছি যে তোমরা আমাকে বিদায় সম্বর্ধনাটা দেবে না, আমি বিদায় নিতে চাই না স্কুল থেকে। এবং এই যে একটা আসর করে সবাইকে ডেকে, আমি তা নয়, আমি যেদিন যাব সেদিন আমি ছাত্রছাত্রীদের কাছ থেকে, ছাত্রীদের কাছ থেকে বিদায় নিয়ে যাব।
1: তো আজকে আমরা আমাদের এই আলোচনাটা আমরা মানে একটা গান দিয়ে শেষ করতে চাই। আপনি যদি একটা খালি গলায় আপনি একটু গানটা বলেন।
0: কদিন থেকে একটা গান মনে আসছে, খুব সবসময় মনে হয় যে আমরা গান্ধীজির প্রিয় গানটা ছিল, সেটাই আমি বেশি হয়তো মনে নেই, যতটুকু মনে আছে করে নেব। সব

শিক্ষিকা এবং সঙ্গীত শিল্পী আনন্দময়ী ভট্টাচার্যের স্বকণ্ঠে আরো গান, আরো অনেক অনেক পুরনো দিনের কথা, গানের কথা শোনার ইচ্ছে ছিল ভীষণ। কিন্তু সময় তো আমাদের বাধা, তাই একটা জায়গাতে থামতেই হয়। অনুষ্ঠান শেষ করতে হচ্ছে আজকের মতো। শেষ করার আগে জানিয়ে দিই, বিন্যাস ও সাক্ষাৎকার গ্রহণ সুজিত দাস, সম্পাদনা রাহুল কান্তি দেব, উপস্থাপনা মনোজ দেব, এবং এটি প্রযোজনা করলেন দিব্যজ্যোতি পুরকায়স্থ। পরবর্তী অংশ আগামী রবিবার অবশ্যই শুনবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল।
1: পুলিশ?
2: মিস সীমা,
1: বলুন।
2: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
1: কিন্তু কেন? মানে
2: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
1: ডিজিটাল অ্যারেস্ট?
2: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: এতগুলো টাকা?
2: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
1: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
2: আরে,
1: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
3: হ্যালো মাম্মা।
1: হাই।
3: আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।

আকাশবাণী শিলচর। এখন শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন বাবুল ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

গানখানি শুনলেন উস্তাদ রাশিদ খানের কণ্ঠে জাবুই মেট ছবি থেকে। আমাদের পরবর্তী গান হাইওয়ে ছবি থেকে এ আর রহমানের কণ্ঠে।

0: গিফট এসেছে।
1: আরে বাহ, লেজেন্ডের ব্যাট,
2: এটা দিয়ে তো আমি খেলবো।
1: আরে ফিউচার ব্যাটিং লেজেন্ড আমি,
0: এতে যার নাম লেখা আছে ব্যাট সেই পাবে।
3: আরে ইয়ার,
0: দেখলেন, এতে যদি আমার নাম লেখা না থাকতো তাহলে কত সমস্যা হতো। সেই জন্য আরবিআই বলে ব্যাংক অ্যাকাউন্ট হোক বা ব্যাংক লকার, তাতে নমিনির নাম অবশ্যই লেখাবেন, যাতে আপনার জমানো পুঁজি সেই পায় যাকে আপনি নমিনি করেছেন। আরবিআই কথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। 2026-এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি। এই ছ মাসে আমরা মন কি বাতে দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌসেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS দুনাগিরি, INS সংশোধক, INS আগ্রেকে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সবকিছুই স্বদেশী। বন্ধুরা, জুন মাসে অ্যাভিয়েশন সেক্টরেও আমাদের দেশ একটি বড় সাফল্য পেয়েছে। C-295 এই বিমানটি মেড ইন ইন্ডিয়া এবং এটি নিজের প্রথম উড়ান সম্পূর্ণ করেছে। আর এরকম আরও 40টি বিমান ভারতে বানানো হচ্ছে। এর ফলে MSME এবং এয়ারোস্পেস সেক্টর নতুন শক্তি পাচ্ছে, রোজগারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হচ্ছে। এই মাসেই DRDO স্বদেশী লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এর পরীক্ষা সফলভাবে করেছে। এটিকে DRDOর ল্যাবরেটরি ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ পার্টনার্স সম্মিলিতভাবে বানিয়েছে। অর্থাৎ আজ সমুদ্র থেকে আকাশ পর্যন্ত আমাদের ভারত অধিক সুরক্ষিত ও আত্মনির্ভর হয়ে উঠেছে। বন্ধুরা, জুন মাসে আরও একটি আয়োজন হয়েছিল যেখানে সমগ্র বিশ্ব ভারতের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছিল, আর এই অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এইবার পৃথিবীর 2500-এরও বেশি জায়গায় যোগের নানা রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের দেশে কোটি কোটি মানুষ বিভিন্ন স্থানে যোগের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মাসে আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এতে ভারত মোট 114টি পদক জিতেছে, যার মধ্যে 102টি স্বর্ণপদক। ভারত এই চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে। আমি সমস্ত বিজয়ী খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, যে কোনো রাষ্ট্রের আত্মা তার নাগরিক, আর যখন সেই দেশের নাগরিকরা কোনো সংকল্প নেন, তাকে কোনো শক্তি তার লক্ষ্য থেকে সরাতে পারে না। রাষ্ট্র নির্মাণে জনতার অংশগ্রহণের এই শক্তি অনেক বড় মূলধন, আর সেই জনভাগিদারি আমরা বারবার অনুভব করছি। বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আমি দেশবাসীর কাছে কিছু আবেদন করেছিলাম। আমি বলেছিলাম, যতদূর সম্ভব কিছু সময়ের জন্য সোনা কেনা থেকে বিরত থাকুন। তাঁদের বলেছিলাম বিদেশে ছুটি না কাটাতে। আমি তাঁদের আবেদন করেছিলাম কারপুলিং বাড়াতে। আমি কৃষকদের রাসায়নিক মুক্ত চাষের জন্য জমি রক্ষা করতে যতটা সম্ভব প্রাকৃতিক সার ব্যবহারের আবেদন করেছিলাম। বন্ধুরা, আমি দেশের সমস্ত নাগরিকের কাছে কৃতজ্ঞ যে আমার আবেদনে তারা শুধু সমর্থনই করেননি, বরং সহযোগিতাও করেছেন। আমাকে বহু পরিবার বার্তা পাঠিয়ে তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। কত পরিবার সিদ্ধান্ত নিয়েছেন যে বাড়ির বিয়েতে এইবার সোনার জিনিস কিনব না, প্রয়োজনে পুরনো সোনা ভেঙে নতুন গহনা বানাব। কত মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন যে কিভাবে তাঁরা বিদেশ যাত্রা স্থগিত করেছেন। বন্ধুরা, কারপুলিং নিয়েও নাগরিকরা তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। যারা একই দিকে নিজের নিজের গাড়ি নিয়ে যেতেন, তাঁরা এখন একসঙ্গে যাচ্ছেন। নাগরিকরা যতটা সম্ভব বাস মেট্রো ব্যবহার করছেন, এতে পেট্রোল ডিজেল বাঁচছে। এইরকমই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সার ব্যবহার বৃদ্ধির খবরও আসছে। আমি ভীষণ আনন্দিত যে

আমরা ভারতীয়রা মিলিতভাবে এই বিশ্ব সংকটের মোকাবিলা করছি। আমার বিশ্বাস, জন অংশগ্রহণের এই শক্তি আমাদের শক্তিশালী করবে, সফল করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন, বিবাহ ইত্যাদি পারিবারিক অনুষ্ঠান হওয়ার সময় সমগ্র সমাজেরই একটা উৎসব পালন করা হয়। প্রতিটি পরিবার চায় তাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথিদেরও উপহার দিয়ে থাকেন। বন্ধুরা, মহারাষ্ট্রের নন্দেড়ে একটি পরিবার নিজেদের আনন্দ ভাগ করে নিতে এমন একটি কাজ করেছেন যা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। নন্দেড়ে বাহাদুরপুরা গ্রামে পেঠকার পরিবার বাস করেন। এই পরিবার ভেবেছিল, যদি আনন্দ ভাগ করে নিতেই হয় তাহলে এমন কিছু দেওয়া যাক যা কঠিন সময়ে কোনো পরিবারের অবলম্বন হতে পারে। নিজেদের ঘরে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে এই পরিবার গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বিমার

বাহাদুরপুরা গ্রামে পেঠকার পরিবার বাস করেন। এই পরিবার ভেবেছিল যদি আনন্দ ভাগ করে নিতেই হয় তাহলে এমন কিছু দেওয়া যাক যা কঠিন সময়ে কোনো পরিবারের অবলম্বন হতে পারে। নিজেদের ঘরে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে এই পরিবার গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বিমার ব্যবস্থা করেছে। প্রত্যেক ব্যক্তির জন্য 1,00,000 টাকা বিমা কভার দেওয়া হয়েছে। এই প্রয়াসের নেপথ্যে যে ভাবনা কাজ করেছে তা গভীরভাবে মনকে ছুঁয়ে যায়। সেই পরিবারটি দেখেছিল যে দুর্ঘটনার পরে পরিবারগুলিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় একটা ছোট সাহায্য অত্যন্ত বড় অবলম্বন হয়ে ওঠে। বন্ধুরা, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, এর মাধ্যমে মাত্র 20 টাকার বার্ষিক প্রিমিয়াম দিয়ে, অর্থাৎ 1 বছরে 20 টাকা প্রিমিয়াম দিয়ে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা পাওয়া যায়। এখনো পর্যন্ত এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 28 কোটি আমাদের মা বোন মেয়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন। এখনো পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলি 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। বন্ধুরা, অনুরূপভাবে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনাও একই রকম গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্প তার পরিবারকে 2,00,000 টাকা বিমার কভার দেয়। এর বার্ষিক প্রিমিয়াম মাত্র 436 টাকা, অর্থাৎ একদিনের হিসেবে 1.5 টাকারও কম। এই প্রকল্পে এখনো পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11,00,000 পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নেপথ্যে 00,000,000 পরিবারের নিজের নিজের কাহিনী রয়েছে। কোথাও কোনো মা তার সন্তানের পড়াশোনা চালু রাখার জন্য সহায়তা পেয়েছেন, কোথাও কোনো স্ত্রী সংসারের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে সাহায্য পেয়েছেন। বন্ধুরা, বহু ক্ষেত্রে খুব বড় কোনো সুরক্ষার সূচনা খুব ছোট টাকার অঙ্কে এবং একটা ছোট্ট পদক্ষেপ দ্বারাও হতে পারে। একটা ছোট সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের সবার কাছে আমার আবেদন, নিজেদের পরিবারের সঙ্গে এই প্রকল্পগুলির তথ্য অবশ্যই ভাগ করে নিন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবারে বলবো এমন একটি বিষয়ের কথা যা হাজার হাজার বছর পুরনো, হাজার হাজার বছর ধরে মানব সমাজে তা রীতিমতো জাঁকিয়ে বসে আছে। সেই বিষয়টি হল অন্ধবিশ্বাস। অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস শুধুমাত্র একটি ভ্রান্ত ধারণা নয়, সেটি ভয়ের জন্ম দেয়। আর মনে যখন ভয় বাসা বাঁধে তখন মানুষ সত্যকে দেখা বন্ধ করে দেয়। অন্ধবিশ্বাসে নিমজ্জিত মানুষ তখন বিনা যুক্তিতে সত্য না জেনে এমন সিদ্ধান্ত নিতে শুরু করেন যাতে বড় ক্ষতি হয়ে যায়। সেই সমাজেই এমন মানুষও থাকেন যারা বিজ্ঞান, অভিজ্ঞতা আর যুক্তির ভিত্তিতে সেই ধারণাগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্ধবিশ্বাস থেকে বিশ্বাস পর্যন্ত এই যাত্রা সহজ নয়। আর আজ আমি এমনই এক সফল যাত্রার বিষয়ে আপনাদের অবশ্যই জানাতে চাই। বন্ধুরা, অসমে এক ধরনের পাখি পাওয়া যায়, সেই পাখির নাম হাড়গিলা। হাড়গিলা একটি দুর্লভ পাখি। এটি প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অসমের কিছু অঞ্চলে দীর্ঘ সময় পর্যন্ত একে অশুভ মনে করা হতো। মানুষ তাকে নিজেদের আশেপাশে দেখতে পছন্দ করতেন না। যে সমস্ত গাছে হাড়গিলা বাসা তৈরি করে সেই সব গাছও প্রায়শই কেটে দেওয়া হতো। ভাবুন, এমন এক পাখি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, সেই হাড়গিলা মানুষের ভয়ের শিকার হয়ে উঠেছিল। ইতিমধ্যে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এইসব ঘটনা পর্যবেক্ষণ করলেন।
তিনি মানুষের মনে বাসা বেঁধে থাকা ভ্রান্ত ধারণা

বদলানোর সংকল্প নিলেন। উনি মহিলাদের সঙ্গে কথা বললেন, মানুষকে বিজ্ঞানভিত্তিক যুক্তি দিয়ে বোঝালেন। ধীরে ধীরে মহিলারা এই অভিযানের সঙ্গে যুক্ত হতে থাকলেন। অবশেষে এক বড় পরিবর্তন শুরু হল। যে পাখিকে কখনো অশুভ ভেবে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখি গ্রামের পরিচয় হয়ে উঠল। হাজার হাজার গ্রামীণ মহিলারা হাড়গিলাকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। আজ তারা হাড়গিলা আর্মি নামে পরিচিত। এই মহিলারা সমাজের সঙ্গে লড়াইও করেছিলেন, সমাজকে বোঝানোর জন্য দিন রাত তারা কাজ করেছেন এবং অন্ধবিশ্বাসকে পিছনে ফেলে এসেছেন। তারা দেখিয়েছেন, যখন সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায়, তখন বহু বছরের পুরনো ভাবনাও বদলাতে পারে। বন্ধুরা, আমি প্রায়ই বলি, যারা খেলাধুলা করেন তারাই প্রস্ফুটিত হন। বর্তমানে দেশে এমন যুবাদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যারা খেলাধুলা করছেন এবং প্রস্ফুটিত হচ্ছেন। আগের থেকে এখন বেশি সংখ্যক যুবা খেলাধুলাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন। আমি নাগাল্যান্ডের এমন দুটি বিশেষ প্রচেষ্টার কথা জানতে পেরেছি যা অত্যন্ত চমৎকার। প্রথম উদ্যোগটির নাম নাগাল্যান্ড বেবি লীগ। নামটি শুনেই আপনাদের অবশ্যই মনে হচ্ছে যে এটা খুব ছোট বাচ্চাদের জন্য আয়োজিত কোনো সাধারণ প্রতিযোগিতা, কিন্তু আসলে এমনটা নয়। এটা 5 থেকে 10-12 বছর বয়সের ফুলের মতো সুন্দর ছোট ছোট ছেলেমেয়েদের একটি অসাধারণ লীগ। এটি এই বয়সের বাচ্চাদের জন্য আয়োজিত এমন ফুটবল লীগ যা ওদের গতি এবং প্রতিভাকে প্রেরণা যোগায় এবং ওদের পরিচিতি গড়তেও সাহায্য করে। এই লীগ নাগাল্যান্ডের সর্বাধিক সংখ্যক বাচ্চাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত করার জন্য শুরু হয়েছিল। 5 থেকে 12 বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই লীগ এখন 3 বছর পূর্ণ করে ফেলেছে। শিশুদের মনে এই লীগের ইতিবাচক প্রভাব পড়েছে। বন্ধুরা, নাগাল্যান্ডে আরও একটি এমন সুন্দর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর নাম নাগাল্যান্ড উইমেন ফুটসল লীগ। হতে পারে আপনাদের কাছে এই ফুটসল শব্দটা নতুন। আমি আপনাদের বলছি, ফুটসলকে ইনডোর ফুটবলও বলা হয়। এখানে একটি টিমে কেবল 5 জন খেলোয়াড় থাকে। খেলার মাঠও ফুটবল খেলার সাধারণ মাঠের থেকে অনেকটা ছোট হয়, তাই খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, নিজেদের টেকনিক এবং স্কিলের উচ্চ মানের প্রদর্শন করতে হয়। নাগাল্যান্ডের উইমেন ফুটসল লীগ আমাদের মেয়েদের প্রতিভা প্রদর্শনের সুন্দর সুযোগ দিচ্ছে। এমন ধরনের উদ্যোগের জন্য আমি নাগাল্যান্ডের লোকেদের বিশেষ প্রশংসা করছি। এইসব প্রচেষ্টা দেশের অন্যান্য প্রান্তকেও প্রেরণা দেয়। বন্ধুরা, এটা প্রযুক্তির যুগ। প্রত্যেক দিন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন এআই ইনোভেশনসের কথা সামনে আসছে। এই সময় একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মানুষের সৃজনশীলতাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। নতুন টেকনোলজির সঙ্গে এগিয়ে চলতে চলতে আমরা নিজেদের শেকড়ের সঙ্গে কিভাবে যুক্ত থাকব, এইসব প্রশ্নের উত্তর খুঁজছে নালন্দা বিশ্ববিদ্যালয়। হাজার বছর পুরনো আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে ভারতবর্ষের ভাগ্য রচনা করছে। 2 বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাঙ্গণ উদ্বোধনের সুযোগ হয়েছিল আমার। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের শাস্ত্র আলোচনার পুরনো ঐতিহ্যকে আবার নতুন রূপে জীবন্ত করে তুলেছে। আমাদের শাস্ত্র আলোচনা শুধুমাত্র নিজেদের কথা বলার মাধ্যমই নয়, এটা আমাদের বাদ, সংবাদ এবং মন্থনের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। শাস্ত্র চর্চা তর্কের সঙ্গে, তথ্যের সঙ্গে নিজেদের কথা বলার প্রয়োজনীয়তা শেখায়। আর এই ক্ষেত্রে আমাদের দক্ষ হওয়া জরুরি। অন্যের চিন্তাভাবনা ধৈর্য ধরে শোনা এবং বোঝার শিক্ষাও এই শাস্ত্রচর্চার প্রক্রিয়ার মাধ্যমেই পাওয়া যায়। আমি অত্যন্ত খুশি যে নালন্দা বিশ্ববিদ্যালয়
এটিকে নিজেদের সমাবর্তন অনুষ্ঠানের অংশ

হিসেবে বিবেচনা করেছে। এতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেকই অন্য দেশ থেকে এসেছিলেন। একটি প্রাচীন ঐতিহ্যকে এখনকার সময়ের সঙ্গে এইভাবে জুড়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি এর জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছেও আমার আবেদন যে তাঁরাও এমন উদ্যোগের বিষয়ে ভাবনা চিন্তা করুক। বন্ধুরা, শিকড়ের সঙ্গে যুক্ত থেকে যুবাদের নতুন প্রযুক্তির জন্য প্রস্তুত করার আরও একটি ভালো প্রচেষ্টা চলছে। দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সে বিটেক প্রোগ্রাম শুরু করতে চলেছে। এটি আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রথাগত জ্ঞানের সঙ্গে যুক্ত করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ভারতীয় ভাষাগুলির জন্য নতুন এআই টুলস তৈরি করতে সুবিধা হবে। আমাদের প্রাচীন গ্রন্থাদি এবং পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাল রূপে সংরক্ষিত করার কাজও ত্বরান্বিত হবে। আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে এই প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, আজ ভারতীয় সংস্কৃতি পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের গীত, সঙ্গীত এবং আধ্যাত্মিকতা বিষয়ে সমগ্র বিশ্বের লোক জানতে পারছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূর ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকান রিপাবলিক নামের এক দেশ আছে। সেখানে ভারতীয়দের সংখ্যা প্রায় 100 বা তার থেকেও কম হবে। তা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এক উত্তম প্রচেষ্টা সেখানে চলছে। সেখানকার স্প্যানিশ ভাষী কিছু মানুষ একটি টিম বানিয়েছেন। এই টিমের নাম ব্রহ্মকমল ডোমিনিকানা। টিমের সদস্যরা মিলে বৈদিক সাহিত্যের অধ্যয়ন করেন। তারা বৈদিক মন্ত্রের উচ্চারণও শিখছেন। তারা এর কোনো ফর্মাল ট্রেনিং পাননি, কিন্তু তারা অডিও রেকর্ডিং শুনে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শিখেছেন। আজ তারা অনেক মন্ত্রের জপ খুব সুন্দরভাবে করতে পারেন। এর মধ্যে আছে পুরুষ সূক্তম, শ্রী সূক্তম, শ্রী রুদ্রম, দুর্গা সূক্তম এবং দেবী মাহাত্ম্যম। ভারত থেকে এত দূরে থেকেও আমাদের পরম্পরাকে শেখার ওঁদের এই প্রচেষ্টা অত্যন্ত প্রেরণাদায়ক। আমি ব্রহ্মকমল ডোমিনিকানার সমস্ত সদস্যদের তাদের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি এরকম সমস্ত মানুষদের হৃদয় থেকে প্রশংসা করি যারা ভারতীয় সংস্কৃতিকে সমগ্র বিশ্বে জনপ্রিয় করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, মেঘালয়ের পরিচয় মেঘ দিয়ে, সুন্দর দৃশ্য দিয়ে। যারা মেঘালয় যান তাদের সেখানকার লোকেদের আন্তরিকতাও দীর্ঘদিন মনে থাকে। কিন্তু মেঘালয়ের আরও একটি বৈশিষ্ট্য আছে যা আমি আজ মন কি বাতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটি হল মেঘালয়ের রুট ব্রিজ। এই রুট মানে রাস্তা নয়, এই রুট হল গাছের শিকড়। এই রুট ব্রিজের গল্পটি খুব আকর্ষণীয়। এই ব্রিজ কয়েক দিন বা কয়েক বছরে তৈরি হয় না, এটি তৈরি হতে কয়েক দশক লাগে। রবার গাছের শিকড়কে আস্তে আস্তে রূপ দেওয়া হয়। এই শিকড়গুলিকে জলধারার ওপারে নিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই শিকড়ের গুচ্ছ এক মজবুত ব্রিজের আকার নেয়। সেই ব্রিজের আরও একটি বিশেষত্ব আছে, এটি সজীব সেতু। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও মজবুত হয়। এর মধ্যে মেঘালয়ের লোকেদের সৃজনশীলতা পরিলক্ষিত হয়। এর পেছনে আছে বহু বছরের ধৈর্য এবং প্রকৃতির প্রতি গভীর সম্মান। এই ব্রিজ বলে দেয় মানুষ প্রকৃতির সঙ্গে মিলে কতই না অদ্ভুত জিনিস নির্মাণ করতে পারে। এটি আমাদের দেশের, এই ভূমির সম্পদ। এখন ভারত

মেঘালয়ের রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে সামিল করানোর আবেদন করেছে। বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জের ফলে এই রুট ব্রিজের সামনে অনেক সমস্যাও আসে। সে সময়ে মেঘালয়ের মানুষেরা এই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের দায়িত্বও সুকৌশলে পালন করেছেন। প্রথমে এটা জানাও খুব সহজ ছিল না যে এই ধরনের ব্রিজের সংখ্যা কয়টি। স্থানীয় মানুষেরা নিজেরাই এর গণনা শুরু করেন। এরপর গোষ্ঠীগুলি এই ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আজ স্থানীয় লোকেরা 120টিরও বেশি রুট ব্রিজের দেখাশোনা করছেন। কিছু টিম প্রতি বছর এই ব্রিজগুলির অবস্থা পরীক্ষা করেন। কিছু মানুষ আশেপাশের এলাকা মজবুত করার জন্য নার্সারিও তৈরি করেছেন। এর ফলে এদের সংরক্ষণের জন্য একটি পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। আপনারা দেখে থাকবেন এই বছর হ্যালি ওয়ারজিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। উনি নিজের জীবনের 50-এরও বেশি বছর এই রুট ব্রিজের দেখাশোনায় ব্যয় করেছেন। ওনার এই আত্মত্যাগ আমাদের সকলের কাছে প্রেরণাদায়ক। বন্ধুরা, আপনারা কখনো এই রুট ব্রিজে গিয়ে থাকলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ভাগ করে নেবেন। আপনার ছবি অন্যদেরও মেঘালয়ের এই অনন্য সম্পদের সম্পর্কে জানতে উৎসাহিত করবে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই চাই যে আমাদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমাদের শহর সুন্দর দেখাক, কিন্তু কদাচিৎ ভাবা হয় আমাদের আশেপাশে যে আবর্জনা জমা হয় কে সেটা পরিষ্কার করে। বেশিরভাগ লোক এটাই মনে করেন যে এটা অন্য কারুর দায়িত্ব আর সেই পরিষ্কার করবে। কিন্তু আমাদের মাঝেই এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের ভাবনা চিন্তা দ্বারা আমাদের অনুপ্রাণিত করেন। আমার মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেউড়ার কিছু বোনেদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তারা আশেপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার সংকল্প নিলেন। তারা ভাবেননি যে অন্য কেউ এসে পরিবর্তন আনবেন। তারা নিজেরাই শহর জুড়ে থাকা প্লাস্টিক বর্জ্য আর খালি বোতল জড়ো করা শুরু করেন। ক্রমশ এই প্রয়াস আরও বাড়তে থাকল এবং ওই প্লাস্টিকের আবর্জনা ইকোব্রিক্সে রূপান্তরিত করা শুরু হল। আজ এই ইকোব্রিক্স দিয়ে সর্বজনীন বিভিন্ন স্থান সুন্দর করে তোলার কাজ চলছে। গত কয়েক মাসে রাজগড়ে 100 কিলো প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে যথাযথ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্লাস্টিক কিছুদিন আগেও শহরে দূষণ ছড়াত, এই বনেদের সাহায্যে আজ সেগুলিই শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করছে। বেওড়ার সব বনেদের এবং এই কাজের সঙ্গে জড়িত সমস্ত মানুষদের আমি ধন্যবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, বেশ কিছু মানুষ আমায় চিঠির মাধ্যমে একটি বিশেষ বিষয়ে কথা বলার অনুরোধ করেছেন। গণেশ উৎসবের সঙ্গে বিষয়টি যুক্ত। যদিও গণেশ উৎসবের এখনো বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু এই বিষয়ে এখনই কথা বলাটা জরুরি বলে তাঁরা মনে করছেন। আসলে গণেশ মূর্তি তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মূর্তি তৈরি করেন যারা, মূর্তির ব্যবসা করেন যারা, তারা এখন থেকেই সক্রিয়। এই জন্য আপনাদের সবার কাছে আমার একটি আবেদন, চেষ্টা করুন যাতে আপনাদের বাড়ি, সোসাইটি অথবা এলাকায় গণেশের যে মূর্তিই আনবেন তা যেন দেশের মাটি দিয়ে তৈরি হয়, তা যেন আমাদের স্থানীয় কুমোর বা শিল্পীদের দ্বারাই তৈরি হয়। যারা গণেশজির মূর্তি তৈরি করেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন মাটির মূর্তিকে অগ্রাধিকার দেন এবং যারা কিনবেন তারাও যেন গণেশের মূর্তিটি কি দিয়ে তৈরি এবং কোন দেশে তৈরি তা অবশ্যই দেখে নেন।
প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি

0: একেবারেই কিনবেন না। বন্ধুরা, মাটির তৈরি মূর্তি পূজোর পর খুব সহজে জলে বিলীন হয়ে যায়। এতে আমাদের নদী, পুকুর এবং পরিবেশ সুরক্ষিত থাকে, এতে আমাদের আস্থাও বজায় থাকে এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালিত হয়। স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের সংকল্পকে আরও সুদৃঢ় করা যায়। আমার বিশ্বাস আছে, এবারের গণেশ উৎসব এবং এমন সব উৎসবেই আমরা এমন নানা বিষয়ে গভীরভাবে ভাবব এবং দেশহিতে পদক্ষেপ নেব। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশবাসী, দেশের নানা প্রান্তে হয়ে চলা ছোট বড় নানা প্রয়াস আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই প্রয়াস আমাদের জানায়, যখন মনে সংকল্প থাকে আর সমাজও হাত বাড়িয়ে দেয়, তখন যে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব। আপনারা আপনাদের আশেপাশে হয়ে চলা এমন যে কোনো প্রয়াসের কথা আমায় অবশ্যই লিখে জানান। আপনার ভাবনা, আপনার পরামর্শ লিখতে থাকুন। হতেই পারে আপনার আশেপাশে ঘটে চলা কোনো ছোট্ট প্রয়াস হয়তো সমগ্র দেশের জন্যই প্রেরণা হয়ে উঠল। সামনের মাসে আমরা আবার মিলিত হব, দেশবাসীর কোনো নতুন প্রয়াস নিয়ে আলোচনা করব। ততদিন আপনি আপনার নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, জল সঞ্চয় তো করতেই হবে। বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা আমাদের বাঁচাতে হবে। ক্যাচ দ্য রেইন এই অভিযান একটুও হালকাভাবে নিলে চলবে না। তাই আমার বিশেষ আবেদন, বর্ষার প্রতি ফোঁটা জল আমরা সবাই মিলে বাঁচাব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন
2: দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান, এবং এরপর শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর, আকাশবাণী শিলচর।
3: বাহ, কি সুন্দর হাতের কাজ!
4: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
5: বিজ্ঞাপন কোথায় দেব?
3: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
5: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
6: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
2: এবার শুরু হচ্ছে আমার কথা অনুষ্ঠান। এতে শুনবেন ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্যের নিজের কথা।
7: আমার জন্ম এবং বেড়ে ওঠা শিলচরে। পরিবারের মধ্যে ছোট হয়ে বেড়ে ওঠার আলাদা এক আনন্দ পেয়েছি। প্রাথমিক শিক্ষা শেষ করি তারাপুরের নৃত্যময় প্রাথমিক বিদ্যালয়ে। এরপর গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোই। জিসি কলেজ থেকে অ্যানথ্রোপোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করে পরবর্তীতে আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর এবং ট্রাইবেল ওমেন এডুকেশন অফ খাসি অ্যান্ড ডিমাসা অফ বরাকভেলিকে বিষয় হিসেবে নিয়ে এমফিল ডিগ্রি করি। শিক্ষক হওয়ার তাগিদে শিলচর কলেজ অফ এডুকেশন থেকে বিএড সম্পন্ন করি এবং পরের বছরই সেই কলেজে প্রবক্তা হিসেবে স্থায়ী কর্মজীবন শুরু করি। পরবর্তীতে এমএড ডিগ্রি অর্জন করি এবং বিভিন্ন প্রতিঘাত পার করে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে গবেষণার কাজ শেষ করি। জীবনকে গুছিয়ে চলতে শিখেছি আমার মায়ের কাছ থেকে। মায়ের আদর্শ ও অনুপ্রেরণাই আমার জীবনের পথ চলা। গত 22 বছর ধরে শিক্ষকতা করছি। শুধু পাঠ্যশিক্ষাই নয়, মানসিকতা, মানবিকতা ও নেতৃত্ব গঠনের একটি পাঠসূচিও প্রশিক্ষার্থীদের মাঝে বিস্তৃত করে চলেছি, কারণ এরাই তো তৈরি করবে আগামীর ভবিষ্যৎ।

0: থেকে। ছোট থাকতে ছিলাম নম্র ও শান্ত স্বভাবের, বয়সে বাড়ার সাথে সাথে সাহস ও দৃঢ়তা নিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি। আমার জীবনের মূল মন্ত্র, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কারো পাশে দাঁড়িয়ে কাজ করার মধ্যে যে মানসিক শান্তি, তা ভাষায় বোঝানো কঠিন। জনসেবার ব্রত নিয়ে লায়ন্স ক্লাব অফ শিলচর লায়নেস সহ অনেক সেবামূলক সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। বরাকের প্রত্যন্ত অঞ্চলগুলোতে গিয়ে দরিদ্র মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা দিয়ে চলেছি। ক্যান্সার ও রক্তদান আন্দোলনেও উৎসাহ নিয়ে কাজ করছি, যেহেতু এই কারণগুলোর জন্য প্রতিদিন বহু মানুষের প্রাণ হারায়। দিন শেষে অবসর সময়ে নিজের জগতে হারিয়ে যাই, ক্যানভাসে রং ছড়াই, কবিতা উচ্চারণ করি, কখনো নাচের মাধ্যমে মনের অনুভূতি প্রকাশ করি। এভাবেই জীবনের শেষ পাড়া নিরকরি গুছিয়ে রাখি। আর সবশেষে অকপটে স্বীকার করছি, আমার বর সুপ্রতিম ও ছেলে সোহমের প্রোঅ্যাক্টিভ ও নিষ্ঠাবান সহায়তা ছাড়া আমি আজকের ইন্দ্রাণী হতে পারতাম না। আমার প্রতি তাদের আছে গভীর ভালোবাসা ও অক্লান্ত সহযোগিতা, যার কারণে আমি স্বপ্ন পূরণ করছি।
1: শুনলেন আমার কথা অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবার শুরু হচ্ছে হিন্দি গানের অনুষ্ঠান।

শুনলেন রাজনীতি ছবি থেকে আদেশ শ্রীবাস্তবের কণ্ঠে গান। পরবর্তী গানটি শুনবেন আশিকি টু ছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে।

0: আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন। গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান, এবার শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন অনুপম রায়ের কণ্ঠে।

শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানটি অটোগ্রাফ ছবি থেকে বেঁচে থাকার গান, রূপম ইসলামের কণ্ঠে।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবার শুনবেন পঙ্কজ মল্লিকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

0: এতক্ষণ শুনলেন পঙ্কজ মল্লিকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন। কাহানি নহি বদলি, স্টাইল গয়া হ্যায় বদল, জো কাহানিয়াঁ হম সুনতে আয়ে দেখতে আয়ে, আব ওহি ভেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
0: এবারের অনুষ্ঠানে শুনবেন ঝুমা চক্রবর্তীর কণ্ঠে আধুনিক গান।

0: এতক্ষণ শুনলেন ঝুমা চক্রবর্তীর কণ্ঠে আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 1:29:30। এবার শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা জাতীয় সংবাদ।
1: এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জুন মাসে দেশে তৈরি C-295 বিমানের সফল উড়ানের ফলে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় ভারতের নৌবহরের মর্যাদা বৃদ্ধি করেছে। আকাশবাণী মন কি বাতে তিনি আজ বলেন, ভারতের সঙ্গীত সাহিত্য আধ্যাত্মিকতা সারা বিশ্বে প্রভাব ফেলেছে। সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমনির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর পশ্চিম এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। ICC মহিলা T20 বিশ্বকাপে আজ লর্ডসের মাঠে গ্রুপ এর শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7টায়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জুন মাসে মেড ইন ইন্ডিয়া C-295 বিমানের সফল প্রথম উড্ডয়নের মাধ্যমে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। আকাশবাণীতে প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবার সময় প্রধানমন্ত্রী জানান যে ভারতের এ ধরনের 40টি বিমান তৈরি করা হচ্ছে। এর ফলে দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটা পথ এগিয়েছে। তিনি কলকাতায় সম্প্রতি নৌবাহিনীর একটি অনুষ্ঠানের উল্লেখ করে বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় ভারতের নৌবহরের মর্যাদা বৃদ্ধি করেছে। যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র তৈরি পরীক্ষাতেও ভারত সফল হয়েছে। এই জাহাজগুলো নকশা থেকে শুরু করে নির্মাণ সবকিছুই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, তা জেনে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
3: INS দুনাগিরি, INS সংশোধক আর INS অগ্রয় কো ভারতীয় নৌসেনা কে বেড়ে মে শামিল কিয়া গয়া। ইন শিপস কি ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং তক সব কুছ স্বদেশী হ্যায়। সাথিও, জুন কে মহিনে মে হি এভিয়েশন সেক্টর মে ভি দেশ নে এক বড়ি সফলতা পাই। C-295 ये विमान मेड इन इंडिया है और C-295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है।
2: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যোগ দিবস নিয়েও কথা বলেন। এই দিবসটি উদযাপনে ভারতের প্রচেষ্টার সঙ্গে সারা বিশ্ব একাত্ম হয়েছিল। তিনি আহমেদাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড যোগাসন চ্যাম্পিয়নশিপের কথা উল্লেখ করেন, যেখানে ভারত 102টি সোনাসহ মোট 114টি পদক জয় করে। বর্তমান প্রযুক্তির যুগেও নবরূপে গড়ে ওঠা নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের পুরনো ঐতিহ্যকে আবার নতুনভাবে ফিরিয়ে এনেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। প্রাচীন ঐতিহ্যকে বর্তমান সময়ের সঙ্গে জুড়ে দেওয়ায় নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রয়াসের প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গীত সাহিত্য আধ্যাত্মিকতা গোটা বিশ্বে প্রভাব ফেলেছে। এ প্রসঙ্গে তিনি ডমিনিকান রিপাবলিক নামে একটি দেশের উল্লেখ করেন। সেখানে খুব কম সংখ্যক ভারতীয় থাকলেও তারাই সংস্কৃতি ও আধ্যাত্মিকতা বাঁচিয়ে রাখতে লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের স্পেনিশ ভাষী কিছু মানুষ ব্রহ্মকমল ডোমিনিকানা নামে একটি দলও গঠন করেছে।
3: कैरिबियन सागर में डोमिनिकन रिपब्लिक नाम का एक देश है, वहाँ भारतीयों की संख्या करीब 100 है। भारतीय संस्कृति और अध्यात्म से जुड़ा एक बहुत अच्छा प्रयास वहाँ हो रहा है। वहाँ स्पेनिश बोलने वाले कुछ लोगों ने एक टीम बनाई है, इस टीम का नाम है ब्रह्म कमल डोमिनिकाना। टीम के सदस्य मिलकर वैदिक साहित्य का अध्ययन करते हैं। भारत से इतनी दूर रहकर हमारी परंपराओं को सीखने का उनका यह प्रयास बहुत प्रेरक है।
2: প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার প্রতি দেশের যুবাদের আগ্রহ বেড়েছে, খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন তারা। এ প্রসঙ্গে তিনি নাগাল্যান্ডের বেবি লীগের কথা উল্লেখ করেন। শিশুদের মনে এই লীগ ইতিবাচক প্রভাব ফেলেছে।
3: আজ দেশ মে এসে

0: युवाओं की संख्या बहुत तेजी से बढ़ रही है, जो खेल भी रहे हैं और खिल भी रहे हैं। पहले की तुलना में अब कहीं अधिक युवा खेलों को कैरियर के रूप में अपना रहे हैं।
1: প্রধানমন্ত্রী তাঁর মন কি বাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের রুট ব্রিজের কথা উল্লেখ করেন। প্রকৃত ও মানুষের অপূর্ব মেলবন্ধনে এই রুট ব্রিজ গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। মহারাষ্ট্রের নান্দের বাহাদুরপুরা গ্রামের পেটকার পরিবারের একটি বিশেষ উদ্যোগের কথা স্মরণ করে শ্রী মোদী বলেন, ওই পরিবার আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে সাহায্য করার জন্য নিজেদের বাড়ির অনুষ্ঠান উপলক্ষে তাঁরা গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বীমার ব্যবস্থা করেছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের গৃহীত একাধিক প্রকল্পের কথা উল্লেখ করে 20 টাকার বার্ষিক প্রিমিয়ামে 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার সুবিধার কথাও তিনি উল্লেখ করেন। বছরে 436 টাকা দিয়ে দুর্ভাগ্যজনক মৃত্যুতে 2 লক্ষ টাকার কভারেজের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার প্রশংসার কথা তুলে ধরেন তিনি।
0: সরকার দেশকে করোড়ো পরিবারো তক সুরক্ষা কা কবচ পৌঁছা রহি হ্যায়। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা কে তহত কেবল 1 সালকে 20 রুপিয়ে কা প্রিমিয়াম, উস পর 2 লাখ রুপিয়ে তক কা দুর্ঘটনা বীমা মিলতা হ্যায়।
1: প্রধানমন্ত্রী বলেন, কুসংস্কার অন্ধবিশ্বাস থেকে উত্তরণের পথ মানুষ এখন খুঁজে পাচ্ছে। তিনি এ প্রসঙ্গে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মনের উদ্যোগের কথা উল্লেখ করেন। পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আসামের দুর্লভ প্রজাতির পাখি হাড়গিলা এখন মানুষের কুসংস্কারে বেড়া জাল ডিঙিয়ে মানুষের বন্ধু হয়ে উঠছে। পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতিতে তিনি দেশবাসীর কাছে কৃষিকাজে রাসায়নিক সারের বদলে প্রাকৃতিক সার ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। দেশবাসী তার আবেদনে সাড়া দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আসন্ন গণেশ উৎসবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সে সময় কুম্ভকারদের মাটির মূর্তি তৈরির আবেদন জানান। নাগরিকদেরও মাটির মূর্তি কিনতে উৎসাহিত করে শ্রী মোদী বলেন, যেহেতু বিসর্জনের পর মাটির মূর্তি জলে বিলীন হয়ে যায়, ফলত নদী পুকুর ও সর্বোপরি আমাদের পরিবেশ সুরক্ষিত থাকে। আবার স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালে বার্তাও প্রতিফলিত হয়।
0: গণেশজি কি মূর্তিয়া বানানে কা কাম বহুত পহলে শুরু হয়ে যাতা হ্যায়। মূর্তি বানানে ওয়ালে মূর্তিও কে ব্যাপার সে জুড়ে লোক अभी से सक्रिय हो जाते हैं। इसलिए मेरा आप सभी से एक आग्रह है, आप प्रयास करें कि आपके घर, सोसाइटी या आसपास की जगहों पर गणपति बप्पा की जो मूर्ति स्थापित हो वो हमारे देश की मिट्टी से बनी हो।
1: खबर सुनछेन आकाशवाणी থেকে। সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমনির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। উভয় নেতাই দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক দিক পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে মত বিনিময় করবেন। এর আগে স্টেট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সে সময় প্রেসিডেন্ট হারমনিও উপস্থিত ছিলেন। অপারেশন আমিস্তাদের আওতায় পাঠানো ভারতের সহায়তায় ভেনেজুয়েলায় পৌঁছেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আশা প্রকাশ করেছেন যে ফিল্ড হাসপাতাল ইউনিট, ত্রাণ সামগ্রী, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম সেদেশের ভূমিকম্প পরবর্তী চলমান ত্রাণ কার্যক্রমকে আরও জোরদার করে তুলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী দেশের ইতিহাসের এক সংকটময় মুহূর্তে ভারতের অগ্রগতির ক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রীর দীর্ঘস্থায়ী অবদানের কথা স্মরণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর পশ্চিম এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। গত কয়েক ঘণ্টায় উভয় পক্ষে নতুন করে সামরিক হামলা চালিয়েছে। এটি বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার জন্য তেহরানকে দাবি করার পর মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের 10টি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে। আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপে আজ লন্ডনের লর্ডসের মাঠে গ্রুপ এর শেষ ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। ভারতের কিদাম্বি শ্রীকান্ত ক্যালিফোর্নিয়া ইউএস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে শ্রীকান্ত 22-20, 15-21, 21-19 গেমে জাপানের ইউদাই ওকিমোতোকে হারিয়ে দেন। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী

0: নরেন্দ্র মোদী বলেছেন যে জুন মাসে দেশে তৈরি C-295 বিমানের সফল উড়ানের ফলে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস দুনাগরী, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রায় ভারতের নৌবহরের মর্যাদা বৃদ্ধি করেছে। আকাশবাণী মন কি বাতে তিনি আজ বলেন যে ভারতের সঙ্গীত, সাহিত্য, আধ্যাত্মিকতা সারা বিশ্বে প্রভাব ফেলেছে। সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমানির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরই।
1: আকাশবাণী শিলচর।
2: পুলিশ?
3: মিস সীমা?
2: বলুন।
3: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাব। হ্যাঁ,
2: কিন্তু কেন? মানে
3: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
2: ডিজিটাল অ্যারেস্ট?
3: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
2: এতগুলো

0: মিস সীমা
1: বলুন,
0: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাব। হ্যাঁ,
1: কিন্তু কেন? মানে
0: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
1: ডিজিটাল অ্যারেস্ট?
0: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: এতগুলো টাকা?
0: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
1: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
0: আরে,
1: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড। তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
2: হ্যালো মাম্মা।
1: হাই।
3: আরবিআই এই কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: এবারে শুনবেন নাটক স্বপ্নের দেশের জন্য, রচনা বুদ্ধদেব গুহ ও প্রযোজনায় অমিত শিকিদার।

0: তারপরে অনেক দূর থেকে সেই সাত সমুদ্রের 13 নদী পার হইয়া অনেক অনেক গুলান জাহাজে কইরা আমাগো দেশে আইল। প্রথমে কইল, আমরা আইছি ব্যবসা করতে। কিছুদিন যাওনের পর,
1: এই রিভু রিভু
0: আর খাবি না বৌমা? শুনিলা হেনাই
2: না মা।
0: কিরে চল,
3: আমি এখন ঠাকুমার কাছে গল্প শুনব। ও ঠাকুমা, তারপর কি হলো?
0: কই কই খারা, তোমারে কি কি লেগেছিল যাওনের আগে? কিছু বলিনি তো মা। শুধু বলে গিয়েছিল, কদিন না ফিরলে চিন্তা করো না, জ্বালাইয়া খাইলো পুলা দেয়। এত মা আছে দেশে, কারো পুলায় তার মায়ের এমন জ্বালায় না। গেছি সেই গেল সোমবারে, আর আজ শনিবার হইয়া গেল। কি যে কমু, আর কারেই বা কমু, কোথায় যায় কি করে সেই জানে। ওর যে অনেক মা আছে মা। হ, এই লজ্জাই তো জন্মদাত্রী মায়ের এমন মরণ। রিভু চল বাবা, অনেক রাত হলো।
3: আমি যাব না, যাব না, যাব না।
0: মায়ের কথা শুনতে হয়, যাও যাও যাও, খাইয়া আসো গিয়া, তারপরে আমরা শুয়া শুয়া গল্প করুম নে।
3: ঠিক,
0: হ্যাঁ যাও।
3: মনে থাকে যেন, মা শিগগির চলো, আমার ভীষণ খিদে পেয়েছে।
0: ভীষণ খিদে পেয়েছে, তাহলে তো আর দেরি করা যাবে না, বুঝলেন মা?
3: আহ, পরে বুঝিও, এখন চলো না।
0: আচ্ছা আচ্ছা চল।
4: বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ?
0: ওই ওই যে ছাল আইতাছে, বুঝলা বৌমা, আইতাছে তুমি।
5: মা, মা গো, মা দেখো দেখো, কাকে এনেছি দেখো।
0: কারে কারে আইছো, কে রে?
6: আমি স্বাধীন মাসিমা।
0: থাক বাবা, আর তার নাম করতে হইব না। কি কি আসেনি কুড়ের দিন, কোন কোন রাতে?
6: কাজে গিয়েছিলাম মাসিমা।
0: সারান দে তো গো কাজ, কাজ না সব ও কাজ। কলেজ সাইরা দিলি, চাকরি বাকরি, খেত কামার কিছু না কইরা দেশ সেবা করতেছিস শুনিল্লার মতো। দেশ তো গো দিবরা কি রে, দেশ স্বাধীন হইলে কি সোনার থালায় ভাত খাওয়াইব তগো নেতারা? দেখবি তো নে, তারাই তখন ফুটানি মাইরা বেড়াইতেছে। তগো কথা আর কেউ মনে রাখবো না।
6: দেশ দেবে, নিশ্চয়ই দেবে, দেশ দেবে না

0: তো কে দেবে মাসিমা? দেশই তো মা। দেশকে যেদিন স্বাধীন করব, আমার সেদিন এই দেশে সোনা ফলবে। ওই সাদা চামড়াদের একবার তারাই না, তারপর দেখবেন এই বাংলা সোনার বাংলা হবে।
1: বৌদি, বৌদি স্বাধীনটা খাবে কিন্তু?
2: জানি, থাকবে যখন খাবে না, ও কি পর।
0: ও বৌদি, আরে এখানে আসুন না একটু। ইস, কতদিন আমার সুন্দর বৌদিকে দেখিনি। হ্যাঁ
2: থাক, কত টান বৌদির উপর। টান থাকলে দিনে রাতে বনে বাজারে এমন করে ঘুরে বেড়াতে না, আমার কাছে লক্ষ্মী ছেলের মতো বসে একটু গান শোনাতে।
0: আর কটা দিন সবুর করুন বৌদি, বুকের রক্ত দিয়ে স্বাধীনতা না পেলে সে স্বাধীনতা যে থাকে না বৌদি, ইতিহাস তো তাই বলে, তাই তো।
2: তোমাদের ওসব কথা আমি বুঝি না বাপু, তার চাইতে কি খাবে তাই বলো।
0: কি খাবো? আজ হাঁসের ডিমের ঝোল খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা, সেই ছাই রঙা হাঁসটা এখনো ডিম দিচ্ছে তো?
2: হাঁস তো আর গিনিপিগ নয় যে।
0: ও তা বটে, তা বটে। আচ্ছা ঠিক আছে, এই ছাই রঙা, সাদা রঙা, কালো রঙা, ওই সব রঙার ডিম একসঙ্গে ঝোল করুন। হ্যাঁ, আর আমি কিন্তু আজ অনেকগুলো ডিম খাবো। আরে সুনীলের জন্য থাকলো কি না থাকলো তাতে আমার বইয়েই গেল।
1: কচু পাতায় মোড়া আছে, এই নাও। বুঝলে বৌদি, আজ বিকেলে জংলা কালীর মন্দিরে পাঁঠা বলি দিয়েছিলাম, লোম টোম লেগে আছে, একটু পরিষ্কার করে নিও।
2: দেখছো মা, এই রাতে কি ঝামেলাতে ফেললো আমারে, কইয়া কি হইব। এই ঝামেলায় তো তুমি ভালোবাসো, টাকা কোথায় পেলে সুনীল ঠাকুরপো?
1: টাকা? বুঝলে বৌদি, নিজের টাকায় যে পাঁঠা খায় সে হয় সবচেয়ে বড় পাঁঠা। এটা হচ্ছে কি হারান ঘোষের পাঁঠা, মাঠে চড়ে বেড়াচ্ছিল আর স্বাধীনতা তো ওটাকে দেখেই বডি থ্রো করে এমন ভাবে ধরলো যেন ফুটবলের পেনাল্টি কি গাটকাচ্ছে।
0: রেধেই দিন না বৌদি, বলা যায় না আজ রাতের খাওয়াই হয়তো শেষ খাওয়া।
2: ছি ছি, এ কি অলক্ষণে কথা?
0: অলক্ষণে নয় বৌদি, সত্যি, সে আপনাকে পরে বলবো।
2: তোমার দাদা পড়ে আছেন কলকাতায়, তাও আবার সরকারি চাকরিতে, আর তোমরা এখানে কি যে সব করে বেড়াচ্ছ তা বুঝি না বাপু, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়।
0: ভয় পাবেন কেন বৌদি? আরে আপনারা হলেন মায়ের জাত, আরে আপনারাই তো সাজিয়ে দেবেন, আপনারাই তো শক্তি উৎস।
2: কি কস রে স্বাধীন, কি কস ফিসফাস কইরা?
0: না মানে মানে ওই মাসিমা, ওই গানুদা ওই পগার দিঘিতে ওই কি করে ওই 12 ঘন্টা হুইল খেলিয়ে ওই বল মাছটা ধরছিল তার গল্প করছিলাম মাসিমা বৌদির কাছে।
2: তাই তো আমি ভাবি, বুঝি যাও তোরা ঘরে ফিরে আইছস, আইজ আমি নিশ্চিন্তে ঘুমাও। তবু চিন্তায় চিন্তায় আমার ফরান্ডাই যাইব একদিন।
0: আপনি ভাববেন না মাসিমা, আমরা স্বাবলম্বী। রবীন্দ্রনাথের সেই কবিতাটা মনে আছে তো? 7 কোটি সন্তানের হে মুগ্ধা জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি।
2: পাগল, যাই দুগ্গা খইয়ার দুধ খাইয়া শুয়া পড়ি। সুনীল, স্বাধীন, তোরা কিন্তু ভালো করে খাইস বাবা, অনেক হয়েছে, এবার বীরেরা দয়া করে হাত মুখ ধুয়ে এসে মাংসটা কেটে কুটে আমাকে সাহায্য করো দেখি, আমি একা কি ওসব পারবো মা।
1: আচ্ছা আচ্ছা যাচ্ছি, চলো হাত পাটা ধুয়ে আসি।
0: হ্যাঁ চল চল। গুলিগুলো তাজা আছে তো? একেবারে তাজা, তুই নিশ্চিন্ত থাক। দেখো শেষে আবার হাতে শিকল পড়তে হয়।
3: এসেছে সে একদিন, লক্ষ্য পরাণে শঙ্কা না জানে, না রাখে কাহারো ঋণ, জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন।
0: ডিনামাইটের বাক্সটা

0: লুকিয়ে রেখেলি রে, যেখানে বলেছিলে।
1: বেনশন সাহেব কাল ঘোড়ামারির হাটে ঠিক আসবে তো রে, পাক্কা খবর।
0: আমাদের জিবু পাগলা পুলিশের টিকটিকিকেও 10 বছর ট্রেনিং দিতে পারে।
2: কিন্তু এ কথা কি সত্যি যে হেডমাস্টার মশাইকে পুলিশ কর্তা বেনশন হাটের মাঝে নিজের হাতে বেত মারবে?
0: হ্যাঁ হ্যাঁ, যাতে যাতে কোনো ছেলে ভবিষ্যতে ইংরেজির বিরুদ্ধে বিদ্রোহ করতে সাহস না পায়। বিশেষত ঘোড়ামারি স্কুলের ছাত্র, তারাই যে দেশের রাজা। তারা যা বলবে সেটাই যে আইন, সেই কথা নিশ্চিত করার জন্যেই হাটফর্টি লোকের সামনে হেডমাস্টার মশাইকে বেত মেরে একথা প্রমাণ করবে পেনশন। টু সেট অ্যান এক্সাম্পল টু দ্য মাসেস, দ্য রুলড, দ্য নেটিভস।
2: বড় রাজা এসেছে না, দিল্লিতে বসে বসে মাখন খাচ্ছে, আর দেশের লোকের এই অবস্থা। শোন, আমি হাটের মধ্যে ডিমওয়ালা সেজে বসে থাকবো। বেনশন এলে হেডমাস্টার মশাই যাতে আমার কাছে আসে, তুই শুধু এইটুকু দেখবি, মানে বেনশনও যাতে আমার কাছে আসতে বাধ্য হয়, বুঝেছিস?
0: হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে। কিন্তু এত লোকের মধ্যে তুমি বেনশনকে গুলি করে পালাতে পারবে?
2: পারতেই হবে, না পারলে মরব। আরে মরতে তো একদিন হবে, কোনো মানুষ কি করে মরলো সেটাই বড় কথা, কি রেখে গেল পেছনে সেটাই আসল। যাক শোন, তোর বোমা দুটো কিন্তু ঠিক সময়ে বেনশনের গাড়িতে ফেলেই তুই পালাবি। হ্যাঁ, তবে দেখিস দেশীয় ড্রাইভারের যেন কোনো ক্ষতি না হয়।
0: শাসকের পা চাটা কুকুরের দল যারা, তারা মরলে কে আসে যায়? ওরা সব হলো মির্জাফরের দল। দেশে যেই রাজা হোক না কেন, ওরা চিরদিনই পা চাটবে কুকুরের মতো। একটু সুখ, ঘরে একটু মালিকের হাত, দুটো বিস্কুটের জন্য।
2: না, সবাই সে দলে নয়। ওরা হয়তো আমাদের মতো সক্রিয় ভূমিকা নিতে পারছে না, কিন্তু কিন্তু মনে প্রাণে তো ওরা মুক্তিকামী।
0: আচ্ছা আচ্ছা, সে আমি বুঝব।
3: স্বাধীন কাকু, তুমি আমার পিস্তল দেবে বলেছিলে।
0: কে? এই এই রে, তুই এখানে কেন রে?
3: মা বললো গামছা।
0: কি শুনেছিস?
3: আমি কিচ্ছু শুনিনি কাকু।
1: শুনেছিস যে সে তো আমি জানি, তবে কাউকে বলিস না যা শুনেছিস, কেমন?
0: কি রে, চুপ করে আছিস কেন, কথা বল।
1: ওহো সুনীল, বকছিস কেন?
3: আমি কাউকে বলবো না স্বাধীন কাকু।
1: জানি তো, আমাদের রেভু কাকু ভেরি গুড বয়। তোমার পিস্তল তাই না? হ্যাঁ, এই নাও, এই এই নাও তোমার পিস্তল।
3: এ মা, এটা তো কাগজের পিস্তল।
1: হ্যাঁ, আরে তুমি তো ছোট্ট মানুষ, তাই তো এই পিস্তল। বড় হলে তোমাকে একটা সত্যিকারের পিস্তল দেব। তা পিস্তল দিয়ে তুমি কি করবে রিভু কাকু?
3: খেলবো।
1: আরে দূর বোকা ছেলে, খেলবে কি? আচ্ছা রিভু, আমাদের যদি কেউ মারে তুমি তাহলে কি করবে?
3: আমিও তাকে মারব।
1: তুমি তাকে কি করে মারবে?
3: আমি তাকে ঘুষি মেরে ফেলে দেব।
1: তুমি তাকে ঘুষি মেরে ফেলে দেবে কেন? তুমি পিস্তল দিয়ে মারবে, তুমি গুলি করে মারবে।
3: কি মজা, কি মজা! গুলি করে মারবো, গুড়ুম।

0: সত্যি বৌদি, এই গান শোনার পর নিজের তুচ্ছ জীবনটাকে দেশের জন্য বলি দিতেও সুখ হয়।
1: আপদ পালায় মরতে যাবে কেন? বেঁচে থাকলে তবেই না দেশের কাজ করতে পারবে। তোমরা তোমরা মায়ের কথায় একবারও ভাবো না?
2: মায়ের কথাই তো সবসময় ভাবি বৌদি। জননী জন্মভূমিশ্চ শরদাদপি গরীয়সী। দেশ তো মা, বাঁচতে কার না ইচ্ছে করে। তবুও মরণ কখনো কখনো জীবনের চেয়েও জীবন্ত হয়ে ওঠে বৌদি।
1: আচ্ছা, তোমরা কি কখনো ভেবেছ যারা দেশের জন্য জীবন পণ করলো, দাম দিল সবচেয়ে বেশি, তাদের কথা দেশ ভুলেও তো যেতে পারে। শুনছি দেশ নাকি ভাগ হয়ে যাবে। স্বাধীনতা মানে কি? ভিখিরি হওয়া স্বাধীন
2: হলে বুঝতে হবে আমাদের দুর্ভাগ্য।
0: তা কেন, আমরা তো সব মির্জাফরের দেশের লোক, বেইমানি করে মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করে বেঁচে থাকতেই বেশি ভালোবাসি। ইংরেজ তাড়িয়ে দেশ ভাগ করে প্রয়োজনে মুষ্টিমেয় কয়েকজনকে রাজা বানিয়ে তার পা চাটব। পা চাটাই যাদের স্বভাব, তারা সাদা পা না পেলে কালো পাই চাটবে। এদেশে মানুষ তো বেশি নেই বৌদি, মানুষের আকৃতির জীবই বেশি।
1: তা ঠিক, তবে তুমি তোমার দাদাকে নিশ্চয়ই?
2: না, দাদাকে আমরা জানি, সুনীলের দাদা বলে বলছি না। দাদা তেমন মানুষ হলে কবেই তো আমাদের ধরিয়ে দিতে পারতেন। আর দাদা তো বলেনি, তোদের জন্য আমার গর্ব হয়, তোরা যা পারিস আমি তা পারি না।
1: ভালো কথা। তোমার মা কেমন আছেন স্বাধীন?
2: জানি না, এক মায়ের সেবা করতে গিয়ে আমার জন্মদাত্রী মায়ের খোঁজ রাখার সময় পাই না বৌদি।
1: এটা কিন্তু ভারি অন্যায়।
2: অন্য মায়ের উপর যে আরো অনেক বড় অন্যায় অবিরত ঘটে চলছে বৌদি। জন্মদাত্রী মাকে দেখার দাদা আছে, ছোট ভাই আছে, এই দুঃখিনী মাকে দেখার যে বেশি মানুষ নেই বৌদি।
1: এবার একটা গান গাও স্বাধীন।
2: ঘুম ছাড়া আমার দ্বারা এখন আর কিচ্ছু হবে না বৌদি, কিচ্ছু না।
1: না, আগে গান পরে ঘুম, গাও।
0: গাও না স্বাধীনদা।
2: বেশ, আপনি ধরুন বৌদি, তারপর আমরা শুরু করছি। সুনীল সুনীল তুইও ধর।
0: আমি আবার কেন, আমি ওগো ওর মধ্যে নেই।
2: আচ্ছা, সে দেখা যাবে। আচ্ছা বৌদি, বৌদি আপনি শুরু করুন, আপনি শুরু করুন।
0: ওই গানটা ধরো না বৌদি। আহা, ওই যে গো, ও আমার দেশের মাটি।
3: ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি,

0: তোর সে কাকু আর স্বাধীন কাকুর কথা জিজ্ঞেস করলে কিচ্ছু বলবি না, বুঝেছিস?
1: আচ্ছা দেখেন না, যান দেখেন। বৌমা তুমি ডিবুর কাছে বহো, পুলিশ বাড়ি সার্চ করবে।
2: কিষান চাঁদ,
3: উস
2: তর খেয়াল রাখনা, কই ভগ্নি না পায়। কোথায় গেল দুজনের? কেউই বলে যায়নি।
1: অতকাল কইয়া গেল গুহাটি যাইব, বিকালে বিকালেই বাইরিল।
2: ও মানে কে?
1: আমার সওয়াল শুনিল না, আবার কেডা?
2: আর স্বাধীন সেই ছোকরা?
1: নিজের সওয়াল লইয়াই হিমশিম খাইতেছে, পরের সওয়ালের খবর রাখুন কেমনে? কতদিন দেখি নাই সুখে।
2: ঠিক আছে, আমরা এখন যাচ্ছি, কিন্তু আপনার ছেলে আর তার বন্ধুকে সাবধান করে দেবেন, তারা যা করছে তাতে হয় প্রাণ যাবে, নয়তো আন্দামানে থাকতে হবে, কথাটা বলে দেবেন?
1: দেখা হইলে না কুমু, তাছাড়া ও তো কিছু করে নাই।
2: করেছি কি না সেটা আমরা বুঝব। চলি। হ্যাঁ ওটা কি দেখি দেখি দেখি।
0: না না, এটা আমি দেব না।
2: কাগজের পিস্তল, লক্ষ্মী ছেলে, সোনা ছেলে, এই পিস্তলটা তোমার?
0: হ্যাঁ, আমাকে পিস্তলটা দিয়ে দাও।
2: না না না, আমি ওটা নেব না। এই নাও, তুমি যেমন সুন্দর, তোমার পিস্তলটাও তেমনি সুন্দর, তাই এটা তোমাকে কে দিয়েছে? বলো বলো, কে দিয়েছে বলো? তোমার কাকু? আরে কি হলো বলো, কোনো ভয় নেই তোমার? বলবে না? আচ্ছা, এই বল, কাকু কখন এসেছিল, কখন গেছে, কোথায় গেছে বল।
0: জানি না।
1: এগে কি? হ্যাঁ এগে কি? এতটুকু একটা ফুলা পানের লোকে লজ্জা সরব নাই?
2: শয়তান ছেলে কোথায়? ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। কি বলছিলেন আপনি, পোলা পান? আরে ওরাই তো খবরের খনি। কুছ মিলা কিষান চাঁদ?
4: নাহি স্যার।
2: আপনারা যাদের বাঁচাতে চাইছেন তারা বাঁচবে না, মানে সময় হয়ে গেছে তাদের। তাছাড়া আমরা তো একেবারে ভালো লোক নই। আপনি আর ওই বাচ্চাটা যদি কিছু নাও বলেন, আপনার ঘরের ওই বউ, ওই বউকে থানায় নিয়ে গেলেই সব খবর বলে দেবে। আবার দেখা হবে, চলি।

0: সুনীল, সুনীল রে,
1: মা মা কি হইল গো মা? কে জানো ঠাকুরপুর নাম ধরে ডাকছে।
2: কেদা রে?
0: আমি আমি আমি গন শ্যামাসী মা।
1: বৌমা তুমি ভিতরে যাও,

0: তিনি। পুলিশের সর, আসো
1: বলশা আসো, থাক থাক, আর প্রণাম করতে হইব না।
2: না না না না, তা কি পূজা হয় মাসিমায়? তা কেমন আছেন মাসিমা?
1: কবে দেশে ফিরলা?
2: দেশে নাতো নাতো, আমি তো এখানে আসলাম।
1: ও তুমি তাইলে এখানে আসলা? আমি ভাবলাম বিদেশ থেকে আইয়া মাসিমার খুঁজ লইতে আইছো।
2: এর কি কোন মাসিমা, সময় পাই না তাই।
1: হ তোমার তো এখন অনেক কাম, দেশে বিপ্লবী যত বাড়বে তোমার কামও তত বাড়বে। থাক, কেন আইছো ক?
2: মানে আইছিলাম আর কি, ওই সুনীলের সাথে একটু দরকার আছিল।
1: ও সুনীল তাইলে দরকারি লোক হইছে, কিন্তু সে তো বাড়ি নাই বাবা। তোমার কিছু কনের থাকলে আমারে কুইয়া যাইতে পারো।
2: না মানে ওই কইতে আসলাম কি মাসিমা, সুনীল রে না একটু সাবধান কইরা দিবেন বুঝলেন, ওরে পুলিশে খুঁজতাছে। আর সকালবেলা ওই হাটের মধ্যে ব্যানসন সাহেব দিয়ে স্বাধীনে গুলি করছে।
1: সত্যি?
2: হ্যাঁ
1: তুমি ঠিক কইতেছো?
2: হ্যাঁ হ্যাঁ ঠিকই কইতাছি, কিন্তু ব্যানসন সাহেবের বডিগার্ড সঙ্গে সঙ্গে গুলি করছে স্বাধীনের বুকে।
1: বুকিয়া তুমি কি কইতাছিলা? কও।
2: ঘাল ঘাল কইতাছি কইতাছি, স্বাধীন সঙ্গে সঙ্গে মুইয়া গেছে। তারপর কে জানি ব্যানসন সাহেবের গাড়িটারে লক্ষ্য কইরা একটা বোমা ছুটছে। তবে কেউ কিছু হয় নাই, গাড়িটা একেবারে স্যাপ দিয়ে গেছে।
1: তুমি আর কিছু কইবা?
2: না মানে
1: তুমি এখন আসো বংশা।
2: আচ্ছা তাইলে আমি এখন আসি গাম আসিবা কেমন?
1: শোনো বংশা।
2: কন কন মাসিমা,
1: তুমি কেন আইছিলা আমি ভালো করেই জানি। সি সি সি সি, দেশের প্রতি ভালোবাসা তো নাই, লাজ সরমও নাই। তোমাগো তোমাকে দ্বারকাই তো নিঃশক্তে দেখা গেছে, তোমার সরগিরি না করলে চলতা ছিল
2: না। না না না না, এ কি কর, এ কি কর মাসিমা?
1: ন্যায় অন্যায় বিচার করবে না, দেশ স্বাধীন হইয়া গেলেও এখন খাম করে যাবা? এখন এখন যাও যাও আমার সামনে থেকে, দূর হও।

0: మాకు
1: কি হয়েছে মা, বলো না, বলো না মা, কি হয়েছে?
0: রিভু, রিভু তোর স্বাধীন কাকুকে মেরে ফেলেছে রে ওরা।
1: মা, স্বাধীন কাকুকে কে মেরেছে বলো, বলো মা, কে মেরেছে? স্বাধীন কাকু বলেছে কাকুদের যে মারবে আমিও যেন তাকে মারি। বলো না কে মেরেছে, আমিও তাকে গুলি করে মারব। গুরুম গুরুম গুরুম।
0: রিভু, আমার আমার রিভু, তাই যেন হয় রিভু, একটা স্বাধীন বইরা যেন হাজারটা রিভুর মধ্যে সে ফিরে আসে।

0: মাসিমা,
1: দাঁড়াও, দরজা খুলতেছি।
2: কি ব্যাপার জটিন, কোনো খবর আছে?
0: হ্যাঁ বুঝি, বলছি এই নিন, এই নিন মাসিমা, চিঠিটা সুনীল দা আপনাকে দিয়েছে, পড়েই ছিঁড়ে ফেলবেন।
1: কিছু খাইবা যতীন? মুখখানা একেবারে শুকনো লাগে।
0: না মাসিমা, সময় নেই। বৌদি, বৌদি একটু এদিকে আসবেন, কথা ছিল। আপনাকেও সুনীল দা চিঠি দিয়েছে।
2: কই, দাও।
0: এই যে,
2: তুমি একটু দাঁড়াও যতীন।
1: দেখি, পিস্তল কোথায় ছিল বৌমা?
2: মা কালীর মূর্তির পায়ের নিচে।
1: কি
2: কিছু টাকা মা?
1: টাকা? তুমি টাকা পাইলা কই?
2: মধু সাকরের কাছে আমার গয়নাগুলি বেঁচে দিয়েছি মা।
1: গয়না বেঁচে দিলা?
2: গয়না কি জীবনের চেয়ে বেশি মা। তুমি আর দেরি করো না যতীন, সাবধানে যেও। রিভলভারটা ঠাকুরপুর এখন খুব দরকার, কাউকে মারতে নয়, নিজেকে বাঁচাতে।
0: জানি বৌদি, সুনীলদা বলেছে কখনো সকনো এদিকে এলে গভীর রাতে দেখা করতে পারে, একটু সজাগ থাকবেন।
2: আচ্ছা, তুমিও সাবধানে থেকো।
0: আসি মাসিমা, চলি বৌদি।
1: দুগা দুগা, এই নাও বৌমা, আবার চিঠিখানে একবার পড়ো।
2: শ্রীচরণে সুমা, আজ পুলিশ সাহেব ব্যানসনকে হাট ভর্তি লোকের সামনে স্বাধীনদা মেরে দেখিয়ে দিয়ে গেল যে কিছু অন্যায়, কিছু অত্যাচার থাকে, যার প্রতিকার শুধুমাত্র অন্যায় ও অত্যাচার দিয়ে করতে হয়। সেটা না করাই ভীরুতা ও পৌরুষহীনতা।
3: আমার নামে ওয়ারেন্ট বেরিয়েছে, জানি না তোমার সাথে এ জীবনে আর দেখা হবে কিনা মা। যদি নাও হয় দুঃখ করো না, শুধু কামনা করো আমাদের এই ঘর ছেড়ে পালিয়ে বেড়ানো স্বাধীন দাদের এই বিরোচিত মৃত্যু যেন বৃথা না যায়। কাল রিভুর জন্মদিন, ওর জন্মদিনে স্বাধীন দার প্রাণ, স্বাধীন দার গান, আমার ফেরারি হওয়া, এই আমাদের উপহার ওকে, ভবিষ্যতের স্বাধীন ভারতের এক গর্বিত নাগরিককে। বৌদি, তুমি এই দেশের মায়ের মতো মা হয়ে ওঠো, রিভুকে প্রকৃত অর্থে মানুষ করো, দাদাকে বলো আমাকে ক্ষমা করতে। ইকোনমিক্সে এমএ এবং আইন পাশ করেও ইংরেজ আমলে সহজ পসারে সহজে টাকা রোজগার করতে আমি পারলাম না, তবে আমাদের এই ক্ষতি একদিন তোমাদের লাভ হয়ে ফুটে উঠবে। তোমার কাছে ক্ষমা চাইলাম না, শুধু প্রার্থনা করি তোমার মতো বৌদি যেন জন্ম জন্মান্তরে পাই। আমাদের নেতারা যাদের জন্য, যাদের মুখের কথায় দেশের জন্য আমরা শুধু প্রাণ নয় ভক্তিও দিলাম, তারা দেশ স্বাধীন হলে প্রকৃত নেতারই মতো দেশকে, দেশের মানুষকে উজ্জ্বল, সুখী এবং সৎ করে তুলবেন। এই দেশকে আমাদের স্বপ্নের দেশ করে গড়ে তুলবেন, এই স্বপ্ন বুকে নিয়েই সব ছেড়ে বেরোলাম।
2: জানি না আমারও শেষ স্বাধীনের মতোই হবে কিনা। তোমাদের প্রণাম, রিভুকে ভালোবাসা।
4: এতক্ষণ শুনলেন নাটক স্বপ্নের দেশের জন্য, রচনা বুদ্ধদেব গুহ ও প্রযোজনা অমিত সিকিদার, আকাশবাণী শিলচর। এবার শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।
5: নমস্কার, আকাশবাণী সে দোপহর সমাচার কে সাথ মে বিশাল শর্মা। मुख्य समाचार। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा कि स्वदेशी रक्षा उत्पादन पर ध्यान केंद्रित करते हुए भारत समुद्र

0: কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান চাষ আবাদের কথা।

0: আমার সকল কৃষক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। বন্ধুরা, আমরা চাই আপনারা খুব ভালো থাকুন, তাই আমাদের আসরে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে আসি, যাতে করে আপনাদের ভালো থাকাটা আরও সুন্দর হয়। বন্ধুরা, চোখ মানব শরীরের একটি গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়। চোখের বিভিন্ন সমস্যাও হয়ে থাকে, আর রেটিনা এই চোখেরই একটি গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়। তো আজকে আমাদের অনুষ্ঠান এই রেটিনা নিয়েই। আজ আসরে শুনবেন রেটিনাজনিত চোখের সমস্যা। এই বিষয়ে শিলচর চৌধুরী চক্ষু হাসপাতালের বিশিষ্ট রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার হিমাদ্রি চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন মিতা শর্মা। সাক্ষাৎকারটি আমাদের স্টুডিওর বাইরে গৃহীত।
1: রেটিনাজনিত চোখের সমস্যা এই বিষয়ে আলোচনা করছি বরাক উপত্যকার একমাত্র রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার হিমাদ্রি চৌধুরীর সাথে। নমস্কার।
2: নমস্কার।
1: আমি প্রথমেই জানতে চাইব, যেহেতু আমরা রেটিনাজনিত চোখের সমস্যা নিয়ে আলোচনা করছি, তো রেটিনা কি?
2: রেটিনাটা দেখুন চোখের একটা ফটো সেন্সিটিভ লেয়ার, যেরকম একটা পুরনো দিনের ক্যামেরায় ফিল্ম থাকতো যেটা দিয়ে আমরা ছবি তুলতাম, সিমিলারলি আমাদের চোখের মধ্যেও সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গটা সেটা হলো রেটিনা। রেটিনাটাই আমাদের আলোটাকে পরিচয় করে, লোকজনকে দেখছি যেটা সেটা রেটিনা আইডেন্টিফাই করতে পারে, আর সেই সিগন্যালটা রেটিনাই ব্রেইনের মধ্যে পাঠায় অপটিক নার্ভের মাধ্যমে। তাতেই আমরা জিনিস দেখতে পারি, পরিচয় করতে পারি, ওটার জন্যই রেটিনাটা চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ।
1: মানে আমরা যে চোখে দেখতে পাই এটা রেটিনার সাহায্যে?
2: হ্যাঁ, আপনি ঠিক বললেন, রেটিনার সাহায্যেই আমরা চোখ দিয়ে দেখতে পাই।
1: রেটিনা কেন খারাপ হয়?
2: রেটিনাটা দেখুন অনেক ধরনের রোগে খারাপ হতে পারে, কারু কারু জন্মগত খারাপ হতে পারে, জন্মগত পুরোপুরি রেটিনাটা ফর্মই হলো না, সেটাকে আমরা কোলোবোমা বলি, বা অন্য শারীরিক রোগ আছে যেরকম ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, এগুলোতে রেটিনা খারাপ হতে পারে। তাছাড়া চোট পেলে বা কোনো জোরে ধাক্কা লাগলে, অ্যাক্সিডেন্ট হলে ওতেও রেটিনা খারাপ হতে পারে। তাছাড়া কারু কারু জন্মগত রেটিনা কমজোর থাকে, উইক থাকে, ওটার থেকেও রেটিনাতে ড্যামেজ হতে পারে।
1: তো রেটিনা যে খারাপ হয়েছে এটা বোঝার উপায় কি, লক্ষণ, কোনো লক্ষণ আছে কি?
2: তো দেখুন রেটিনার চোখের ভেতরে থাকে, তো বাইরের থেকে কিন্তু আমরা কিছু অনুভূতি করতে পারি না, কিন্তু পেশেন্ট যার রেটিনার প্রবলেম আছে তিনি কিন্তু বুঝতে পারবেন। আমাদের কালো ছায়ার মতো কিছু কিছু জিনিস দেখা যেতে পারে, যদি হঠাৎ করে আপনি নতুন কালো কালো ছায়ার মতো চোখের সামনে দেখতে পারেন, বা হঠাৎ করে বিদ্যুৎ চমকানোর মতো ফ্ল্যাশ, লাইটনিংয়ের মতো বিদ্যুৎ চমকানোর মতো ফ্ল্যাশ অফ লাইটনিং যদি দেখতে পারেন, বা হঠাৎ করে যদি মনে হয় আপনার চোখের দৃষ্টিটা কোনো একটা সাইড থেকে যেন পর্দার মতো কিছু এসে গেছে, এসে আপনি দেখতে পাচ্ছেন না ওই সাইডে, হয়তো সোজা আপনি দেখতে পাচ্ছেন কিন্তু একটা পাশে যেন কিছুই দেখতে পাচ্ছেন না, তো এই তিনটে হলো রেটিনার রোগের সবচেয়ে ইম্পর্ট্যান্ট সিম্পটম। এগুলো যদি কারু হয় তাহলে নিশ্চয়ই আপনার চোখের পরীক্ষা, আর চোখের বিশেষ করে রেটিনা পরীক্ষা যাতে আপনি এটা করান, ওটাই খুব ইম্পর্ট্যান্ট।
1: ডায়াবেটিক রেটিনোপ্যাথি মানে কি?
2: ডায়াবেটিস একটা রোগ যেটা আজকে আমাদের দেশে একটা মহামারীর আকার ধারণ করেছে। আমাদের দেশে আজকে বলা হচ্ছে ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। তো ডায়াবেটিস যেরকম শারীরিক সবগুলো ছোট ছোট ব্লাড ভেসেলস, রক্ত শিরা উপশিরাকে ড্যামেজ করে, কিডনি হোক, হার্ট হোক, ব্রেইন হোক, ওইরকমভাবে চোখের যে

0: রেটিনা আছে, চোখের যেটা পর্দা আছে ওই পর্দাকেও ড্যামেজ করে ফেলে ডায়াবেটিস। তো ডায়াবেটিস থেকে আমাদের চোখের মধ্যে যেরকম রক্ত শিরাগুলো আছে, সেই শিরাগুলো গ্র্যাজুয়ালি লিক করা শুরু করে, ওখান থেকে রক্তপাত হওয়া শুরু হয়। তো ওটার থেকে চোখের ভেতরের আমাদের পর্দাতে ব্লিডিং হয়ে যেতে পারে, পর্দাতে জল জমে যেতে পারে, ওটাই আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। মানে ডায়াবেটিস জনিত যখন রেটিনাতে প্রবলেম হয় তাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি নাম দিই।
1: এটা ডায়াবেটিসের মাধ্যমেই হয়, মানে কারো যদি শরীরে ডায়াবেটিস থাকে তখনই এটা
0: হয়, তখনই হয় ডায়াবেটিস রোগীদের। এই জন্য আমরা সবসময় বলে থাকি যে আপনারা আপনাদের রেটিনা পরীক্ষা নিশ্চয়ই করান, বছরে একবার সব ডায়াবেটিস রোগীদেরই দরকার যাতে ওরা চোখের রেটিনা পরীক্ষাটা করান।
1: এর নিশ্চয়ই প্রতিকার আছে?
0: হ্যাঁ, তার নিশ্চয়ই প্রতিকার আছে। ডায়াবেটিসের দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিকার হলো ডায়াবেটিসটা খুব ভালোভাবে কন্ট্রোল করা, এবং তাছাড়া আপনাদের যারা ডায়াবেটিস চিকিৎসা করছেন উনিও আপনাকে নিশ্চয়ই বলে দেখবেন যে আপনি কিন্তু আপনার বছরে একবার চোখের রেটিনাটা নিশ্চয়ই চিকিৎসা করান বা পরীক্ষা করান। পরীক্ষা করতে আমাদের কোনো বড় ইনস্ট্রুমেন্টের দরকার হয় না, খুবই সাধারণ ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা চোখের পর্দাটা চেক করতে পারি। চেক করে আমরা বলতে পারি যে আপনার কি ডায়াবেটিস থেকে রোগ অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর যদি স্টার্ট হয়ে যায় তাহলে ওটার জন্য কিছু চিকিৎসার দরকার, ওটাও আমাদের এখানে অ্যাভেইলেবল আছে।
1: যেটা আপনি বলছেন যে ডায়াবেটিস রেটিনোপ্যাথি, আর এই ডায়াবেটিস রেটিনোপ্যাথি আর ডায়াবেটিস যে ব্লাইন্ডনেস, এই দুটোর মধ্যে পার্থক্য কী?
0: ডায়াবেটিস রেটিনোপ্যাথিটাই যদি চিকিৎসা করা হয় না তাহলে ইভেনচুয়ালি গিয়ে ডায়াবেটিস ব্লাইন্ডনেসে পরিণত হয়। ডায়াবেটিস রেটিনোপ্যাথি দেখুন যদি ভালো চিকিৎসা করা হয়, সময় মতো যদি চিকিৎসা করা হয়, তাহলে কিন্তু পেশেন্ট সুন্দর দৃষ্টি নিয়ে পুরো জীবন কাটিয়ে ফেলতে পারবে। কিন্তু সেটাই যদি চিকিৎসা হয় না বা পেশেন্টও প্রথম দিকে ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে কোনো প্রবলেম পেশেন্টও বুঝতে পারে না, যখন ওরা বুঝতে পারে তখন অলরেডি কিন্তু অনেকটা রোগটা আগিয়ে গেছে। তো চিকিৎসার অভাবে কিন্তু ডায়াবেটিস থেকে অন্ধত্ব হতে পারে, কিন্তু যদি সময় মতো চিকিৎসা হয়, প্রপার চিকিৎসা হয়, তাহলে কিন্তু চোখের দৃষ্টিটা আমরা বাঁচিয়ে ফেলতে পারি, এবং ডায়াবেটিক রোগীরাও ডায়াবেটিক রোগ নিয়েও চোখে ভালো দৃষ্টি দিয়ে জীবনযাপন করতে পারেন।
1: তার মানে আমরা ডায়াবেটিস রোগীদের আমরা বলতে পারি যে চোখের সমস্যা হোক বা না হোক তারা যেন চোখ পরীক্ষা করান।
0: একদম ঠিক কথা বললেন আপনি, এটাই আমরা সবসময় ডায়াবেটিক রোগীদের বলি, আপনার চোখে কোনো প্রবলেম হোক বা না হোক আপনারা মনে করে বছরে একবার চোখের পরীক্ষা করাবেন, আর বিশেষ করে ডায়াবেটিস যারা রোগীরা আছে ওরা রেটিনা পরীক্ষাটা নিশ্চয়ই বছরে একবার করাবেন।
1: তা না হলে আমরা ওই যেটা বলছেন যে ডায়াবেটিস রেটিনোপ্যাথি থেকে ডায়াবেটিক ব্লাইন্ডনেসে পরিণত হতে পারে।
0: হ্যাঁ, ডায়াবেটিক রেটিনোপ্যাথি চিকিৎসা না পেলে কিন্তু ডায়াবেটিক ব্লাইন্ডনেসও হতে পারে।
1: লেজার ট্রিটমেন্ট মানে কি?
0: ডায়াবেটিসের জন্য, ডায়াবেটিক রেটিনোপ্যাথির জন্য অনেক ধরনের চিকিৎসা রয়েছে। আগে এই আধুনিক মানের চিকিৎসাগুলো কিন্তু শিলচরে অ্যাভেলেবেল ছিল না, আমাদের চোখের যারা রোগীরা ওদের বাইরে গৌহাটিতে বা চেন্নাই যেতে লাগতো, কিন্তু এখন এগুলো সব ধরনের চিকিৎসাই কিন্তু আমাদের শিলচরেই অ্যাভেলেবেল আছে। ডায়াবেটিক রেটিনোপ্যাথির জন্য আমরা বিশেষ তো দুই ধরনের চিকিৎসা করি। এক ধরন হলো আমরা চোখে ইঞ্জেকশন করি। চোখে ইঞ্জেকশনটা কেন করা হয়? আমাদের চোখের একদম সেন্ট্রাল ভিশনের জন্য যেটা দরকার সেটা হলো চোখের ম্যাকুলা। ম্যাকুলাতে ডায়াবেটিস রোগীদের আমরা বলি ম্যাকুলাটা সোয়েলিং হয়ে গেছে, ওটার জন্য আমরা চোখে ইঞ্জেকশন করে ম্যাকুলাটাকে আমরা চিকিৎসা করি। আর যাদের চোখের ভেতরে রক্তপাত হয়ে গেছে, যাদের চোখের ভেতরে ডায়াবেটিস জনিত রেটিনোপ্যাথি বেড়ে চোখের ভেতরে রক্তপাত হওয়া শুরু হয়ে গেছে, ওদের জন্য আমরা লেজার চিকিৎসা করি। লেজার চিকিৎসাটা একটা ফর্ম অফ লাইট, লাইট দিয়ে আমরা চোখের পর্দাকে চিকিৎসা করি যাতে চোখের যে রক্তপাতটা হচ্ছে সেটা বন্ধ হয়ে যায়। তো ওটা আমরা লেজার চিকিৎসা এবং ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা দুটোই আমরা এখানে করে থাকি। তাছাড়াও কিছু কিছু পেশেন্টের জন্য যাদের রক্তপাত বেশি হয়ে যায় ওদের জন্য আমাদের অস্ত্রোপচার করতে হয়। তো এই ডায়াবেটিক অস্ত্রোপচারেরও যে দরকার, যে মেশিনগুলো দরকার সেগুলো সব আমাদের এখানে উপলব্ধ রয়েছে, ওটা দিয়ে আমরা খুব কম খরচেই কিন্তু আমাদের ডায়াবেটিক রোগীদেরকে ব্লাইন্ডনেস থেকে রক্ষা করতে

0: কারো যদি ডায়াবেটিক ব্লাইন্ডনেস হয়েও যায় সেটা ঠেকানো যায়।
1: হ্যাঁ, ডায়াবেটিস ব্লাইন্ডনেস হলেও কিন্তু আমরা যদি ভালো সময়ে সময় থাকতে চিকিৎসা করা যায় তাহলে কিন্তু একদম ব্লাইন্ডনেস পেশেন্টেরও কিছুটা দৃষ্টি কিন্তু আমরা বাঁচিয়ে ফেলতে পারি। কিন্তু খুব লেট যদি হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই করা যায় না।
0: তো এখানে রোগীদেরও কিছু দায়িত্ব থাকে।
1: নিশ্চয়ই রোগীদেরও দায়িত্ব আছে, আপনারা বছরে একবার চোখ দেখাবেন। আর যদি কোনো ধরনের আপনি ডায়াবেটিস জাতীয় হোক বা চোখের যদি কোনো প্রবলেম আপনারা ফেস করছেন যেটা

0: দায়িত্ব থাকে।
1: নিশ্চয়ই রোগীদেরও দায়িত্ব আছে, আপনারা বছরে একবার চোখ দেখাবেন, আর যদি কোনো ধরনের আপনি ডায়াবেটিস জাতীয় হোক বা চোখের যদি কোনো প্রবলেম আপনারা ফেস করছেন, যেটা আমরা তিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাকে পয়েন্ট বললাম, যদি কোনো কালো কালো ছায়ার মতো হঠাৎ করে দেখছেন চোখের সামনে মাছি যেন এসে গেল, ওই ধরনের যদি কিছু প্রবলেম আপনি ফেস করছেন বা হঠাৎ করে বিদ্যুৎ চমকানোর মতো যদি লাইট আপনার চোখের সামনে চমকায়, তাহলে কিন্তু আপনি আর অপেক্ষা করবেন না, একদম ইমিডিয়েটলি আপনার কিন্তু চোখের পরীক্ষা এবং রেটিনা পরীক্ষাটা নিশ্চয়ই করাবেন।
0: ডায়াবেটিস ছাড়া আর কি কি রোগে রেটিনা খারাপ হতে পারে?
1: দেখুন, ডায়াবেটিস ছাড়া হাই মাইনাস পাওয়ার যারা পেশেন্ট থাকে, এদেরকে আমরা বলি হাই মায়োপিয়া। হাই মায়োপিয়া পেশেন্টদের কিন্তু চোখের পর্দাটা একটু প্রথম থেকেই কমজোর থাকে, ওদের কিন্তু পর্দার মধ্যে ছিদ্র থাকার একটা সম্ভাবনা থাকে বা কোনো কমজোর উইক এরিয়াস থাকার সম্ভাবনা থাকে, যাকে আমরা ল্যাটিস ডিজেনারেশন বলে থাকি। তো এই ধরনের পেশেন্টের কিন্তু হঠাৎ করে পর্দার মধ্যে ছিদ্র উৎপন্ন হওয়া বা পর্দা ছিঁড়ে যাওয়ার একটা কিন্তু প্রবণতা থাকে। ওইগুলো ক্ষেত্রে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি যদি চিকিৎসাটা করা যায় তাহলে ভালো দৃষ্টি পেশেন্টকে প্রদান করা যায়। আর যদি কোনো কারণে রেটিনা ডিট্যাচ হয়ে যায়, যেটাকে আমরা বলি পর্দা ছিঁড়ে যাওয়া, যাদের হাই মাইনাস পাওয়ার থাকে তাদের কিন্তু পর্দা ছিঁড়ে যাওয়ার একটা প্রবণতা প্রথম থেকেই থাকে, ওদেরও কিন্তু চিকিৎসা অ্যাভেলেবেল আছে, চিকিৎসা করলে চোখের দৃষ্টিটা বাঁচানো যায়।
0: এই রেটিনা ছিঁড়ে যাওয়ার কারণটা কি?
1: ছিঁড়ে যাওয়ার দেখুন অনেক কারণ হতে পারে। যারা হাই মায়োপিক পেশেন্ট, ওদের যেরকম বললাম চোখের পর্দার মধ্যে ছিদ্র হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাছাড়া যদি আপনার কোনোভাবে চোখে চোট লাগে তাহলেও কিন্তু পর্দার মধ্যে ছিদ্র উৎপন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকে, আর ওটার থেকে কিন্তু পর্দাটা ছিঁড়ে যাওয়া বা রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ওইগুলো ক্ষেত্রেও কিন্তু আর্লি ট্রিটমেন্টটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি আমরা খুব তাড়াতাড়ি চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু খুব ভালো দৃষ্টি পেশেন্টকে ফিরিয়ে দেওয়া যায়। ওখানেও আবার ব্যাপার হলো, যদি খুব লেট হয়ে যায় তাহলে কিন্তু আবার আমরা অতটা সাকসেসফুল হতে পারি না। খুব তাড়াতাড়ি চিকিৎসা, এজন্যই আমরা সবসময় পেশেন্টদেরকেও বলে থাকি চোখের যদি কোনো ধরনের আপনারা প্রবলেম ফেস করছেন তাহলে কিন্তু আপনারা আর অপেক্ষা করবেন না, একদম ইমিডিয়েট আপনারা কিন্তু চোখের জন্য চিকিৎসা করান এবং রেটিনার চেকআপটা করিয়ে নিন।
0: এটি কি শিশুদের ক্ষেত্রেও হতে পারে?
1: হ্যাঁ, যারা হাই মাইনাস পাওয়ার আছে ওদেরও কিন্তু আমরা বলি সবসময় বছরে একবার কিন্তু চোখের পরীক্ষাটা করান। এবং হাই মায়োপিক পেশেন্টদের কি হয়, চোখের সাইজটাও কিন্তু চেঞ্জ হতে থাকে, তো ওটার জন্য আমরা চোখের সাইজের ম্যাপিংয়ের ব্যবস্থা আছে আমাদের, ওটা দিয়ে আমরা চোখের অ্যাডিকুয়েট সাইজটা আমরা ম্যাপিং করতে পারি, আর তার মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে কিনা না ওটাও আমরা কিন্তু রেকর্ড করতে পারি। তো ওই জন্য যারা হাই মাইনাস পাওয়ার যাদের থাকে ওদেরকে আমরা সবসময় বলে থাকি যে আপনারা কিন্তু রেগুলার চেক আপ করান চোখ এবং আপনারা রেগুলার চোখের ম্যাপিংটা করিয়ে নেবেন।
0: বাচ্চাদের ক্ষেত্রে তারা তো বলতে পারবে না বা বুঝতে পারবে না, তো এই ক্ষেত্রে অভিভাবকদের কি করা উচিত?
1: দেখুন, বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমাদের স্কুলের টিচারদের একটা বড় দায়িত্ব রয়েছে। স্কুলের টিচাররা আমাদেরকে সবসময় প্রথম ফার্স্ট রেসপন্ডার হিসাবে ওরাই থাকেন, যারা বলেন যে বাচ্চা কিন্তু ব্ল্যাকবোর্ডের জিনিসটা দেখতে পাচ্ছে না, আমি লিখে দিচ্ছি বাচ্চা কিন্তু রেসপন্ড করছে না। তো অনেক সময় পেরেন্টসরা বা অভিভাবকরা ভাবেন যে বাচ্চা দুষ্টু, ও লিখতে চায় না, হয়তো ও লেখাটা দেখতেই পাচ্ছে না। তো ওটার জন্য যদি আপনারা টিচারদের সাথেও কথা বলুন বা যদি আপনার মনে হচ্ছে যে বাচ্চা সামহাও ব্ল্যাকবোর্ডে যা লেখা আছে ওটা লিখে দিচ্ছে না বা ওই ধরনের পড়াশোনাতে রেজাল্ট আনতে পাচ্ছে না, তো আপনারা কিন্তু নিশ্চয়ই একবার চোখের পরীক্ষাটা করিয়ে নেবেন, ওদের দৃষ্টিটা ঠিক আছে কিনা না, না ওদের মাইনাস পাওয়ার হাই মায়োপিয়া আছে। আরও একটা যেটা আজকাল খুব দেখা যাচ্ছে, মোবাইল ফোনের ইউজটা খুব বেড়ে গেছে। তো মোবাইল ফোনের ইউজ বেড়ে যাওয়ায় কি হয়, বাচ্চারা আজকাল আর বাইরে রোদের মধ্যে খেলাধুলা আর করছে না, ওতে কিন্তু মায়োপিয়ার খুব বেড়ে গেছে। আমাদের দেশে মায়োপিয়াটা কিন্তু এখন গ্র্যাজুয়ালি দেখছি বছরের পর বছর শুধু বেড়েই চলছে। তো ওটার জন্য আমরা পেরেন্টসদেরকেও বলে থাকি যে আপনারা বলবেন বাচ্চারা যাতে মোবাইল ফোন দিয়ে না বসে এবং যতটুকু পারা যায় ফিজিক্যাল অ্যাক্টিভিটি, একটু বাইরে খেলাধুলা করা, ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা, সেটা করে থাকে, তাতে কিন্তু ওদের মায়োপিয়া হওয়ার যে প্রবণতা থাকে ওটা কিন্তু কমে যায়।
0: অভিভাবকরা যদি বাচ্চাদের হাতে মোবাইল ফোন তুলে না দেন তাহলে তো নিশ্চয়ই তারা সেটা

0: ব্যবহার করবে না। অতএব তাদেরই আগে সচেতন হতে হবে।
1: হ্যাঁ, এই সচেতনতা খুব দরকার। অভিভাবকরা কিন্তু বাচ্চাদের হাতে মোবাইল ফোনটা তুলে দেবেন না, তাতে চোখেরও ক্ষতি হয় এবং চোখের মায়োপিয়া বা মাইনাস পাওয়ারটাও বেড়ে যাওয়ার একটা খুব প্রবল চান্স থেকে থাকে।
0: রেটিনা ভালো রাখার জন্য কি করণীয়?
1: রেটিনা ভালো রাখার জন্য দেখুন, আপনার ডায়েটটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট। আমাদের খুব দামি সবজি খাওয়ার দরকার নেই, একদম আমাদের যেগুলো গ্রিন ভেজিটেবলস, যেরকম শাক হোক বা ইয়ে হোক, লতা হোক, পাতা হোক, ওগুলো কিন্তু আমাদের খুব দরকার। তাছাড়া আপনার রেড কালার ভেজিটেবলস যেগুলো থাকে, আমরা যেরকম গাজর, টমেটো, বিট, এগুলো সবজি কিন্তু আপনারা নিশ্চয়ই আপনাদের বাচ্চাদেরকে বলবেন ওরা যাতে খেয়ে থাকে। এগুলো সবজি খেলে কিন্তু চোখটা ভালো থাকবে।
0: মানে চোখ ভালো রাখার জন্য আমাদের খাওয়া দাওয়ারও একটা বিশেষ অবদান আছে।
1: নিশ্চয়ই খাওয়া দাওয়ার একটা বিশেষ অবদান আছে। শাক সবজিটা কিন্তু বাচ্চারা খেতে চায় না, কিন্তু এটা আমাদের অ্যাজ পেরেন্টস বা অ্যাজ গাইড আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে। শাকসবজি খাওয়াটা চোখের জন্য খুব উপকারী এবং শাকসবজি আমাদের খাওয়ার প্র্যাকটিসটা বাচ্চাদের কিন্তু একদম ছোট থেকেই করাতে হবে।
0: আচ্ছা, রেটিনার জন্য কি আমাদের ধরুন সূর্য প্রণাম বা যে কোনো ব্যায়াম যেটা সেটা করা উচিত?
1: দেখুন, সূর্য প্রণামটা কিন্তু রেটিনার জন্য ভালো নয়। সূর্যের দিকে আমরা দেখুন নর্মাল অবস্থায় কিন্তু তাকাতে পারি না, এত সূর্যের তাপ থাকে, তাই আমরা সূর্যের দিকে তাকাতে পারি না। সবচেয়ে ডেঞ্জারাস টাইমটা হয় যখন সূর্য গ্রহণ আসছে। সূর্য গ্রহণ এবং সানসেট বা সানরাইজ, ওই টাইমটায় সূর্যের কিন্তু তাপটা অতটা থাকে না, তাই আমরা তাকাতে পারি। কিন্তু ওই সময়টায় সূর্যের দিকে তাকালে চোখের কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়। সূর্য গ্রহণের মধ্যে কিন্তু একদম সূর্যের দিকে তাকানোটা, ডিরেক্টলি তাকানোটা একদমই করা উচিত নয়। তাতে চোখের যেটা আমরা ম্যাকুলা বলি, ম্যাকুলাটা হলো গিয়ে আমাদের চোখের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা, যেটা দিয়ে আমরা ছোট লেখা, মুখ চিনা, ওই কাজটা করি। একদম ফাইন আন্ডারস্ট্যান্ডিং যেটা আমাদের চোখের ম্যাকুলা দিয়ে হয়, এই সূর্যের তাপে কিন্তু চোখের ম্যাকুলাটা পার্মানেন্ট ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমি এটাই বলবো, যখনই আপনারা সূর্য গ্রহণ হোক বা সানরাইজ বা সানসেট হোক, তখন কিন্তু ডাইরেক্টলি সূর্যের দিকে তাকানোটা একদমই সেফ না, ওটা কিন্তু একদম করবেন না, তাতে চোখের কিন্তু পার্মানেন্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে।
0: এটা কি কোনো ধরনের ব্যায়াম করা উচিত নয়?
1: দেখুন, অন্য যোগা বা অন্য ধরনের যেগুলো ব্যায়াম আছে, ওগুলো কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, ওগুলোতে কোনো ক্ষতি হয় না। কিন্তু স্পেসিফিকলি সূর্যের দিকে তাকানোটা, আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো আমাদের সোলার এক্লিপস বা সূর্য গ্রহণের সময় সূর্যের দিকে তাকানোটা, সেটাই সবচেয়ে ডেঞ্জারাস, সেটা কিন্তু করা উচিত না।
0: আচ্ছা, আপনি আগে বলেছিলেন চোখে আঘাতজনিত কারণে অনেক কিছু হতে পারে। চোখে আঘাতজনিত কারণ কি শুধু রেটিনারই ক্ষতি হতে পারে না অন্য কোনো ক্ষতি হতে পারে?
1: চোখের আঘাতে কিন্তু শুধু রেটিনা নয়, চোখের লেন্স, চোখের যেটা আমরা বলি মণি, কর্নিয়া, যে কোনো পার্টেই কিন্তু আঘাতে ড্যামেজ হতে পারে, চোখে ক্ষতি হতে পারে। রেটিনার ক্ষতিটা কি, আমরা একদম প্রথম অবস্থায় কিন্তু সবসময় বোঝা যায় না। ক্ষতি যদি, ড্যামেজ যদি হয়ও প্রথম অবস্থায়, চোট পাওয়ার পরে রেটিনার আঘাতটা কিন্তু বোঝা যায় না, ওটা কিন্তু কিছুদিন পরে এটার ব্যাপারটা বোঝা যায়। তো এই জন্য প্রথম অবস্থায় চোখের পরীক্ষা করানো উচিত যদি চোট পাওয়া হয়। তাছাড়া স্পেসিফিক্যালি ইম্পর্ট্যান্ট হলো চোট পাওয়ার পরে চোখের পর্দা বা রেটিনাটাকে যাতে ভালো করে পরীক্ষা করা হয়। আঘাত পাওয়ার পরে চোখের রেটিনাতে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি, তো এটা যাতে মিস হয় না, আমাদের আঘাত পাওয়ার পরে চোখের পর্দাটা চেক আপ করাটা খুব জরুরি। কেন কি প্রথম অবস্থায় হয়তো পেশেন্ট বুঝতে পারে না চোখের পর্দায় কোনো প্রবলেম আছে কিনা না, কিছুদিন পরে যদি পর্দাটা ছিঁড়ে যায় তখনই প্রথমবার বুঝতে পারবে যে পর্দায় হয়তো ক্ষতি হয়েছে। পর্দাটা যেহেতু চোখের ভেতরে থাকে, বাইরের থেকে কিন্তু আমরা ওটার মধ্যে ক্ষতি হলেও বুঝতে পারি না। শুধু আমরা যদি মেশিন দিয়ে আমরা পরীক্ষা করি যে চোখের পর্দায় কোনো ড্যামেজ হয়েছে নাকি, তাহলেই আমরা কিন্তু বুঝতে পারবো। তাই চেক আপ করাটা খুব জরুরি। চোখে চোট পাওয়ার পরে যদি আমরা বাইরের থেকে নাও মনে হয় যে কিছু প্রবলেম আছে, ভেতরে ভেতরে কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা থাকে। আর শুধু একটা রেটিনা চেক আপ করার পরই আমরা বলতে পারবো যে কোনো ড্যামেজ নেই, আর আমরা ফার্দার ম্যানেজমেন্ট ওইভাবেই করতে পারবো।
0: অনেকে দেখা যায় যে এরকম ক্ষেত্রে ধরুন ফার্মেসি থেকে কোনো

0: ঔষধ নিয়ে চোখে দিয়ে দিলেন, এটা নিশ্চয়ই ঠিক নয়।
1: দেখুন, এটা তো ফার্মেসি থেকে আপনি চেনা জানা ফার্মেসি থেকে নিয়ে ড্রপ দিয়ে দিলেন, কিন্তু তাতে কিন্তু পরীক্ষাটা আপনার হলো না। চোখের আপনার কোনো আদৌ ক্ষতি হয়েছে কি হয়নি, চোখে কোনো ড্যামেজ আছে কি না, চেক আপ ছাড়া এরকম ওষুধ ব্যবহার করাটা আমি বলবো এটা সেফ নয়। চেক আপ ছাড়া আপনার সেফটিরও ব্যাপার আছে, অনেক ওষুধ আছে যেটা আপনার চোখে ক্ষতিও করতে পারে। তো তাই একজন চক্ষু চিকিৎসককে দিয়ে আপনি চক্ষু পরীক্ষাটা নিশ্চয়ই করিয়ে ফেলুন, তারপরেই কোনো ওষুধ দরকার হলে ব্যবহার করুন।
0: রেটিনার বিভিন্ন সমস্যা নিয়ে তো আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, তো এবার আমরা জানতে চাইব যে আমাদের অনেকেই দেখা যায় যে যে কোনো চোখের সমস্যা হলেই বাইরে চলে যান, তো এক্ষেত্রে আপনার কি মতামত?
1: দেখুন, আগে আমাদের সবগুলো অস্ত্রোপচারের সামগ্রী বা সব মেশিন ইকুইপমেন্ট শিলচরে অ্যাভেলেবেল ছিল না, কিন্তু আমি আপনাকে খুব খুশির সাথে এটা বলতে পারছি যে এখন কিন্তু সব কিছুই আমাদের শিলচরেই অ্যাভেলেবেল। আপনার আর বাইরে যাওয়ার দরকার নেই, একদম খুব কম খরচেই চোখের সব ধরনের চিকিৎসা এখন শিলচরে অ্যাভেলেবেল রয়েছে। আর এখন বাইরে না গিয়েও সব ধরনের চিকিৎসা আপনি শিলচরেই অনুভব করতে পারবেন, আর এতে আমরা পেশেন্টদেরকেও খুব কম খরচে সেবাও করতে পারছি।
0: মোটামুটি খরচটা নিয়ে যদি একটু বলেন, মানে একজন রেটিনা রোগীর কত টাকা খরচ লাগবে যদি অপারেশন লাগে?
1: দেখুন, বাইরে গিয়ে কিন্তু অনেক খরচ লাগে অপারেশন, রেটিনার অপারেশন, কিন্তু বাইরের
0: বাইরে শুধু অপারেশন নয়, আর যাতায়াতের তো অনেক খরচ আছে।
1: যাতায়াত আছে এবং সঙ্গে কাউকে নিয়ে যাওয়া, সেটাও একটা বড় প্রবলেম হয়ে দাঁড়ায়,
0: থাকা খাওয়ারও ব্যবস্থা
1: তো দেখুন, যেটা লোকালি আপনি যদি কিছু একটা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে তো ওতে আপনাদের কিন্তু অনেক সুবিধা হয়ে যায়, পেশেন্টেরও অনেক সুবিধা হয়ে যায়, পেশেন্টের যারা অভিভাবকরা সঙ্গে যারা আছেন ওদেরও কিন্তু অনেক সুবিধা হয়ে যায়। তো বাইরে যেরকম খরচ যেটা হয়, তার বলতে পারবো শতকরা 100 ভাগের আমি বলবো 1/4 খরচে কিন্তু এখানে আমাদের চিকিৎসা সব অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে।
0: রেটিনা নিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আর কিছু বলবেন?
1: সবাইকে আমি একটা জিনিসই বলবো, চোখ ভগবানের একটা অমূল্য দান, অবদান, সেটাকে আপনারা কিন্তু নেগলেক্ট করবেন না। আপনারা যখনই যদি চোখের কোনো প্রবলেম আপনারা ফেস করেন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনারা চক্ষুটা চিকিৎসা করান বা চক্ষু বিশেষজ্ঞ দিয়ে অ্যাটলিস্ট পরীক্ষাটা করান। চোখের প্রবলেমগুলো কিন্তু যদি আমরা আর্লি ডিটেকশন করতে পারি বা খুব আর্লি অবস্থায় যদি ধরা পড়তে পারে রোগটা, তাহলে কিন্তু চিকিৎসা করলে খুব ভালো রেজাল্টস পাওয়া যায়। তাই আমি এটাই বলবো শ্রোতা বন্ধুদেরকে, আপনাদের চোখের যদি কোনো আপনারা প্রবলেম ফেস করছেন, ইমিডিয়েট চেক আপটা নিশ্চয়ই করিয়ে নিন, তারপরে ট্রিটমেন্ট আর্লি ট্রিটমেন্ট হলে কিন্তু খুব ভালো রেজাল্টস পাবেন আপনারা।
0: রেটিনাজনিত চোখের সমস্যা নিয়ে এতক্ষণ বরাক উপত্যকার একমাত্র রেটিনার বিশেষজ্ঞ ডাক্তার হিমাদ্রি চৌধুরীর সাথে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম। ডাক্তারবাবু, আপনি যে আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আশা করি আমাদের শ্রোতা বন্ধুরাও উপকৃত হবে।
1: ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।
2: অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রেটিনাজনিত চোখের সমস্যা, এ বিষয়ে শিলচর চৌধুরী চক্ষু হাসপাতালের বিশিষ্ট রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার হিমাদ্রি চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মিতা শর্মা। সাক্ষাৎকারটি আমাদের স্টুডিওর বাইরে গৃহীত। আশা করছি আজকের এই সাক্ষাৎকার থেকে আমাদের বন্ধুরা উপকৃত হবেন, এবং তাদের যদি চোখের এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে সেটা কিভাবে নিরাময় করা যায় সেই বিষয়ে তারা সচেষ্ট হবেন। বন্ধুরা, আসরে এবারে শুনবেন একখানি লোকগীতি, শিল্পী অমর পাল।

একখানি লোকগীতি শুনলেন অমর পালের কণ্ঠে। বন্ধুরা, এই সঙ্গে আমাদের আজকের চাষাবাদের কথা অনুষ্ঠানের সময়ও শেষ, তাই এবারে আমার অনুষ্ঠান থেকে বিদায় নেবার পালা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা জানিয়ে আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি। এবং অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের আরও একবার জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।

আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে।

0: ये है विविध भारती।
1: उजाले उनकी यादों के।

আকাশবাণী শিলচর শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 365.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে। অধিবেশনের শুরুতে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

0: পলিও হাইবুদুবু কারিনো অবক তামুক তা উসি ইসুসিদি অবক পলিও হাইদু নাইখনা লাউনারি বাসি ইঙ্গাং সিংনা মখং মখো সৈনাই দেব অফাও মিয়মিত ওইনাবানি আদুদি ইয়ামনা কানাবা হিদাংনি এখুগি সরকারনা দরুলু বাসি অনথংনা ফাখ্রেদাম লেরা খুঙ্গাং খুঙ্গাং শহর শহর খুদিংদ সরকারনা আনা লাইঙ্গি লেম হিদাগি এন্দুনা চাকো থরম কয়া তরকলিবাম মানি অবক এখুগি লেবাক ভারত সে ইয়ামনা চাকো পলেবাক হাইবদু ওইরবনি কম্পিউটার গি জুকসিদ ইমেইল টিভি মোবাইল ফোন ইন্টারনেট কয়া লেরাপনা আমাগ আমাগ পাও ফাওনা দুনা খুঙ্গাং শহর লইনা চাকোটপ মানারকলগদব মতমদ মতমনি মসিং ইয়ামব ইমুং মানুং নত্রগ লেবাক ওইরবসু পুকচিল তিনানা থবক ইনখাং সুমিনা দুনা সরকারগ খুটসমিনা দুনা স্টেটমিনেরবদি সোইদেনা চাকোটপ লেবাক হাইবদু ওইরগনি লইজারে
1: পাওনাম প্রিয়াগি মনোলগ তাকড়ে ক মথংসিদি লেসাং থেম প্রীতিগি সৈরেং আমতারসি
2: আই সেঙ্গি মামিং লম্বি চাতপা নামুক নারাবার নাঙ্গু লম্বি চাতপা কারিগিন তুমি নালেবলি বতি নিং মাং কোয়েং জেঙ্গুনা নারিবারা না পাংকানা লাকানি হাইনা কিবলাইব্রা লমাঙানি আমার মামারাক তা চাকর লো চাকর লো লম্বি চাতপা ঠেংজিং লাগলে মতাম আসে নুম্বিত নামাই নেচাং খিদি নাই নাঙ্গি রেফং খাঙ্গাউরো লম্বং জাম্বা লম্বিনি সা গে কে আসু লাইবনি টিংকাউ টুম্বং আসু থানবনি হুরাম বচিং চি সুজাউবনি মাংহান খিবনি নাঙ্গুম্ব কয়াবু লম্বি সিদ জ্যাকসন খোংচাত মতঙ্গি খোংলাই তুঙান কনাবুঙাইব তৌদেনা নিজাব অফব দৌদাংদ মিংচত কি উরং জুংলামু জারে
1: লেসং থেম প্রীতি গি সৈরিং তাকড়ে ক মথং সিদি আমু ওয়ারি মজা পাথক মতাসি ওয়ারি মজা পাগদ বেঙ্গাং না অক্রম জেসমি অক্রম জেসমি গি ওয়ারি মজা
3: এই গি ওয়ারি মজা আচুম মথা জবনা আমাক পাথাবক পো পাংথক পাঙামি মামাং আই দা ইনা কোন বনু পামা ইরান লাই বাক্ত লাইরামি মাহাক ঈশ্বর বু থাজরাম দে মাহাকনা আসুমনা তাওবদুদা মামানাবসিনা আফাবলম্বিদা পুরকনাবগি ওয়ারি কয়ালি দুন তাকপিরামি আদুবু মাহাক কাই মতা থাওইরাম দে মাহাকনা মাহাক কি লাইজাবা মরণ মাথুম সিংপু নামক মাত্রাত তানজাবনি হাইনা খালামি নংমাদি ইনা খুনব নুপাদো মাহাক কি মায়ুমদা মমানব সিংহ লোনা ফম ফম কাদ ফমলমি মখোই মাম চা থাকতুনা হরাওনা লাইমিনরমি মতম আদুদ আকনব নংলাই নুংসিত আমা সিলখিরমি নংলাই নুংসিত আদুদ জুম কাই কিয়া হুমদোকতুনা পুখি আমাদি উপাল ওয়াপাল থিদেকলামি মরু ফুকতুনা উজাও সিং তুথরমি ইনা খুনব নুপা আদুগি জুম আদুসু নমলামি মাহাকি জুম দু উপামবি আমানা মারা ফুকতুনা তুথরকপগি খুদিং থিনিঙাই মওংদা লাইরামি মরু ফুকতুনা তুথরবতি ইনা খুনব নুপা আদুগি জুম দুসু সোইদনা টেক লাগানি ইনা খুনব নুপা আদুগি মমানব সিং আদু কিদুনা আমামাম তৌদুনা চটনাকি মাহাক মথনা তাঙাই হেউরি আদুদগি মাহাক কিদুনা মথনা তা মাহাকি মখুত আদু থাঙ্গলাই মতেন পাংবিনব মাহাক পুকানবিনব আমাদি মাহাকি ইয়ুম আমাসুং ইমু মানুংগি মিওই সিংবু কানবিউ হাইনা মথনা তা ঈশ্বরবু খুরমজরামি আসুমনা মাহাকি খাঙাউদব থাউদোকতুনা নংলাই নংসিত লেপখি আমাসুং ইনা খুনব নুপাদু কানবিখি মাহাকনা থাজরামদব ঈশ্বরবু থাজখি আমাসুং সতি তাসেংনা ঈশ্বরবু নিংব মিওই আমা ওইখি মতোমত চুমনা ঈশ্বরবু খুরুমজরামদগি থামোইদ থাজব ফাউখি ওয়ারি আসিদেগি এইখোইনা খাংবাঙামি আচুম্ব থাজবনা আঙাকপ থাবকপু পাংথু পাঙামি লাইজারে
1: অক্রম জসমিগি ওয়ারি এমা তারে ক

0: শুনলেন মণিপুরি অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে।
2: বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
3: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: আকাশবাণী শিলচর শুরু হচ্ছে ডিমাসা অনুষ্ঠান।

ইবো আকাশবাণী শিলচর প্রোগ্রাম খানায়ারও সিনে হামজমা সমা খনারি সাইনসিনী জিনি ডিমাসা প্রোগ্রাম জেন্ডু মিডিয়াম ওয়েবনি মিটার রাজা থাম বিশা থাম মাগনি পয়েন্ট মাক থাম মাগনি গ্রাউডে রাজা যাই মাখন যাই কিলো হার্টসা উডে এফ এম নি রাজাশি মাগনি পয়েন্ট মাক থাম মেগা হার্টসা দিনে হাইটিবারি বিশাইন জুন বডাইন নি সাইনখন যাই জিনি ডিমাসা প্রোগ্রামা দিনী সিকাংটা খনারি না

0: বুটুনি খুরাং হা রজাবথাই থাইসি খনা লাইকিয়া দোহা বিতশ্রী খারমিন থাইসি থি খনারি বনা
1: আনি বুমু বিতশ্রী বর্মন আং ক্লাস থ্রিহা ফরিডু আং দোহা মাসি খারমিন থিমা বাউডু ব খারমিনি বুমু জাকাদে গ্রিগিয়াবা দাউকা মাসি দাউকা দং মানে ব হাম সিনিং দি কাঙ্কানে ওদেহে ব দি সামাই বাইকা দি সামাই বাহি সামাই বাহি মায়ানে খাইসায় কন হা ব মাসি দিদুখা দি নুকা ব বিদাদা দিদুগ্নি রঙহা ফাইকা দিদুখা দে খাইসা সিনিং দি দংবানে দাউখা বাউখা বেদেহে আংলা এব দিকে মাইলিং না ব ইজাং উজাং নাইডিং বাইকা ওদেহে রগংহা লংথাই নুখানে ওদেহে ব দাউকা বসা বসা লংথাইকে বুনি বুকুহা বারদাদা মাসি মাসি ক্লাহি দিদুখা লেমসিম ফালাঙ্গা লংথাই লেমসিম ফালাংবা দে দিদুগনি দি গাবলাই দাউ ফালাঙ্কা দি গাবলাইবানি এখন হা দাউকা দিদুগনি দি খে লিঙ্কা ওদেহে দি মাইলিং হে খাজা দাদা দাউকা গজাইন হা বিহি থামফিনলা খানে জামকা জুথাই
0: বিতশ্রী খুরাং হা খারমিন থাইসি খনালাইকা দোহা সোনাক্ষী মুকরি থাইসি টিহি খনারিনা
2: আং দোহা মাসি মুকরি থিমা বাউডু ব মুকরি নি বুমু জাকাডে বারদ মামা খাসে গেদে গুজু গোয়ার হাজিক ওদে হাপলাই হাওয়ার বনপাং শ্যাম কিমপাং জাং গাকরাং লিলি শেরসিং গিদিং দাউজাং মিংজাং নাইথাউ শিশি হাওয়ার হাডিং নাহি নাহি ব খা গাবলাইয়া বাউহি বাউহি ব বাউ জামিয়া সেরেনিং সাংসাইকা এবল এইয়াবা মাজাংসনি রাজি খেলা সেরেনিং বাউজেনকা চিনি বা ডংঠানি খেলা ডিমা ডিসাকং সর সর সর গ্লাইবুডু বাইক্লেহি হাজিক হারাং হাং বোলমা রন

0: ভাবুন, গিবিন গিবিন ব্লাম লাহি বাউমিন সমিন কাহা জুহি, রাজা রিজিং মাইথাই ফ্রাং খাইসেং বিরিসেং বাইজি ফ্রাং, বিশি জারি বিশি রিমফংনি ডিহি রাউডি রাজা জিমানি, ফায়ারাও শিব ব্লাউবা জার্নি মিটিমাইকে মাহি বারত মামানি বা হামজাউমা খাসৌমা আনি মুকরি ইরানুন জাম কাজু থাই।
1: সোনাক্ষী নে খুরাং হা মুকরি থাইসি খালাইকা দোহা মনমি মুকরি থাইসি টিহি খারিব না
2: আং দোহা মাসে মুকরি থিমা বৌদু মুকরি নি ভুমু যাবকা আমাই ওরেব মুকরি কে রেপিয়াবা যাহাদে ফামিবার গোল্লসা হাফসাও হাউরিলি নি এব বুবিলি বেলেফা রাজা রিজিং ফেটিসারও নি সৌসি আং বহা যাইবা আবাইনি খাসও মাজাং আমাইনি খুড়িহা ঠাই ফাইবা আজাওবা আংকে ফিরতি মাজাং ডুকু সহি আমাই হাজাইরিবা মাইহি আমাইনি হামজাউমা খাসৌমা দেখো পাবোবা আং খেরে খেরে বার সাইন দি জাং হাং জুসাংবা ফিরতিমা ঠ ডাউসলাই পাবোবা অলাইনি খেরে খেরে মিটিয়াকা সুমহাটোহা ফ্রাইলাঙ্কা আনি আঞ্চা সাইনকালি হাফরাং মাইয়াকা সুমসরাহা ইয়াফ্রি সুরকা আনি জালাই সাইনকালি আমাইনি ব খাসৌমানি সাইনক্লিমহা গিরিবার ডুকু ওয়াইমু ব সাইনকালি ফিরতিমানি ব মলাউকোহা জুহি দেদলাহা ব টংবা খাদে নিট গিলি বনি মুঠাইহা আং গাজাও বড় ঠিকা দে আনি মুঠাইজাং গামাদি আমাই বরে হাফসাউনি ডুকু হাদিহা বাখালিবা সিজাওরে ঠিকা দে বনি খাসৌমানি বাখা দিহা ফিনরিহি সগরে আংকে বরে মিটি সোবা গিরি ব ডংডুসি হাফসাউনি জাতাই হুন্টাইকে বাওরে হাফসাও বিশি রংটাউসি হাফরাং মাইবা গিরি খা ডুকু থিরে সুমুকে বিশি সৈকা আমাই নিং ডুকু খেব খারাং খুবাহা আংকে সুবং সাম খুবাহা বাউবা গিরি আং সানসিদে নিংব থাংলানা গার্হি আংকে মাসৌহি ডুকুনি মালাংহা আনি মুকরি ইরান চামকা জুথাই
1: মনমিঠা আনি খুরাংহা মুকরি থাইসি খনালাইকা দোহা বুথুনি খুরাংহার জাপটাই থাইসি খনালাইব না।

কাকলি বর্মন জাং বুনি লুগুঠর খুরং আর জাপটাই খালেগা আনসারনি খুরংাই বুথুনি খুরং আর জাপটাই প্রোগ্রাম দিন দেরাইন জামকা আকাশবাণী শিলচর দুখিসা এখনা খারিনাং সাইন্সনি গ্রাউজমা আকাশবাণী শিলচর গ্রাউজমা ফরিডু রাজদীপ বর্মন আসাম পাবলিক সার্ভিস কমিশন নি প্রিলিমিনারি এক্সামিনেশন জুলাই বডাইন নি সাইমখালি জানাং পরীক্ষা কের গাউশিশি শান্তি জাং জারিমানে কাছার জেলাকে নাইশুয়ারও নাংবা নাংবা খুশি আজৌখা ইবো পরীক্ষা কে আসাম পাবলিক সার্ভিস কমিশন জাং জেলা নাইশুয়ারও লুগুশি হামশিখলাই সালেনাং পরীক্ষা সালাইয়ারও গেডেনিপ্রাং পরীক্ষা রিয়ারও নিখলাহি রুলস জাং গাইডলাইন সিরিয়াবাকে ক্রিপ্বো গ্রাউলালাইমা নাং মাঠি খনারিবা পরীক্ষা রিয়ারও শিখে পরীক্ষা জেনমানি গন্ঠা গনি লাইসকাংহা পরীক্ষা থানিয়া সৈঠানে সানিবা ইজাংগডে কাছাড় জিলাকে নাইশয়ারও পরীক্ষাকে ক্রিপ পরীক্ষা নি সেন্টার বুটুয়া হামসি জারিফুমানে নাংবা খুশি বুটু জামরি থারকা পরীক্ষা রিগনিয়ারও শিখে কমিশন ই এডমিশন সার্টিফিকেট গডাইন পাসপোর্ট সাইজ নি মাসি ফটো ওডে মাসি অরিজিনাল আইডেন্টিটি কার্ড লুগুয়া লাবুফানে সানিদু ফুড সিভিল সাপ্লাইস এন্ড কনজিউমার অ্যাফেয়ার্স এন্ড আর্বান ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন নি মন্ত্রী শ্রী কৌশিক রায় মিয়াহা লক্ষ্মীপুর সাব ডিভিশন নি জারি জারি ডেভেলপমেন্ট প্রজেক্ট বুঠুকে নাহিবা ওডেহে মিয়াহানি শিলচর নি বংশাসা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট বুঠুকেবো নাইফাইবা নাইমানে ফাইবাহা বো প্রজেক্ট বুঠুনি খুশিকে গেজেপটিঠি ডাংমানে ওডেহে বুবলি বিশিংহাস জাম্মানে সানিবা লক্ষ্মীপুর সাব ডিভিশনাল ডাংখনি কনফারেন্স হলহা জায়াবা মিয়াহানি মেলা শ্রী রায় জেলা নাইশয়ারও উডে কন্ট্রাক্টর রাউজাং গিবিন গিবিন ব্লেবনি খুশি জাবা জায়াকে ব্লেবজাং সাইনলেহি নাইলেখা ইবো মেলা লক্ষ্মীপুর সাব ডিভিশনাল অফিসার অভিজ্ঞান পাতক কাছার জেলানি ডেভেলপমেন্ট অফিসার রাজীব রায় উডে জেলানি গিবিন গিবিন গেডেবারও ডংবা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট নি রোড নি খুশিকে নাইবাহা মন্ত্রী হোজানি উন্নতি পাক্কা সড়ক চা বাগান রোড বুঠুনি খুশি উডে গিবিন নাংবা লামা বুঠুনি খুশি খেবো নাইখা বুনি বারাবো পাবলিক ওয়ার্কস নি নাংয়াবা নো ডাংয়াবা বডেবনি খুশি বুঠুহা লক্ষ্মীপুর সাব ডিভিশনাল অফিসার নি ডাংখো রাজাশি বিশা বিশনা গনাং হসপিটাল মাসি মিনি স্টেডিয়াম স্কুল ল কলেজ উডে গভর্নমেন্ট নি ডাংখো ডাংমানি প্রজেক্ট বুঠুনি খুশি যাবা জায়া বা খেবো নাইখা উডেহে লুগুহা ডিলুংমানি ওয়াটার সাপ্লাই প্রজেক্ট নলে

0: বুটুয়া ওয়াই সহিরিমানী ওডে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বেডেবনি প্রোগ্রাম বুটু খেব নাইবা মন্ত্রী হজা ডক্টর হিমন্ত মিয়াহা গুয়াহাটিনি লোকসেবা ভবন হা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ওডে এনইডিএফআই গ্রাউডে নর্থ ইস্টার্ন ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড নি ডাঙ্গরা গেটবারাও নি লুগু মেল খামলাইবা বো মেলহা রাজিনি রং যাওবাখে বাংডৌরিমানি উডে রাজিহা রং ফনাং সেংডাউহি আসাম রাজিনি গুবুম ইকোনমিকে সংখুরি দাউফুমানি গ্রাউবুটুকে সাইনাই লেখা রেভিনিউ ওডে ডিজাস্টার ম্যানেজমেন্ট নি মন্ত্রী কেশব মহন্ত মিয়া দিল্লি নি সাফদরজং এনক্লেভা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এনডিএমএ নি সাউসি গেডেবা কৃষ্ণা বস্তজং আপদ বিপদ মাইফাহি নাংডয়াবা গ্রাউ সাইনলাই মানে গ্রনলাইবা ইবো মেলহা বংশী আসাম রাজিহা আপদ বিপদ ফাইকা ডাঙ্কা দে স্রাব গাঠুম ফুমানি খুশিকে রাউডৌরি মানে সাইনলাই লেখা ওডে আসাম রাজিবু সাইনজা সাইয়াউসি রাজিনি হামবারিংবা নিকলাহি এনডিএমএ লাই মাসি রিজনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট সালামানি প্রপোজাল রিকা বুনিবারাবো আসাম রাজিনি আজমা এএসডিএমএ গ্রাউডে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি নি বিসিংহা গিবিন গিবিন প্রজেক্ট ডাংলাং ফায়াবা বুথুকে বিশ্লি জাখা জায়া মাই নাইফাই সাইনলাই লাইবা ইবো মেলা এএসডিএমএ নি এডিশনাল চিফ এক্সিকিউটিভ অফিসার পরাগ কুমার কাকতি ওডে আর্থকুইক রিস্ক মিটিগেশন উইং নি টেকনিক্যাল এডভাইজার রাজেশ দত্তা ডংভাবা শ্রীভূমি জেলানি রক্ষিয়া মন্ত্রী শ্রী কৌশিক রায় ফিঙ্গনিবা মন্ত্রী জাহি গাকুফিনবা নি আখনা সোমবারী খালি গ্রাউডে ডাকনা শ্রীভূমি জেলা ফাইনাম বুকে লামজাও মানে জেলানি বিজেপি আর ডাঙিয়াসারাও ডিস্ট্রিক্ট লাইব্রেরি নি রিসেপশন সেরিমনি সালাইডু ইবো মেলা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং নি মন্ত্রী কৃষ্ণেন্দু পল ওডে এমএলএ বিজয় মালাকার সহিনাম ইবো খুশিকে হামসিসি সালাইলাং মানে মিয়া জেলানি বিজেপি ডাংকোহা জেলানি ডাংহোজা সঞ্জীব বানিক নি নাইসমাহা নাংডোয়াবা মেল খাম্বা গ্রাউজ মাফরিবা দিন দে রাং নি জামকা আকাশবাণী শিলচর ডাকনা জিন ডিমাসা প্রোগ্রাম মন্ত্রী সকাউ নরেন্দ্র মোদি দিনি প্রং ঘন্টা জি সে বুবলিয়া দেশ সারাও জাং মন কি বাত প্রোগ্রাম সালাইয়াবা বুড়ি খানালেনাং প্রোগ্রাম খানায় রোশন হাম জমা খসাও মা খানারি বিনি জিন ডিমাসা প্রোগ্রাম ইরানি সিজামলা রুজু উঠাই
1: আকাশবাণী দ্য নিউজ রেড বাই নিশিত কুমার Prime Minister Narendra Modi today stated that climate action must be guided by fairness, responsibility and equity. In a special address to the National Assembly of Seychelles, Prime Minister said this is the essence of climate justice. He emphasized that Seychelles and India both seek a world where development is more inclusive and where international institutions reflect contemporary realities.
2: Seychelles and India both seek a world where development is more inclusive. We both seek a world where international institutions reflect contemporary realities. We believe that our shared future must be shaped collectively, inclusively and fairly.
1: Mr. Modi said Seychelles occupies a special place in India's vision for the Indian Ocean and that conviction is stronger than ever. He said the Indian Ocean does not separate India and Seychelles but connects the two countries. He addressed that it will encourage all those who are making sustained efforts for environment conservation.
2: Our vision is captured in the idea of Mahasagar, mutual and holistic advancement for security and growth across regions Mahasagar. This vision recognizes that our futures are interconnected and interdependent, and we will continue to work together for a safer and more secure Indian Ocean region.
1: Prime Minister said it is a special honor to stand before everyone as the first Indian Prime Minister to address the National Assembly. He also thanked President and the people of Seychelles for honoring him with the Seychelles' highest distinction, the Guardian of the Blue Horizon, earlier in the day. Union Ministers Amit Shah, S. Jaishankar, Rajnath Singh, Piyush Goyal, Manohar Lal and Jitendra Singh congratulated Prime Minister Narendra Modi on being conferred with Seychelles' highest distinction for leadership in environmental conservation and sustainable development. Prime Minister, Modi has said that the power of public participation in nation building is one of India's greatest strengths. Addressing the nation in his Mann Ki Baat program on Akashwani today, Mr. Modi said this spirit was once again evident after he appealed to citizens to adopt certain measures in view of the prevailing warlike situation in West Asia. Mr. Modi had urged people to avoid buying gold, postpone non-essential foreign travel, and use carpooling for some

0: time.
1: पश्चिम एशिया में बनी युद्ध की स्थितियों को देखते हुए मैंने देशवासियों से कहा था कुछ समय के लिए सोना खरीदने से बचें, लोगों से कहा था कि विदेश में छुट्टियां मनाने से बचें, लोगों से कार पुलिंग को भी बढ़ावा देने की अपील की थी, किसानों से केमिकल मुक्त खेती के लिए, खेत बचाने के लिए और प्राकृतिक खाद का ज्यादा से ज्यादा इस्तेमाल का आग्रह किया था. मेरी अपील का उन्होंने न सिर्फ समर्थन किया बल्कि हर तरफ से उसमें अपना सहयोग कर रहे हैं.
0: India today categorically rejected allegations made by Pakistan regarding the recent incident in Karachi and termed as baseless. In response to media queries, External Affairs Ministry spokesperson Randhir Jayaswal said that instead of pointing fingers at others, Pakistan should look inwards and take credible action against the terror infrastructure on its territory. He said Pakistan should rid itself of its proclivity to rely on terrorism as an instrument of state policy. In men's cricket, hosts Ireland were 17 for no loss in 1.4 overs against India in the second and the final T20 international of the two-match series in Belfast when reports last came in. Earlier, India won the toss and elected to bowl. Ireland lead the series 1-0 after registering a 34-run victory over India in the opening T20 international on Friday. India will be aiming to level the series. In the ICC Women's T20 World Cup, India will take on Australia in their final Group A match at Lord's Cricket Ground in London this evening. The match is scheduled to begin at 7 p.m. Indian time. Led by Harmanpreet Kaur, the women in blue are currently placed second in the Group A standings, having won 3 of their 4 matches. Australia, meanwhile, sit comfortably at the top of the table with 4 wins in 4 games. India will be aiming for a victory over the unbeaten Australia to secure that place in the semi-finals. And with that, we end this news bulletin.
2: দিল্লি কেন্দ্রের প্রচারিত সংবাদ শুনলেন আকাশবাণী শিলচর.
3: গিফট এসেছে.
4: আরে বাহ, লেজেন্ডারি ব্যাট,
5: এটা দিয়ে তো আমি খেলবো.
4: আরে ফিউচার ব্যাটিং লেজেন্ড আমি.
3: এতে যার নাম লেখা আছে ব্যাট সেই পাবে.
4: আরে ইয়ার,
3: দেখলেন, এতে যদি আমার নাম লেখা না থাকতো তাহলে কত সমস্যা হতো. সেই জন্য আরবিআই বলে ব্যাংক অ্যাকাউন্ট হোক বা ব্যাংক লক আপ, তাতে নমিনির নাম অবশ্যই লেখাবেন যাতে আপনার জমানো পুঁজি সেই পায় যাকে আপনি নমিনি করেছেন. আরবিআই কথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন.
2: আকাশবাণী শিলচর অনুষ্ঠান পরিচিতি. প্রথমে শুনবেন আজকের বাকি অনুষ্ঠানের সময়সূচি এবং পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি. আজ সন্ধে 6:15 শুনবেন হিন্দি ছবির গান. মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের বাংলা অনুবাদ শুনবেন রাত 8টায়. কলকাতা কেন্দ্র থেকে আজ সন্ধ্যা 6:30 লন্ডনে আয়োজিত আইসিসি টি-20 মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলার ধারা বিবরণী শুনবেন দিল্লি কেন্দ্র থেকে খেলার সমাপ্তি পর্যন্ত. শুনলেন আজকের বাকি অনুষ্ঠানের সময়সূচি. এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি. আগামীকাল অমৃতবাণী সকাল 6:05, বন্দনা সকাল 6:10, অনুষ্ঠান খেতে খামারে সকাল 6:30, হরিপদ তালুকদারের পরিবেশনায় লোকগীতি শুনবেন সকাল 6:35 ও দুপুর 1:40 এবং পুষ্পিতা চৌধুরী ও রূপলেখা রাজকুমারীর পরিবেশনায় লোকগীতি শুনবেন বেলা 11:30. সুপ্রভাত সকাল 7:05, দেশবন্দনা সকাল 7:20, স্বাগতলক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 ও দুপুর 1টায়, আধুনিক গান শুনবেন সোমা ভট্টাচার্যের পরিবেশনায় সকাল 8:40 এবং প্রসূনের কণ্ঠে দুপুর 1:15, বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50 ও বেলা 10টায়, সকাল 9টায় শুনবেন অনুষ্ঠান আহরণ. শাস্ত্রীয় কণ্ঠ সঙ্গীত

0: সংগীতের অনুষ্ঠানে খেয়াল ও তারানা শুনবেন গিরিশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে সকাল 9:30। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও সন্ধ্যে 7:15। বেলা 11:00 গজল শুনবেন কমল হংসপাল ও হরেন্দ্র খুরানার কণ্ঠে। আমার কথা অনুষ্ঠানটি শুনবেন বেলা 11:30। এতে নিজের কথা বলবেন স্বাতিলেখা রায়। দুপুর 12:30 মহিলা মজলিশ। দুপুর দুটোয় ভজনের শিল্পী তমালী দাস। অতুল প্রসাদের গান শুনবেন শকুন্তলা বড়ুয়ার কণ্ঠে দুপুর 2:30। দুপুর 2:45 নজরুল গীতি শুনবেন ছন্দনীর সঙ্গীত সংস্থার শিল্পীদের পরিবেশনায়। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 অনুষ্ঠান যুববাণী চা সভাতের কথা সন্ধ্যে 6:45। এতে গ্রীষ্মকালীন সবজি ক্ষেতে রোগ পোকা দমন, এ নিয়ে বলবেন এম মাধুর্য সিংহ। রাত 8:00 বাংলা গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। রাত 9:30 প্রচারিত হবে নাটক। এতক্ষণ প্রথমে আজকের বাকি অনুষ্ঠানের এবং পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: এখন শুনবেন হিন্দি ছবির গান।

সুরমানা ছবি থেকে গানখানি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন এসা প্যার কাহা ছবি থেকে মোহাম্মদ আজিজ ও কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে।

এই গানটির সাথে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন লন্ডনে আয়োজিত আইসিসি টি-20 মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলার ধারাবিবরণী শুনবেন দিল্লি কেন্দ্র থেকে খেলার সমাপ্তি পর্যন্ত।

بھیشن سنگھ اوروں سے ذرا ہٹ کر تھے، جتنے خوش مزاج اتنے ہی سنجیدہ۔

0: আমলা আধিকারিক এরা সমাজেরই অঙ্গ, তাই সার্বিকভাবে মানুষের।
1: স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34:52। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ এবং তারপরই শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ সেশেলসের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, C-295 বিমানের প্রথম সফল উড়ান ভারতে বিমান চলাচল ক্ষেত্রে একটি বড় সাফল্য। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে দেশবাসীর সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রকৃতি ও মানুষের মেলবন্ধনে সৃষ্ট মেঘালয়ের রুট ব্রিজ সারা বিশ্বের কাছেই দৃষ্টান্ত স্বরূপ বলেছেন প্রধানমন্ত্রী। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্সে 4 দিনে প্রায় 1000 মানুষের মৃত্যু। একাধিক দেশে তাপমাত্রার নতুন রেকর্ড। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 খেলা শুরু হচ্ছে আজ। প্রথম খেলায় মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও কানাডা। এভিসি পুরুষ ভলিবল কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ বাহরিনকে হারিয়ে ভারত ব্রোঞ্জ পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ এবং সমতার নীতি মেনে চলা আবশ্যক। তিনি আজ সেশেলসের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন। তিনি জোর দিয়ে বলেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস প্রতিশ্রুতিবদ্ধ। শ্রী মোদী বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে ভারতের যে পরিকল্পনা রয়েছে তাতে সেশেলস একটি বিশেষ স্থান অধিকার করে আছে। জাতীয় পরিষদে ভাষণ দানকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সবার সামনে আসা এক বিশেষ সম্মানের বিষয় বলে শ্রী মোদী উল্লেখ করেন। সেশেলসের সর্বোচ্চ সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করে তাকে সম্মানিত করার জন্য তিনি সেদেশের রাষ্ট্রপতি ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
1: It is a special honor to stand before you as the first Indian Prime Minister to address this National Assembly. I thank you, Madam Speaker, for your warm words. I also thank President Armini and the people of Seychelles for honoring me with the Guardian of the Blue Horizon earlier today. It will encourage all those who are making sustained efforts for environment conservation. I bring with me the warm greetings and best wishes of 1.4 billion people of India.
0: পরিবেশ সংরক্ষণ ও স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের জন্য সেশেলসের সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পীয়ূষ গোয়েল, মনোহরলাল ও জিতেন্দ্র সিং সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চলতি মাসে C-295 বিমানের প্রথম সফল উড়ানের মাধ্যমে ভারতের বিমান চলাচল

0: ক্ষেত্রে এক বড় সাফল্য অর্জন করেছে। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবার সময় প্রধানমন্ত্রী জানান, ভারতে এ ধরনের 40টি বিমান তৈরি করা হচ্ছে। এর ফলে দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটা পথ এগিয়েছে।
1: জুন কে মহিনে মে হি এভিয়েশন সেক্টর মে ভি দেশ নে এক বড়ি সফলতা পাই। C-295 ये विमान मेड इन इंडिया है और C-295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है और ऐसे 40 विमान भारत में ही बनाए जा रहे हैं। इससे एमएसएमई और एरोस्पेस सेक्टर को नई शक्ति मिल रही है। आज समुद्र से लेकर आकाश तक हमारा भारत अधिक सुरक्षित और आत्मनिर्भर बन रहा है।
0: প্রধানমন্ত্রী বলেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সবথেকে বড় সম্পদ বলে উল্লেখ করেন তিনি। পশ্চিম এশিয়ার পরিস্থিতি অনুধাবন করে দেশের মানুষ তার আহ্বানে যেভাবে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
1: পশ্চিম এশিয়া মে বনি যুদ্ধ কি স্থিতিয়োঁ কো দেখতে হুয়ে মানে দেশবাসিয়োঁ সে কাহা থা कुछ समय के लिए सोना खरीदने से बचें, लोगों से कहा था कि विदेश में छुट्टियां मनाने से बचें, लोगों से कार पुलिंग को भी बढ़ावा देने की अपील की थी, किसानों से केमिकल मुक्त खेती के लिए, खेत बचाने के लिए और प्राकृतिक खाद का ज्यादा से ज्यादा इस्तेमाल का आग्रह किया था। मेरी अपील का उन्होंने न सिर्फ समर्थन किया बल्कि हर तरफ से उसमें अपना सहयोग कर रहे हैं।
0: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যোগ দিবস নিয়েও কথা বলেন। এই দিবসটি উদযাপনে ভারতের প্রচেষ্টার সঙ্গে সারা বিশ্ব একাত্ম হয়েছিল। তিনি আহমেদাবাদে অনুষ্ঠিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের কথা উল্লেখ করেন, যেখানে ভারত 102টি স্বর্ণপদক সহ মোট 114টি পদক জয় করেছে।
1: বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ কি বড়ি চর্চা হুই, ইসমে ভারত নে কুল 114 পদক জিতে, ইনমে 102 গোল্ড মেডেল ভি শামিল হ্যায়। ভারত ইস চ্যাম্পিয়নশিপ কি পদক তালিকা মে পহলে স্থান পর রাহা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মন কি বাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের রুট ব্রিজের কথা উল্লেখ করেন। প্রকৃতি ও মানুষের অপূর্ব মেলবন্ধনে এই রুট ব্রিজ গোটা বিশ্বের কাছেই দৃষ্টান্ত স্বরূপ হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।
1: মেঘালয় কে রুট ব্রিজ রাস্তা ওয়ালা রুট নাহি জড়ো ওয়ালা রুট। इन रूट ब्रिजों की कहानी बहुत रोचक है। ये ब्रिज कुछ दिनों या कुछ वर्षों में नहीं बनते, इन्हें तैयार होने में कई दशक लगते हैं। रबर के पेड़ों की जड़ों को धीरे धीरे दिशा दी जाती है।
0: আজ এর স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে গত বুধবার থেকে ওই দেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 85% বয়সই 65 বা তার বেশি। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা আজ এক বিবৃতিতে জানিয়েছে, যেসব এলাকায় দাবদাহের কারণে সর্বোচ্চ সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছিল সেসব এলাকাতেই প্রভাব বেশি পড়েছে। বিশেষ করে ইল দ্য ফ্রান্স, নুভেল আকিতেন, ব্রিটানি, সত্র ভাল দ্য লোয়ার, নরম্যান্ডি এবং পে দ্য লোয়ার অঞ্চলে এই তাপপ্রবাহের প্রভাব ছিল সবথেকে বেশি। এই সপ্তাহে ফ্রান্সের কিছু কিছু এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় জরুরি সেবার ডাক বা ইমার্জেন্সি কল বেড়ে গেছে এবং হাসপাতাল ও জরুরি সেবাদানকারী কর্মীদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। তীব্র গরমের কারণে আইফেল টাওয়ার ও লুভার জাদুঘরও নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে। জার্মানি ও চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। জার্মানিতে গতকাল তাপমাত্রা ছিল 41.5 ডিগ্রি, যা সর্বকালের সর্বোচ্চ। এই চরম আবহাওয়ার কারণে জার্মানির কিছু অংশে দাবানলও ছড়িয়ে পড়েছে। চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে রেকর্ড সৃষ্টি করেছে। হাঙ্গেরিতে নিকটবর্তী দানিউব নদীর জলের তাপমাত্রা বেড়ে যাওয়ায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো উটাহ সীমান্তের কাছে দাবানল নেভানোর সময় 3 জন দমকল কর্মী নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন। সেদেশের ওয়াইল্ড ল্যান্ড ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল নোলস, ও গোর দাবানল মোকাবিলায় গঠিত যৌথ উদ্ধারকারী দলের অংশ।

ছিলেন এই দমকল কর্মীরা। ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলে আজ স্কাই ডাইভিং এর কাজে ব্যবহৃত একটি বিমান ধ্বংসে 11 জন প্রাণ হারিয়েছেন। মুর্থ এ মোসেল অঞ্চলের প্রতিনিধি ইভ সেগি জানিয়েছেন, বিমানটি ন্যান্সি শহরের কাছে ভেঙে পড়ে। জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং দুর্ঘটনার তদন্তের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহের কাজ শুরু করেছে। ইরান সমর্থিত ও লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লার মহাসচিব শেখ নাইম কাসেম লেবানন ও ইসরায়েলের মধ্যে সদ্য স্বাক্ষরিত চুক্তিটি প্রত্যাখ্যান করেছেন। এক বিবৃতিতে কাসেম এই চুক্তিকে লেবাননের সার্বভৌমত্বের কাছে আত্মসমর্পণ হিসেবে অভিহিত করে দাবি করেন, এটি লেবাননের স্বাধীনতার চেয়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছে। এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া চুক্তিটি নিয়ে আলোচনার জন্য আজ লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 খেলা আজ শুরু হচ্ছে। প্রথম খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। ইংগেলউড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। আহমেদাবাদে অনুষ্ঠিত এবিসি পুরুষ ভলিবল কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ বাহরিনকে 3-1 সেটে

ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া চুক্তিটি নিয়ে আলোচনার জন্য আজ লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 খেলা আজ শুরু হচ্ছে। প্রথম খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। ইঙ্গেলুড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। আহমেদাবাদে অনুষ্ঠিত এবিসি পুরুষ ভলিবল কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ বাহরিনকে 3-1 সেটে হারিয়ে ভারত ব্রোঞ্জ পদক জয় করেছে। দীর্ঘ 40 বছর পর এই প্রতিযোগিতায় ভারত পদক পেল। লর্ডসে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে ভারত 9 ওভার 3 বলে 1 উইকেট হারিয়ে 72 রান করেছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল বর্তমানে গ্রুপ এর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। সেমিফাইনালে যেতে হলে ভারতকে আজকের ম্যাচ জিততে হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 খেলা শুরু হচ্ছে আজ। প্রথম খেলায় মুখোমুখি দক্ষিণ আফ্রিকা কানাডা। খবর শেষ হল, এরপরেই শোনো স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, আসামের বিরল প্রজাতির হাড়গিলা পাখি সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করা হাড়গিলা আর্মির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে উল্লেখ, আসাম সরকারের দুর্যোগ প্রশমন বিভাগের বেশ কয়েকটি প্রস্তাব কেন্দ্রীয় সরকারের বিবেচনায় নিয়ে আসা হয়েছে বলে রাজস্বমন্ত্রী কেশব মহন্তের প্রকাশ, রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ জাতীয় পোলিও প্রতিষেধক দিবস পালন, এবং হাইলাকান্দি জেলার নতুন জেলা আয়ুক্ত হিসেবে আগামীকাল জয় বিকাশের দায়িত্ব গ্রহণ। এবারে বিস্তারিত খবর। ভারতে জুন মাসে স্বদেশী C-295 শ্রেণীর বিমান প্রথম চালানোয় বিমান পরিবহন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করা গেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে আজ দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে এ ধরনের আরও 40টি বিমান তৈরি করা হচ্ছে। তিনি বলেন যে এর ফলে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মধ্যম শিল্প তথা বিমান পরিবহন ক্ষেত্র গতি লাভ করা সহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে ও আত্মনির্ভর ভারতের সংকল্প সুদৃঢ় হয়ে উঠেছে। চলতি মাসে কলকাতার INS ডুনাগিরি, সংশোধক ও অগ্রয় নামের তিনটি যুদ্ধজাহাজ নৌসেনা বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই জাহাজ তিনটির মডেল তৈরি থেকে নির্মাণ কাজ পর্যন্ত সবই স্বদেশী সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। জুন মাসে প্রতিরক্ষা গবেষণা ও বিকাশ সংস্থা DRDO-র ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপ করা দীর্ঘ দূরত্বভেদিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে বলে শ্রী মোদী উল্লেখ করেন। তিনি বলেন যে DRDO ভারতীয় শিল্পজগতের সহযোগিতায় এই ক্ষেপণাস্ত্রগুলি তৈরি করছে। তিনি আরও বলেন যে ভারত সমুদ্র থেকে আকাশ পর্যন্ত ক্রমশ আত্মনির্ভরতার দিকে অগ্রসর হচ্ছে। প্রধানমন্ত্রী সমগ্র বিশ্বে পালন করা আন্তর্জাতিক যোগ দিবসের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এবার এই দিবসের সঙ্গে সঙ্গতি রেখে বিশ্বের বিভিন্ন দেশের 2,500-এরও বেশি স্থানে জনসাধারণ যোগাভ্যাস কার্যসূচিতে অংশগ্রহণ করেছেন। আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন প্রতিযোগিতার বিষয়ে উল্লেখ করে শ্রী মোদী বলেন যে এই প্রতিযোগিতায় ভারত 102টি সোনার পদক সহ মোট 114টি পদক অর্জন করতে সমর্থ হয়েছে। রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় জনসাধারণের অংশগ্রহণ দেশের জন্য অমূল্য সম্পদ বলে অভিহিত করে শ্রী মোদী বলেন, পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে সৃষ্টি হওয়া পরিস্থিতির দিকে চেয়ে প্রধানমন্ত্রীর জানানো আহ্বানের প্রতি সাড়া দিয়ে কিছু সংখ্যক লোক একতার পরিচয় দিয়েছে ও সোনা ক্রয় তথা বিদেশ ভ্রমণ স্থগিত রেখেছে। শ্রী মোদী তার আহ্বানের প্রতি সাড়া দেওয়ায় দেশের প্রত্যেক নাগরিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে সরকার জনসাধারণের সুরক্ষার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অধীনে মাত্র 20 টাকার বার্ষিক কিস্তিতে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বিমার সুবিধা প্রদান করছে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে 58 কোটি লোক এই প্রকল্পের সুবিধা লাভ করেছে। এর মধ্যে প্রায় 48 কোটি মহিলা রয়েছেন বলে তিনি জানান। শ্রী মোদী প্রধানমন্ত্রী জীবন বিমা জীবনজ্যোতি প্রকল্পের গুরুত্বের বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, এই প্রকল্পের অধীনে আকস্মিক মৃত্যুর জন্য কোন ব্যক্তির পরিবারকে 2,00,000 টাকার বিমা প্রদান করা হয়। আসামের কিছু স্থানে হাড়গিলা পাখিকে কিভাবে অস্পৃশ্য বলে গণ্য করা হয়েছিল ও অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে যে গাছে এই পাখি বসত

0: তো সেই গাছ কেটে দেওয়া হতো বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি ওই সময় পূর্ণিমা দেবী বর্মন জনসাধারণের মধ্যে থাকা এই ভুল ধারণা দূর করার জন্য সংকল্পবদ্ধ হন বলে জানান। তিনি বলেন,
1: असम में एक पक्षी पाया जाता है, उस पक्षी का नाम है हरगीला।
2: हरगीला
1: एक दुर्लभ पक्षी, ये प्रकृति को स्वच्छ रखने में अहम भूमिका निभाता है, लेकिन असम के कुछ इलाकों में लंबे समय तक इसे अशुभ माना जाता था। लोग इसे अपने आसपास देखना पसंद नहीं करते, कई बार उन पेड़ों को भी काट दिया जाता था जिन पर हरगीला के घोंसले बने होते। सोचिए, एक ऐसा पक्षी जो पर्यावरण की सफाई में मदद करता है, वही हरगीला लोगों के डर का शिकार बन गया। इसी दौरान जीव वैज्ञानिक पूर्णिमा देवी बर्मन ने ये सब देख उन्होंने लोगों के मन में बैठी गलत धारणा को बदलने का संकल्प लिया। उन्होंने हरगीला आर्मी के नाम से जाना जाता है। इन महिलाओं ने समाज के साथ संघर्ष भी किया, समाज को समझाने के लिए दिन रात काम किया और अंधविश्वास को पीछे छोड़ कर के रहे। उन्होंने दिखाया है जब सही जानकारी पहुंचाई जाए तो वर्षों पुरानी सोच भी बदल सकती।
0: নতুন দিল্লিতে নিষ্পত্তি না হওয়া আসাম সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব কেন্দ্রীয় সরকারের বিবেচনায় নিয়ে আসার পর সম্প্রতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে রাজস্ব ও দুর্যোগ প্রশমন বিভাগের মন্ত্রী কেশব মহন্ত আজ কলিয়াবরে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। সম্প্রতি মন্ত্রী নতুন দিল্লিতে দুর্যোগ প্রশমন বিভাগের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের শেষে একথা জানান। উত্তর পূর্বাঞ্চলের দুর্যোগ অনুপাতে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করলে রাজ্যটি উপকৃত হবে বলেও তিনি উল্লেখ করেন।
3: মই যিখিনি কথা দিল্লীত আলোচনা কৰিছোঁ সেইখিনি হৈছে বিশেষকৈ যিটো দুর্যোগ প্রশমন বিভাগৰ অথরিটি বুলি কয় NDMA, গতিকে আমাৰ যথেষ্টখিনি প্রস্তাব তাত পেন্ডিং হৈ আছে। সেই প্রস্তাবৰ ভিতৰত আমাৰ যিটো ডিমা হাসাওকে ধৰি এটা ডাঙৰ লেণ্ডশ্লাইড হৈছিল, তাত 67 কোটি টকা আমি তাৰ কাৰণে দিয়া কথা আছিল, সেইটো কথা এটা চূড়ান্ত পৰ্যায় পাইছে। তাৰ উপৰিও নতুন নতুন কিছুমান প্রস্তাবৰ ক্ষেত্ৰত 15 ফাইনেন্স কমিশনৰ যিবিলাক ৰীতি নীতি আছিল 16 ফাইনেন্স কমিশনে সেইবিলাক অকণ সালসলনি কৰিছে।
0: আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে বরাক উপত্যকার 3 জেলায়ও আজ জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয়েছে। কাছাড় জেলায় আজ জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয়েছে। শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায় আজ সকালে শিলচরের নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই কার্যসূচির সূচনা করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইটিং, স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত মনোজিৎ কুটুম, জেলার টিকাকরণ আধিকারিক ডক্টর এ শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ এই দিবস পালন করা হয়েছে। জেলার 0 থেকে 5 বছরের কম বয়সী সব শিশুকে পোলিও প্রতিষেধকের 2 ফোঁটা ওরাল পোলিও খাওয়ানো হয়। জেলার স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে যে চলতি পর্যায়ে জেলার 2,08,064টি শিশুকে টিকাকরণ করণের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যেসব শিশু আজ টিকা নিতে পারেনি তাদের আগামীকাল ও আগামী মঙ্গলবার ঘরে ঘরে গিয়ে পোলিও ড্রপ খাওয়ানো হবে। হাইলাকান্দি জেলায়ও বিধায়ক ডক্টর মিলন দাস আজ এসকে রায় সিভিল হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যসূচির সূচনা করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ডক্টর দাস অভিভাবকদের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন যে কোন শিশুকে যেন টিকাকরণের বাইরে রাখা না হয়। জেলার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা জানান আজ বাদ পড়া 0 থেকে 5 বছরের কম বয়সী প্রতিটি শিশুকে আগামীকাল ও আগামী মঙ্গলবার ঘরে ঘরে গিয়ে টিকাকরণ করা হবে। ডিমা হাসাও জেলায়ও আজ জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যালয়, বাস স্টেশন, রেল স্টেশন সহ জনবহুল স্থানে টিকাকরণ কেন্দ্র স্থাপন করে 0 থেকে 5 বছর বয়সের শিশুদের মধ্যে টিকা প্রদান করা হয়েছে। রাজ্যের খাদ্য অসামরিক সরবরাহ গ্রাহক পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রাই আগামীকাল শ্রীভূমি জেলা সফর করবেন। মন্ত্রী শ্রী রাই আগামীকাল সকাল 11:30 জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠকে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালও উপস্থিত থাকবেন। বৈঠক শেষে মন্ত্রী

0: শ্রী রায় বিজেপি কার্যালয় পরিদর্শন করে শিলচর ফিরে আসবেন। হাইলাকান্দি জেলার নতুন জেলা আয়ুক্ত জয় বিকাশ আগামীকাল দায়িত্ব গ্রহণ করবেন। ভারতীয় প্রশাসনিক সেবার আধিকারিক জয় বিকাশ আগামীকাল সকাল ১০টায় বিদায়ী জেলা আয়ুক্ত অভিষেক জৈন থেকে দায়িত্ব গ্রহণ করবেন। উল্লেখ্য, অভিষেক জৈন অসম ক্যাডার থেকে রাজস্থান ক্যাডারে বদলির আবেদন করেছিলেন। রাজ্য সরকার এই আবেদন মঞ্জুর করায় হাইলাকান্দিতে নতুন জেলা আয়ুক্ত নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, আসাম সরকার গত ২৪শে জুন জয় বিকাশকে হাইলাকান্দির নতুন জেলা আয়ুক্ত হিসেবে নিয়োগ করেছে। বরাক উপত্যকার সর্বাঙ্গীন উন্নয়নকে আরও গতিশীল করতে আজ শিলচরে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের উদ্যোগে বিশিষ্ট নাগরিকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং রাজ্যের খাদ্য ও গণবণ্টন মন্ত্রী কৌশিক রায় অংশগ্রহণ করেন। শিলচর শহরের উন্নয়নের লক্ষ্যে আবাসন ও নগর বিষয়ক বিভাগের অধীনে গৃহীত বিভিন্ন প্রকল্প, বিশেষ করে বর্ষার সময় জমা জলের স্থায়ী সমাধানের উদ্দেশ্যে প্রস্তাবিত সর্বাঙ্গীন মাস্টার ড্রেনেজ প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে মত বিনিময় করা হয়। মন্ত্রী কৌশিক রায় তাঁর বক্তব্যে জানান যে দুর্গাপুজোর আগেই শিলচর পৌর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়া বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন। সভায় বিশিষ্ট নাগরিকদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় আজ ডালাসে অনুষ্ঠিত একটি খেলায় আর্জেন্টিনা জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করেছে। এদিকে আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যে আমেরিকার কানসাসে অনুষ্ঠিত খেলাটি ২-২ গোলে ড্র হয়। প্রতিযোগিতায় আজ রাত ১২:৩০টায় অনুষ্ঠেয় নকআউট পর্যায়ে একটি খেলায় দক্ষিণ আফ্রিকা কানাডার বিরুদ্ধে অবতীর্ণ হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি। আসামের বিরল প্রজাতির হাড়গিলা পাখি সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করা হাড়গিলা আর্মির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে উল্লেখ। দুর্যোগ প্রশমন বিভাগের বেশ কয়েকটি প্রস্তাব কেন্দ্রীয় সরকারের বিবেচনায় নিয়ে আসা হয়েছে বলে রাজস্বমন্ত্রী কেশব মহন্তের প্রকাশ। রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ জাতীয় পোলিও প্রতিষেধক দিবস পালন এবং হাইলাকান্দি জেলার নতুন জেলা আয়ুক্ত হিসেবে আগামীকাল জয় বিকাশের দায়িত্ব গ্রহণ। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল ৭:৩৫।
1: They are okay with the spirit of the game and she moves on. So 84 for 2, 11.4 overs, the fifth ball of this over. This was a good ball by Wareham. She's actually doing a wrist spin and ball is coming in nicely to the bat, but with that pressure I believe something is playing in Jemima's mind that she was she could have gone for a hit in this ball, but she actually checked the stroke and it's after 11.5 overs, India 84 for 2. So this over a wicket fell and just a single which Smriti took at the very first, so they would need a boundary as they have been picking up generally. So what it's interesting to see what Jemima does this time. She actually reaches the ball, pushes it down along the ground to mid wicket region and has a time to switch the guard. So 12 overs gone, 85 for 2, India.
2: रिपोर्ट्स लाई हो ना?
3: नहीं, मुझे लगा तुम लाए हो।
2: तुम हो ही भुलक्कड़।
3: भूल बस इतनी है कि तुमसे शादी कर लूं।
4: लड़िए मत, जानिए आभा के बारे में।
3: आभा
4: यानी आयुष्मान भारत हेल्थ अकाउंट, जहां आप अपने मेडिकल रिकॉर्ड्स सुरक्षित रख सकते हैं और जब चाहें और जहां चाहें ये रिपोर्ट्स दिखा सकते हैं। आभा, सेहत के सफर में आपका हम सफर। आज ही आभा ऐप डाउनलोड करें या डायल करें 1-4-4-7-7।
2: तुम रिपोर्ट्स लाई हो ना?
3: नहीं, मुझे लगा तुम लाए हो।
2: तुम हो ही भुलक्कड़।
3: भूल बस इतनी है कि तुमसे शादी कर लूं।
4: लड़िए मत, जानिए आभा के बारे में।
3: आभा
4: यानी आयुष्मान भारत हेल्थ अकाउंट, जहां आप अपने मेडिकल रिकॉर्ड सुरक्षित रख सकते हैं और जब चाहें और जहां चाहें ये रिपोर्ट्स दिखा सकते हैं। आभा, सेहत के सफर में आपका हम सफर। आज ही आभा ऐप डाउनलोड करें या डायल करें 1-4-4-7-7।
5: 8 ओवर्स का खेल बाकी, भारतीय पारी का 85 भारत ने बनाए हैं 12 ओवर्स के बाद, और 8 ओवर्स में 10 की औसत से अगर 80 रन बनते हैं तो 165 रन का लक्ष्य दे पाएगा। देखना यह है कि आक्रमण भारत का किस तरह से रहेगा। हैमिल्टन को गेंदबाजी के लिए बुलाया गया है। स्क्वायर ड्राइव, कप्तान हरमनप्रीत का डीप बैकवर्ड पॉइंट की तरफ, और जब तक गेंद को फील्ड किया जाए एक रन भागने का मौका। 86 हुआ भारत का स्कोर। अभी अभी स्मृति मंधाना आउट हुई जब भारत का स्कोर 83 था, और हमारे स्टडिस्टिशियन

আকাশবাণী শিলচর। এখন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের বাংলা অনুবাদ শুনবেন কলকাতা কেন্দ্র থেকে।

নমস্কার, মন কি বাতের মাধ্যমে আপনাদের সঙ্গে আরো একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। 2026-এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি। এই ছ মাসে আমরা মন কি বাতে দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌসেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS দুনাগিরি, INS সংশোধক, INS আগ্রেকে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সবকিছুই স্বদেশী। বন্ধুরা, জুন মাসে অ্যাভিয়েশন সেক্টরেও আমাদের দেশ একটি বড় সাফল্য পেয়েছে। C-295 এই বিমানটি মেড ইন ইন্ডিয়া এবং এটি নিজের প্রথম উড়ান সম্পূর্ণ করেছে। আর এরকম আরও 40টি বিমান ভারতে বানানো হচ্ছে। এর ফলে MSME এবং এয়ারোস্পেস সেক্টর নতুন শক্তি পাচ্ছে, রোজগারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হচ্ছে। এই মাসেই DRDO স্বদেশী লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এর পরীক্ষা সফলভাবে করেছে। এটিকে DRDO-র ল্যাবরেটরি ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ পার্টনার্স সম্মিলিতভাবে বানিয়েছে। অর্থাৎ আজ সমুদ্র থেকে আকাশ পর্যন্ত আমাদের ভারত অধিক সুরক্ষিত ও আত্মনির্ভর হয়ে উঠেছে। বন্ধুরা, জুন মাসে আরও একটি আয়োজন হয়েছিল যেখানে সমগ্র বিশ্ব ভারতের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছিল, আর এই অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস।

এইবার পৃথিবীর 2500-এরও বেশি জায়গায় যোগের নানা রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের দেশে কোটি কোটি মানুষ বিভিন্ন স্থানে যোগের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মাসে আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এতে ভারত মোট 114টি পদক জিতেছে, যার মধ্যে 102টি স্বর্ণপদক। ভারত এই চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে। আমি সমস্ত বিজয়ী খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, যে কোনো রাষ্ট্রের আত্মা তার নাগরিক, আর যখন সেই দেশের নাগরিকরা কোনো সংকল্প নেন, তাকে কোনো শক্তি তার লক্ষ্য থেকে সরাতে পারে না। রাষ্ট্র নির্মাণে জনতার অংশগ্রহণের এই শক্তি অনেক বড় মূলধন, আর সেই জনভাগিদারি আমরা বারবার অনুভব করছি। বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আমি দেশবাসীর কাছে কিছু আবেদন করেছিলাম। আমি বলেছিলাম, যতদূর সম্ভব কিছু সময়ের জন্য সোনা কেনা থেকে বিরত থাকুন। তাঁদের বলেছিলাম বিদেশে ছুটি না কাটাতে। আমি তাঁদের আবেদন করেছিলাম কার পুলিং বাড়াতে। আমি কৃষকদের রাসায়নিক মুক্ত চাষের জন্য জমি রক্ষা করতে যতটা সম্ভব প্রাকৃতিক সার ব্যবহারের আবেদন করেছিলাম। বন্ধুরা, আমি দেশের সমস্ত নাগরিকের কাছে কৃতজ্ঞ যে আমার আবেদনে তারা শুধু সমর্থনই করেননি, বরং সহযোগিতাও করেছেন। আমাকে বহু পরিবার বার্তা পাঠিয়ে তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। কত পরিবার সিদ্ধান্ত নিয়েছেন যে বাড়ির বিয়েতে এইবার সোনার জিনিস কিনব না, প্রয়োজনে পুরনো সোনা ভেঙে নতুন গহনা বানাব। কত মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন যে কিভাবে তাঁরা বিদেশ যাত্রা স্থগিত করেছেন। বন্ধুরা, কার পুলিং নিয়েও নাগরিকরা তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। যারা একই দিকে নিজের নিজের গাড়ি নিয়ে যেতেন, তাঁরা এখন একসঙ্গে যাচ্ছেন। নাগরিকরা যতটা সম্ভব বাস মেট্রো ব্যবহার করছেন, এতে পেট্রোল ডিজেল বাঁচছে। এইরকমই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সার ব্যবহার বৃদ্ধির খবরও আসছে। আমি ভীষণ আনন্দিত যে আমরা ভারতীয়রা মিলিতভাবে এই বিশ্ব সংকটের মোকাবিলা করছি। আমার বিশ্বাস, জন অংশগ্রহণের এই শক্তি আমাদের শক্তিশালী করবে, সফল করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন, বিবাহ ইত্যাদি পারিবারিক অনুষ্ঠান হওয়ার সময় সমগ্র সমাজেরই একটা উৎসব পালন করা হয়। প্রতিটি পরিবার চায় তাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথিদেরও উপহার দিয়ে থাকেন। বন্ধুরা, মহারাষ্ট্রের নন্দেড়ে একটি পরিবার নিজেদের আনন্দ ভাগ করে নিতে এমন একটি কাজ করেছেন যা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। নন্দেড়ে বাহাদুরপুরা গ্রামে পেঠকার পরিবার বাস করেন। এই পরিবার ভেবেছিল, যদি আনন্দ ভাগ করে নিতেই হয়, তাহলে এমন কিছু দেওয়া যাক যা কঠিন সময়ে কোনো পরিবারের অবলম্বন হতে পারে। নিজেদের ঘরে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে এই পরিবার গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বিমার ব্যবস্থা করেছে। প্রত্যেক ব্যক্তির জন্য 1,00,000 টাকা বিমা কভার দেওয়া হয়েছে। এই প্রয়াসের নেপথ্যে যে ভাবনা কাজ করেছে তা গভীরভাবে মনকে ছুঁয়ে যায়। সেই পরিবারটি দেখেছিল যে দুর্ঘটনার পরে পরিবারগুলিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় একটা ছোট সাহায্য অত্যন্ত বড় অবলম্বন হয়ে ওঠে। বন্ধুরা, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, এর মাধ্যমে মাত্র 20 টাকার বার্ষিক প্রিমিয়াম দিয়ে, অর্থাৎ 1 বছরে 20 টাকা প্রিমিয়াম দিয়ে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা পাওয়া যায়। এখনো পর্যন্ত এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 28 কোটি আমাদের মা বোন মেয়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন। এখনো পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলি 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। বন্ধুরা,

অনুরূপভাবে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনাও একই রকম গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্প তার পরিবারকে 2 লক্ষ টাকা বীমার কভার দেয়। এর বার্ষিক প্রিমিয়াম মাত্র 436 টাকা, অর্থাৎ একদিনের হিসেবে 1.5 টাকারও কম। এই প্রকল্পে এখনো পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11 লক্ষ পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নেপথ্যে লক্ষ লক্ষ পরিবারের নিজের নিজের কাহিনী রয়েছে। কোথাও কোনো মা তার সন্তানের পড়াশোনা চালু রাখার জন্য সহায়তা পেয়েছেন, কোথাও কোনো স্ত্রী সংসারের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে সাহায্য পেয়েছেন। বন্ধুরা, বহু ক্ষেত্রে খুব বড় কোনো সুরক্ষার সূচনা খুব ছোট টাকার অঙ্কে এবং একটা ছোট্ট পদক্ষেপ দ্বারাও হতে পারে। একটা ছোট সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের সবার কাছে আমার আবেদন, নিজেদের পরিবারের সঙ্গে এই প্রকল্পগুলির তথ্য অবশ্যই ভাগ করে নিন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবারে বলবো এমন একটি বিষয়ের কথা যা হাজার হাজার বছর পুরনো, হাজার হাজার বছর ধরে মানব সমাজে তা রীতিমতো জাঁকিয়ে বসে আছে। সেই বিষয়টি হল অন্ধবিশ্বাস। অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস শুধুমাত্র একটি ভ্রান্ত ধারণা নয়, সেটি ভয়ের জন্ম দেয়। আর মনে যখন ভয় বাসা বাঁধে, তখন মানুষ সত্যকে দেখা বন্ধ করে দেয়। অন্ধবিশ্বাসে নিমজ্জিত মানুষ তখন বিনা যুক্তিতে সত্য না জেনে এমন সিদ্ধান্ত নিতে শুরু করেন যাতে বড় ক্ষতি হয়ে যায়। সেই সমাজেই এমন মানুষও থাকেন যারা বিজ্ঞান, অভিজ্ঞতা আর যুক্তির ভিত্তিতে সেই ধারণাগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্ধবিশ্বাস থেকে বিশ্বাস পর্যন্ত এই যাত্রা সহজ নয়। আর আজ আমি এমনই এক সফল যাত্রার বিষয়ে আপনাদের অবশ্যই জানাতে চাই। বন্ধুরা, অসমে এক ধরনের পাখি পাওয়া যায়, সেই পাখির নাম হাড়গিলা। হাড়গিলা একটি দুর্লভ পাখি। এটি প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অসমের কিছু অঞ্চলে দীর্ঘ সময় পর্যন্ত একে অশুভ মনে করা হতো। মানুষ তাকে নিজেদের আশেপাশে দেখতে পছন্দ করতেন না। যে সমস্ত গাছে হাড়গিলা বাসা তৈরি করে, সেই সব গাছও প্রায়শই কেটে দেওয়া হতো। ভাবুন, এমন এক পাখি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, সেই হাড়গিলা মানুষের ভয়ের শিকার হয়ে উঠেছিল। ইতিমধ্যে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এই সব ঘটনা পর্যবেক্ষণ করলেন। তিনি মানুষের মনে বাসা বেঁধে থাকা ভ্রান্ত ধারণা বদলানোর সংকল্প নিলেন। উনি মহিলাদের সঙ্গে কথা বললেন, মানুষকে বিজ্ঞানভিত্তিক যুক্তি দিয়ে বোঝালেন। ধীরে ধীরে মহিলারা এই অভিযানের সঙ্গে যুক্ত হতে থাকলেন। অবশেষে এক বড় পরিবর্তন শুরু হল। যে পাখিকে কখনো অশুভ ভেবে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখি গ্রামের পরিচয় হয়ে উঠল। হাজার হাজার গ্রামীণ মহিলারা হাড়গিলাকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। আজ তারা হাড়গিলা আর্মি নামে পরিচিত। এই মহিলারা সমাজের সঙ্গে লড়াইও করেছিলেন। সমাজকে বোঝানোর জন্য দিন রাত তারা কাজ করেছেন এবং অন্ধবিশ্বাসকে পিছনে ফেলে এসেছেন। তারা দেখিয়েছেন, যখন সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায়, তখন বহু বছরের পুরনো ভাবনাও বদলাতে পারে। বন্ধুরা, আমি প্রায়ই বলি, যারা খেলাধুলা করেন তারাই প্রস্ফুটিত হন। বর্তমানে দেশে এমন যুবাদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যারা খেলাধুলা করছেন এবং প্রস্ফুটিত হচ্ছেন। আগের থেকে এখন বেশি সংখ্যক যুবা খেলাধুলাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন। আমি নাগাল্যান্ডের এমন দুটি বিশেষ প্রচেষ্টার কথা জানতে পেরেছি যা অত্যন্ত চমৎকার। প্রথম উদ্যোগটির নাম নাগাল্যান্ড বেবি লিগ। নামটি শুনেই আপনাদের অবশ্যই মনে হচ্ছে যে এটা
খুব ছোট বাচ্চাদের জন্য আয়োজিত।

হয়তো কোনো সাধারণ প্রতিযোগিতা, কিন্তু আসলে এমনটা নয়। এটা 5 থেকে 10-12 বছর বয়সের ফুলের মতো সুন্দর ছোট ছোট ছেলেমেয়েদের একটি অসাধারণ লীগ। এটি এই বয়সের বাচ্চাদের জন্য আয়োজিত এমন ফুটবল লীগ যা ওদের গতি এবং প্রতিভাকে প্রেরণা যোগায় এবং ওদের পরিচিতি গড়তেও সাহায্য করে। এই লীগ নাগাল্যান্ডের সর্বাধিক সংখ্যক বাচ্চাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত করার জন্য শুরু হয়েছিল। 5 থেকে 12 বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই লীগ এখন 3 বছর পূর্ণ করে ফেলেছে। শিশুদের মনে এই লীগের ইতিবাচক প্রভাব পড়েছে। বন্ধুরা, নাগাল্যান্ডে আরও একটি এমন সুন্দর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর নাম নাগাল্যান্ড উইমেন ফুটসল লীগ। হতে পারে আপনাদের কাছে এই ফুটসল শব্দটা নতুন। আমি আপনাদের বলছি, ফুটসলকে ইনডোর ফুটবলও বলা হয়। এখানে একটি টিমে কেবল 5 জন খেলোয়াড় থাকে। খেলার মাঠও ফুটবল খেলার সাধারণ মাঠের থেকে অনেকটা ছোট হয়, তাই খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, নিজেদের টেকনিক এবং স্কিলের উচ্চমানের প্রদর্শন করতে হয়। নাগাল্যান্ডের উইমেন ফুটসল লীগ আমাদের মেয়েদের প্রতিভা প্রদর্শনের সুন্দর সুযোগ দিচ্ছে। এমন ধরনের উদ্যোগের জন্য আমি নাগাল্যান্ডের লোকেদের বিশেষ প্রশংসা করছি। এই সব প্রচেষ্টা দেশের অন্যান্য প্রান্তকেও প্রেরণা দেয়। বন্ধুরা, এটা প্রযুক্তির যুগ। প্রত্যেক দিন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন এআই ইনোভেশনসের কথা সামনে আসছে। এই সময় একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মানুষের সৃজনশীলতাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। নতুন টেকনোলজির সঙ্গে এগিয়ে চলতে চলতে আমরা নিজেদের শেকড়ের সঙ্গে কিভাবে যুক্ত থাকব, এইসব প্রশ্নের উত্তর খুঁজছে নালন্দা বিশ্ববিদ্যালয়। 1000 বছর পুরনো আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে ভারতবর্ষের ভাগ্য রচনা করছে। 2 বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাঙ্গণ উদ্বোধনের সুযোগ হয়েছিল আমার। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের শাস্ত্র আলোচনার পুরনো ঐতিহ্যকে আবার নতুন রূপে জীবন্ত করে তুলেছে। আমাদের শাস্ত্র আলোচনা শুধুমাত্র নিজেদের কথা বলার মাধ্যমই নয়, এটা আমাদের বাদ সংবাদ এবং মন্থনের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। শাস্ত্র চর্চা তর্কের সঙ্গে, তথ্যের সঙ্গে নিজেদের কথা বলার প্রয়োজনীয়তা শেখায়। আর এই ক্ষেত্রে আমাদের দক্ষ হওয়া জরুরি। অন্যের চিন্তাভাবনা ধৈর্য ধরে শোনা এবং বোঝার শিক্ষাও এই শাস্ত্রচর্চার প্রক্রিয়ার মাধ্যমেই পাওয়া যায়। আমি অত্যন্ত খুশি যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটিকে নিজেদের সমাবর্তন অনুষ্ঠানের অংশ হিসেবে বিবেচনা করেছে। এতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেকই অন্য দেশ থেকে এসেছিলেন। একটি প্রাচীন ঐতিহ্যকে এখনকার সময়ের সঙ্গে এইভাবে জুড়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি এর জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছেও আমার আবেদন যে তাঁরাও এমন উদ্যোগের বিষয়ে ভাবনা চিন্তা করুক। বন্ধুরা, শিকড়ের সঙ্গে যুক্ত থেকে যুবাদের নতুন প্রযুক্তির জন্য প্রস্তুত করার আরও একটি ভালো প্রচেষ্টা চলছে। দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সে বিটেক প্রোগ্রাম শুরু করতে চলেছে। এটি আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রথাগত জ্ঞানের সঙ্গে যুক্ত করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ভারতীয় ভাষাগুলির জন্য নতুন এআই টুলস তৈরি করতে সুবিধা হবে। আমাদের প্রাচীন গ্রন্থাদি এবং পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাল রূপে সংরক্ষিত করার কাজও ত্বরান্বিত হবে। আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে এই প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, আজ ভারতীয় সংস্কৃতি পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের গীত, সঙ্গীত,
এবং আধ্যাত্মিকতা বিষয়ে

সমগ্র বিশ্বের লোক জানতে পারছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূর ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকান রিপাবলিক নামের এক দেশ আছে, সেখানে ভারতীয়দের সংখ্যা প্রায় 100 বা তার থেকেও কম হবে। তা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এক উত্তম প্রচেষ্টা সেখানে চলছে। সেখানকার স্প্যানিশ ভাষী কিছু মানুষ একটি টিম বানিয়েছেন, এই টিমের নাম ব্রহ্মকমল ডোমিনিকানা। টিমের সদস্যরা মিলে বৈদিক সাহিত্যের অধ্যয়ন করেন, তারা বৈদিক মন্ত্রের উচ্চারণও শিখছেন। তারা এর কোনো ফর্মাল ট্রেনিং পাননি, কিন্তু তারা অডিও রেকর্ডিং শুনে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শিখেছেন। আজ তারা অনেক মন্ত্রের জপ খুব সুন্দরভাবে করতে পারেন। এর মধ্যে আছে পুরুষ সূক্তম, স্ত্রী সূক্তম, শ্রী রুদ্রম, দুর্গা সূক্তম এবং দেবী মাহাত্ম্যম। ভারত থেকে এত দূরে থেকেও আমাদের পরম্পরাকে শেখার ওঁদের এই প্রচেষ্টা অত্যন্ত প্রেরণাদায়ক। আমি ব্রহ্মকমল ডোমিনিকানার সমস্ত সদস্যদের তাদের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি এরকম সমস্ত মানুষদের হৃদয় থেকে প্রশংসা করি, যারা ভারতীয় সংস্কৃতিকে সমগ্র বিশ্বে জনপ্রিয় করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, মেঘালয়ের পরিচয় মেঘ দিয়ে, সুন্দর দৃশ্য দিয়ে। যারা মেঘালয় যান তাদের সেখানকার লোকেদের আন্তরিকতাও দীর্ঘদিন মনে থাকে। কিন্তু মেঘালয়ের আরও একটি বৈশিষ্ট্য আছে, যা আমি আজ মন কি বাতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটি হল মেঘালয়ের রুট ব্রিজ। এই রুট মানে রাস্তা নয়, এই রুট হল গাছের শিকড়। এই রুট ব্রিজের গল্পটি খুব আকর্ষণীয়। এই ব্রিজ কয়েক দিন বা কয়েক বছরে তৈরি হয় না, এটি তৈরি হতে কয়েক দশক লাগে। রবার গাছের শিকড়কে আস্তে আস্তে রূপ দেওয়া হয়, এই শিকড়গুলিকে জলধারার ওপারে নিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই শিকড়ের গুচ্ছ এক মজবুত ব্রিজের আকার নেয়। সেই ব্রিজের আরও একটি বিশেষত্ব আছে, এটি সজীব সেতু। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও মজবুত হয়। এর মধ্যে মেঘালয়ের লোকেদের সৃজনশীলতা পরিলক্ষিত হয়। এর পেছনে আছে বহু বছরের ধৈর্য এবং প্রকৃতির প্রতি গভীর সম্মান। এই ব্রিজ বলে দেয় মানুষ প্রকৃতির সঙ্গে মিলে কতই না অদ্ভুত জিনিস নির্মাণ করতে পারে। এটি আমাদের দেশের, এই ভূমির সম্পদ। এখন ভারত মেঘালয়ের রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে সামিল করানোর আবেদন করেছে। বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জের ফলে এই রুট ব্রিজের সামনে অনেক সমস্যাও আসে। সে সময়ে মেঘালয়ের মানুষেরা এই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের দায়িত্ব সুকৌশলে পালন করেছেন। প্রথমে এটা জানাও খুব সহজ ছিল না যে এই ধরনের ব্রিজের সংখ্যা কয়টি। স্থানীয় মানুষেরা নিজেরাই এর গণনা শুরু করেন। এরপর গোষ্ঠীগুলি এই ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আজ স্থানীয় লোকেরা 120টিরও বেশি রুট ব্রিজের দেখাশোনা করছেন। কিছু টিম প্রতি বছর এই ব্রিজগুলির অবস্থা পরীক্ষা করেন। কিছু মানুষ আশেপাশের এলাকা মজবুত করার জন্য নার্সারিও তৈরি করেছেন। এর ফলে এদের সংরক্ষণের জন্য একটি পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। আপনারা দেখে থাকবেন এই বছর হ্যালি ওয়ারজিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। উনি নিজের জীবনের 50-এরও বেশি বছর এই রুট ব্রিজের দেখাশোনায় ব্যয় করেছেন। ওনার এই আত্মত্যাগ আমাদের সকলের কাছে প্রেরণাদায়ক। বন্ধুরা, আপনারা কখনো এই রুট ব্রিজে গিয়ে থাকলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই

ভাগ করে নেবেন। আপনার ছবি অন্যদেরও মেঘালয়ের এই অনন্য সম্পদের সম্পর্কে জানতে উৎসাহিত করবে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই চাই যে আমাদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমাদের শহর সুন্দর দেখাক, কিন্তু কদাচিৎ ভাবা হয় আমাদের আশেপাশে যে আবর্জনা জমা হয় কে সেটা পরিষ্কার করে। বেশিরভাগ লোক এটাই মনে করেন যে এটা অন্য কারুর দায়িত্ব আর সেই পরিষ্কার করবে। কিন্তু আমাদের মাঝেই এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের ভাবনা চিন্তা দ্বারা আমাদের অনুপ্রাণিত করেন। আমার মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেউড়ার কিছু বোনেদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তারা আশেপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার সংকল্প নিলেন। তারা ভাবেননি যে অন্য কেউ এসে পরিবর্তন আনবেন, তারা নিজেরাই শহর জুড়ে থাকা প্লাস্টিক বর্জ্য আর খালি বোতল জড়ো করা শুরু করেন। ক্রমশ এই প্রয়াস আরও বাড়তে থাকল এবং ওই প্লাস্টিকের আবর্জনা ইকো ব্রিক্সে রূপান্তরিত করা শুরু হল। আজ এই ইকো ব্রিক্স দিয়ে সর্বজনীন বিভিন্ন স্থান সুন্দর করে তোলার কাজ চলছে। গত কয়েক মাসে রাজগড়ে 100 কিলো প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে যথাযথ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্লাস্টিক কিছুদিন আগেও শহরে দূষণ ছড়াত, এই বনেদের সাহায্যে আজ সেগুলি শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করছে। বেওড়ার সব বনেদের এবং এই কাজের সঙ্গে জড়িত সমস্ত মানুষদের আমি ধন্যবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, বেশ কিছু মানুষ আমায় চিঠির মাধ্যমে একটি বিশেষ বিষয়ে কথা বলার অনুরোধ করেছেন। গণেশ উৎসবের সঙ্গে বিষয়টি যুক্ত। যদিও গণেশ উৎসবের এখনো বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু এই বিষয়ে এখনই কথা বলাটা জরুরি বলে তাঁরা মনে করছেন। আসলে গণেশ মূর্তি তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মূর্তি তৈরি করেন যারা, মূর্তির ব্যবসা করেন যারা, তারা এখন থেকেই সক্রিয়। এই জন্য আপনাদের সবার কাছে আমার একটি আবেদন, চেষ্টা করুন যাতে আপনাদের বাড়ি, সোসাইটি অথবা এলাকায় গণেশের যে মূর্তিই আনবেন তা যেন দেশের মাটি দিয়ে তৈরি হয়, তা যেন আমাদের স্থানীয় কুমোর বা শিল্পীদের দ্বারাই তৈরি হয়। যারা গণেশজির মূর্তি তৈরি করেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন মাটির মূর্তিকে অগ্রাধিকার দেন এবং যারা কিনবেন তারাও যেন গণেশের মূর্তিটি কি দিয়ে তৈরি এবং কোন দেশে তৈরি তা অবশ্যই দেখে নেন। প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি একেবারেই কিনবেন না। বন্ধুরা, মাটির তৈরি মূর্তি পূজোর পর খুব সহজে জলে বিলীন হয়ে যায়। এতে আমাদের নদী, পুকুর এবং পরিবেশ সুরক্ষিত থাকে, এতে আমাদের আস্থাও বজায় থাকে এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালিত হয়। স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের সংকল্পকে আরও সুদৃঢ় করা যায়। আমার বিশ্বাস আছে এবারের গণেশ উৎসব এবং এমন সব উৎসবেই আমরা এমন নানা বিষয়ে গভীরভাবে ভাবব এবং দেশহিতে পদক্ষেপ নেব। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশবাসী। দেশের নানা প্রান্তে হয়ে চলা ছোট বড় নানা প্রয়াস আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই প্রয়াস আমাদের জানায় যখন মনে সংকল্প থাকে আর সমাজও হাত বাড়িয়ে দেয় তখন যে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব। আপনারা আপনাদের আশেপাশে হয়ে চলা এমন যে কোনো প্রয়াসের কথা আমায় অবশ্যই লিখে জানান। আপনার ভাবনা, আপনার পরামর্শ লিখতে থাকুন। হতেই পারে আপনার আশেপাশে ঘটে চলা কোনো ছোট্ট প্রয়াস হয়তো সমগ্র দেশের জন্যই প্রেরণা হয়ে উঠল। সামনের মাসে আমরা আবার মিলিত হব, দেশবাসীর

बताए कितनी जताए कितनी छुपाए।

la garda उड़ा दी है। अरे गर्दा उड़ा दिए। बेटा गर्दा उड़ा।